আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 6ই শ্রাবণ, 1948 শতাব্দ, 10ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 28ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 10 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

যার সঙ্গে আমার সামান্য পরিচয় আছে মাত্র, সে আমার পাশে বসে থাকলেও তার আর আমার মাঝখানে একটি সমুদ্র পড়ে থাকে। সেটি হচ্ছে অচৈতন্যের সমুদ্র, ঔদাসীন্যের সমুদ্র। যদি কোনোদিন সেই লোক আমার প্রাণের বন্ধু হয়ে ওঠে, তখনই সমুদ্র পার হয়ে যায়। তখন আকাশের ব্যবধান মিথ্যা হয়ে যায়, দেহের ব্যবধানও ব্যবধান থাকে না, এমনকি মৃত্যুর ব্যবধানও অন্তরাল রচনা করে না। যে অহংকার আমাদের পরস্পরের চারদিকে পাঁচিল তুলে পরস্পরকে অতি নিকটেও দূর করে রাখে, সে যার জন্য পথ ছেড়ে দেয়, সেই আমাদের আপন হয়ে ওঠে। সমুদ্র পার হওয়া কোনো একটা সুদূরে পাড়ি দেবার ব্যাপার নয়, সে হচ্ছে কাছের জিনিসকেই কাছের করে নেওয়া। বস্তুত আমাদের যত কাছের জিনিস যত দূরে রয়েছে, তার দূরত্বটাও ততই ভয়ানক। এই কারণেই আমরা আত্মীয়কে যখন পর করি, তখন পরের চেয়ে তাকে বেশি পর করি। যার ঘনিষ্ঠ সংস্পর্শে আছি, তাকে যখন অনুভব মাত্র করি না, তখন সেই অসারতা মৃত্যুর অসারতার চেয়ে অনেক বেশি। এই কারণেই জগতের সকলের চেয়ে যিনি অন্তরতম, তাকেই যখন দূর বলে জানি, তখন তিনি জগতের সকলের চেয়ে দূরে গিয়ে পড়েন। যিনি আমাদের প্রাণের প্রাণ, তিনি ওই স্থূল দেয়ালের চেয়ে দূরে দাঁড়ান। সংসারে তখন এমন কোনো দূরত্ব নেই যার চেয়ে দূরে তিনি সরে না যান। এই দূরত্বের বেদনা আমরা স্পষ্ট করে উপলব্ধি করিনি বটে, কিন্তু এই দূরত্বের ভারে আমাদের প্রতিদিনের অস্তিত্ব, আমাদের ঘর দুয়ার কাজকর্ম, আমাদের সমস্ত সামাজিক সম্বন্ধ ভারাক্রান্ত হয়ে পড়ে। অথচ যে সমুদ্র পারের জন্য আমরা কেঁদে বেড়াচ্ছি, সে পারটা যে কত কাছে, এমনকি এপারের চেয়েও সে যে কাছে, সে কথা যারা জানেন তারা অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন। শুনলে হঠাৎ আমাদের চমক লাগে, মনে হয় এত কাছের কথাকেও আমরা এতই দূর করে জেনেছিলুম। একেই বলেছিলুম অগম্য, অপার, অসাধ্য। যারা সমুদ্র পার হয়েছেন তারা কি বলেন? তারা বলেন, এ শাস্ত্র পরম গতি, এ শাস্ত্র পরমা সম্পদ, এ সহস্র পরমা লোক, এ সহস্র পরম আনন্দ। এসহ মানে ইনি, এই সামনে যিনি, এই কাছে যিনি আছেন। অস্ত্র মানে ইহার, সেও খুব নিকটের ইহার, ইনি হচ্ছেন ইহার পরম গতি। যিনি যার পরম গতি, তিনি তার থেকে লেশ মাত্র দূরে নেই, এতই কাছে যে তাঁকে ইনি বললেই হয়। আমরা যে চলি, আমাদের চালায় কে? আমরা মনে করি টাকা আমাদের চালায়, খ্যাতি আমাদের চালায়, মানুষ আমাদের চালায়। যিনি পার হয়েছেন তিনি বলেন, ইনি ইহার গতি, এর টানেই এ চলেছে। টাকার টান, খ্যাতির টান, মানুষের টান, সব টানের মধ্যে পরম টান হচ্ছে এর। সব টান যেতে পারে, কিন্তু সে টান থেকেই যায়, কেননা সব যাওয়ার মধ্যেই তার কাছে যাওয়ার তাগিদ রয়েছে। টাকাও বলে না তুমি এইখানেই থেকে যাও, খ্যাতিও বলে না, মানুষও বলে না, সবাই বলে তুমি চলো। যিনি পরমাগতি তিনি গতি দিচ্ছেন। আর কেউ যে পথের মধ্যে বরাবরের মতো আটক করে রাখবে, এমন সাধ্য আছে কার? আমরা হয়তো মনে করতে পারি পৃথিবী যে আমাকে টানছে সেটা পৃথিবীরই টান, কিন্তু তাই যদি হবে, পৃথিবীকে টানে কে? সূর্যকে কে আকর্ষণ করছে? এই যে বিশ্বব্যাপী আকর্ষণের জোরে গ্রহ তারা নক্ষত্রকে ঘোরাচ্ছে, কাউকে নিশ্চল থাকতে দিচ্ছে না। সেই বিরাট কেন্দ্রাকর্ষণের কেন্দ্র তো পৃথিবীতে নেই, একটি পরমাগতি আছে।

0: যা আমারও গতি, পৃথিবীরও গতি, সূর্যেরও গতি।
1: অমৃতবাণীতে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল সাতটায় সুপ্রভাত, সাতটা বেজে দশ মিনিটে শুনবেন ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। সাতটা বেজে পঁচিশ মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8:00 দিল্লি কেন্দ্রের সমাচার প্রবাদ প্রভাতী সংবাদ 8:15 এবং 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন 8:40। সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 শুনবেন রজনীকান্তের গান, 12:30 নজরুল।

পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, 12:05 শুনবেন রজনীকান্তের গান, 12:30 নজরুল গীতি, দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা শুনবেন 1:05, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, দুপুর 1:40 বাংলা আধুনিক গান, দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা ছায়াছবি গান, 2:30 দিল্লি কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, বিকেল 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী, সন্ধ্যে 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, 7:55 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 শুনবেন সাহিত্য আড্ডা, 8:30 নজরুল গীতি, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডি শুনবেন 9:15, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন কীর্তন, 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাতে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিনটি। 1511 খ্রিস্টাব্দে আজকের দিনে পর্তুগিজরা মালাক্কা দখল করে। 1619 সালে দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন। 1845 সালে আজকের দিনে সাইন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। 1850 সালে হনুলু শহরের মর্যাদা পায়। 1833 সালে আজকের দিনে ব্রিটিশ সাম্রাজ্যের সর্বত্র দাসপ্রথা বাতিল ঘোষিত হয়। 1916 সালে জার্মানি রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1971 সালে আজকের দিনে মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত। 1990 সালে ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার

19তম প্রদেশ ঘোষণা করে। 1997 সালে আজকের দিনে ইসরায়েল বেথলহেম থেকে অবরোধ তুলে নেওয়ার যুক্তরাষ্ট্রের অভিনন্দন। ১৯৯২ সালে আজকের দিনে বাকিংহামের প্রথম ডিউক জর্জ বিলিয়ার্ডস জন্মগ্রহণ করেন। মহাকবি গেটির জন্মদিন ১৭৪৯ সালে আজকের দিনে। ১৮৫৫ সালে সাহিত্যিক সম্পাদিকা স্বর্ণকুমারী দেবীর জন্ম। ১৮৮০ সালে রসসাহিত্যিক শিবরাম চক্রবর্তী মৃত্যু হয়। বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৃতি অভিনেত্রী সুমিত্রা দেবীর মৃত্যু হয় ১৯৯০ সালে আজকের দিনে।

ইতিহাসে আজকের দিনটি। এবারে বিভিন্ন পত্রিকার শিরোনাম। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম: শ্মশানভূম নেপাল, মৃত 400, খোঁজ নেই প্রিয়জনের, বুক কাঁপছে বঙ্গবাসীর। প্রলয়ের নেপথ্যে প্রকাণ্ড হিমবাহ, মত মার্কিন ভূতত্ত্ববিদদের। চীনের দাম বৃদ্ধিতে 36,000 কোটির দুর্নীতি, বাংলার 33 জন পর্যটক কী অবস্থায় খবর নেই, চন্দননগরের বৃদ্ধ নিখোঁজ, হদিশ মেলেনি মুকুল রায়ের পুত্রবধূর। শুনানিতে অনুপস্থিত বিশ্বভারতীর উপাচার্যকে আবারও তলব জাতীয় তফসিলি কমিশনের। বিধ্বস্ত নেপালকে ঔষধ খাদ্য বস্ত্র দিচ্ছে ভারত, নগদে সাহায্য চীনের। ব্রিক্স 400 প্রতিনিধি নিয়ে ভারতে জিনপিং। আনন্দবাজার পত্রিকার শিরোনাম: নেপালে 350 ছাড়ালো মৃতদেহ উদ্ধারের সংখ্যা, কাদামাটির স্তূপ সরিয়ে চলছে প্রাণের খোঁজ, ফের বান আসবে হিমালয়ের বুকে আতঙ্ক। ব্রহ্মপুত্রের উৎস নদীতে রাক্ষসে বাঁধ তৈরি করেছে চীন, নেপালের মতো বিপর্যয়ের অপেক্ষায় কি অরুণাচল? সাইনবোর্ডও রইল না তৃণমূলের, অবৈধ দাবি করে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে পুরসভার অভিযান, পুলিশের সঙ্গে দস্তাদস্তি। নেপালের হরপা বাঁধ থেকে অল্পের জন্য বাঁচলেন মানুষই। সব হারিয়েছে আর কিছুই অবশিষ্ট নেই, বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। তছনছ এভারেস্টের দেশ, নিশ্চিহ্ন গ্রাম, কাদায় ডুবেছে বিশাল বাড়ি, রইল প্রকৃতির রুদ্ররূপের ভয়ঙ্কর পট। টেস্ট বিশ্বকাপ ফাইনালের পথ আরও কঠিন ভারতের, শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে বাংলাদেশকেও টপকাতে ব্যর্থ শুভমান।

0: শুভমন্ত্রা।
1: ফের একাধিক ইহুদি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করল পাকিস্তান।

দৈনিক সংবাদপত্র শিরোনাম, হরপা বানে তছনছ নেপাল, জনস্বার্থ ইস্যুতে উত্তপ্ত হতে পারে বিধানসভা।

ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দিল বালু তোলার মেশিন। ভেজালের দাপটে নিঃস্ব কৃষক, নীরব কৃষি দপ্তর।

প্রত্যাশা ত্রিপুরার পত্রিকার শিরোনাম। বিজেপির ক্ষমতা আর মাত্র এক বছর, বিধানসভায় বললেন গোপাল। সুদীপের প্রশ্নে মনশ্রীর চিকিৎসায় অবশিষ্ট অর্থ দেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। এবারে আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 60%। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 8 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

কৃষিতে আবহাওয়ার সতর্কতার সম্ভাব্য প্রভাব এবং তার প্রতিকার। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত থেকে বন্যার জল সরে যাওয়ার পর ধান ও শাকসবজির ক্ষেত্রে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে সমস্ত জমিতে বৃষ্টির জল আটকে আছে সেখান থেকে দ্রুত জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জমির নালাগুলো খুলে রাখতে হবে। প্রাণীখাদ্যের গুণাগুণ বজায় রাখার জন্য, বিশেষ করে বৃষ্টির জন্য যখন ঘরে বেঁধে রাখা হয় তখন একান্ত প্রয়োজন। এর জন্য খাদ্যের প্রয়োজন অনুসারে বিভিন্ন ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। এতক্ষণ শুনলেন সুপ্রভাত অনুষ্ঠান।

É Barış'ın ben. ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের শিল্পী মান্না দে।

মানাদের কণ্ঠে ভক্তগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাস শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389, এখনও নিখোঁজ 1500-এরও বেশি মানুষ, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে নেপালে এ পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে চালু করেছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 6 দিনের সফরে আজ মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফর শুরু হচ্ছে আগামীকাল। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় 3 জন প্রাণ হারিয়েছেন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ জুড়ে পালিত হচ্ছে। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। ভারতের সেন্থিল কুমার পিএসএ স্কোয়াশ প্রতিযোগিতার ফাইনালে উঠে

0: দিচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 389। সাম্প্রতিক কয়েক বছরে সেদেশের ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে কয়েক হাজার নিখোঁজ মানুষের সন্ধানে জোরদার তল্লাশি চলেছে। এর মধ্যে রয়েছে 290 জন ভারতীয় পর্যটক। নেপাল ও তিব্বত কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এখনও পর্যন্ত 1500-এরও বেশি মানুষের খোঁজ মিলছে না, এর অধিকাংশই বিদেশি নাগরিক। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, মালয়েশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও রাশিয়ার মতো 30টিরও বেশি দেশের বাসিন্দা এই নিখোঁজের তালিকায় রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র কাফলে জানিয়েছেন, 1500-এরও বেশি আটকে পড়া মানুষকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, রাসুয়াকারিতে তিমুরের ভোটে কোশি নদীর শাখা লেন্ডের প্রবাহ তুষার ধসের কারণে বাধাপ্রাপ্ত হয়ে এই হড়পাবানের সৃষ্টি হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশুলি 1 নম্বর প্রকল্পের 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন,
1: There are 288 Indian nationals who remain uncontactable, 73 Indian nationals who are working on Trishuli 1 power project, the first group of 73 people who are working on Trishuli 1 power project, then two separate groups of 37 and 49 nationals from Tamil Nadu who traveled for Kailash Mansarovar Yatra, then a group of 32 Indian nationals from West Bengal who traveled in Timure, which is in Rasuwa district where this particular disaster has happened.
0: তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যাহত হওয়ায় ত্রাণ ও উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নেপালে চলতি ত্রাণ ও উদ্ধার কাজে ভারত এ পর্যন্ত 47 টন আপৎকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এদিকে সাধারণ মানুষের সহায়তায় বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। এর নম্বর হল +9111230887188 এবং +9111230887119। এছাড়া হোয়াটসঅ্যাপ কল ও বার্তার জন্য +9199682919888 নম্বরে যোগাযোগ করা যাবে। ইমেলের ঠিকানা হল situationroom@mea.gov.in। অন্যদিকে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের নম্বর হল +9779851316807 এবং +9779709107500। নেপালে হড়পাবান বিপর্যয়ে নিখোঁজদের মধ্যে পশ্চিমবঙ্গের 32 জন রয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এদের বেশিরভাগই কলকাতা ও চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গে এরা সেদেশ সফরে গিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে দুর্গত পরিবারগুলিকে সাহায্যের জন্য নবান্নে বুধবার থেকেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা চলেছে। পাশাপাশি দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। এগুলির নম্বর হল 0332479311 এবং 9147890181। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্কে যাবেন। শিকাগোয় বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার সিইও, প্রেসিডেন্ট ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারামন। শিকাগোয় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে নির্মলা সীতারামন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর হবে এই সম্মেলন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে 4 দিনের সফরে যাচ্ছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মির্জিয়েভের আমন্ত্রণে তাশখান্দে 2 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। এই সফরের সময় ভারত ও উজবেকিস্তানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মির্জিয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভের আমন্ত্রণে এ মাসের 31 তারিখে বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। শ্রীলঙ্কার

নৌবাহিনীর কমান্ডার ভাইস অ্যাডমিরাল ড্যামিয়ান ফার্নান্দো বর্তমানে ভারত সফরে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, বুধবার থেকে শুরু হওয়া তাঁর এই সফরের লক্ষ্য হল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা আরও জোরদার করা এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও কর্মসূচি বৃদ্ধি করা। গাজায় গতকাল ইসরায়েলি হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন, আহত আরও কয়েকজন। নিহতদের মধ্যে দুজন গাজা শহরের বাসিন্দা। গাজার স্থানীয় প্রশাসনের অভিযোগ, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের একটি আশ্রয় শিবিরে হামলা চালানো হয়, সেখানে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনা জানিয়েছে, হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল। এদিকে রাষ্ট্রসংঘের এক বৈঠকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শান্তি বিষয়ক প্যানেলের প্রধান নিকোলাই ম্লাদেন গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকার বিষয়টির সমালোচনা করেছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দপ্তরের সচিব সিবি জর্জ গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত রাষ্ট্রসংঘ সহযোগিতা, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্য অর্জনের সহায়তা, এআই এর প্রভাব, বিপর্যয় মোকাবিলা হ্রাস এবং রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। দেশের অর্থনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে, যাতে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। আগামী মাসগুলিতে পেঁয়াজের সরবরাহ সুনিশ্চিত করতে এবং মৌসুমি মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে সরকার বাফার স্টক থেকে সুপরিকল্পিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক উপায়ে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নতুন দিল্লির কৃষি ভবন থেকে উপভোক্তা বিষয়ক বিভাগের সচিব নিধি খাড়ে জাতীয় রাজধানী অঞ্চলের ক্রেতাদের খুচরো বিক্রির উদ্দেশ্যে গতকাল পেঁয়াজবাহী ভ্যানগুলির যাত্রার সূচনা করেন। এই পেঁয়াজ কেজি প্রতি 35 টাকা ভর্তুকিযুক্ত মূল্যে NCCF, ন্যাফেড ও কেন্দ্রীয় ভাণ্ডারের আউটলেট এবং দিল্লিতে ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমে বিক্রি করা হবে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা করা ও সব রকম সহায়তার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখি বন্ধনের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। মহন্ত দীপেন্দ্রগিরির নেতৃত্বে পবিত্র দণ্ড ছড়ি মুবারক গুহা মন্দিরে পৌঁছানোর মধ্যে দিয়ে এই যাত্রার সমাপ্তি হয়ে থাকে। একই সঙ্গে বার্ষিক বুদ্ধ অমরনাথ যাত্রাও আজ শেষ হচ্ছে। ভারতের ভেলাভান সেন্থিল কুমার বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে পৌঁছেছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশী বীর ছোটারানীকে 3-2 ব্যবধানে হারিয়ে দেন। ফাইনালে ভেলাভান মুখোমুখি হবেন হাঙ্গেরির তারকা খেলোয়াড় ও বিশ্ব র্যাঙ্কিংয়ের 55 নম্বরে থাকা বালাজ ফারকাসের। খবর পড়া আপাতত এ পর্যন্তই, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার তিন দিনব্যাপী দশম অধিবেশনের আজ দ্বিতীয় দিন। বেলা 11টায় অধিবেশনের কাজ শুরু হবে। এদিকে অধিবেশনের প্রথম দিনে গতকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার চতুর্দশ সংশোধনী বিল এবং মুক্ত বিদ্যালয় ও পরীক্ষা পর্ষদ বিল 2026 পেশ করেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পেশ করেন ত্রিপুরা রাজ্য পণ্য ও পরিষেবা কর দশম সংশোধনী বিল 2026। প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে 649,470 পরিবার পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর প্রকল্পে গত 3 অর্থ বছরে

17,674টি পরিবারকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বন্দে ভারত এক্সপ্রেস সংক্রান্ত প্রশ্নের জবাব দেন পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী। অষ্টম বেতন কমিশন নিয়ে জনস্বার্থমূলক প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল রাজ্য বিধানসভা অধিবেশনে সম্প্রতি প্রয়াত রাজ্য পুলিশের ডিজি অনুরাগের মৃত্যু নিয়ে বিবৃতি দেন। মুখ্যমন্ত্রী জানান, পুলিশ এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করছে। তদন্তের জন্য প্রয়োজনীয় সব নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিজিপির মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী তাঁর ও তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ভাই বোনের ভালোবাসার বিশেষ উদযাপন রাখীবন্ধন উৎসব আজ সারা দেশের সঙ্গে রাজ্য পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা তাঁদের ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন এবং তাঁদের মঙ্গল কামনা করেন। ভাইয়েরাও বোনেদের রক্ষা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন। রাখীবন্ধন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন যে এই উৎসব প্রাচীনকাল থেকেই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাখীবন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর বার্তায় শ্রী বিড়লা বলেন, এটি ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, স্নেহ এবং বিশ্বাসের উৎসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে ভারতের জন্য একটি আধুনিক ক্রীড়া পরিমণ্ডল তৈরিতে সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে গতকাল তিনি একথা বলেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অঙ্গ হিসেবে মেরা ইউবা ভারত আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ক্রীড়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র পর্যন্ত সারা দেশে এমন একটি পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে যেখানে প্রতিভাবানেরা প্রতিটি পর্যায়ে সহায়তা পান। এদিকে সারা দেশের সঙ্গে রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। গত এক দশকে প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে প্রায় 1.8 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে এবং রপ্তানি প্রায় 39,000 কোটি টাকায় দাঁড়িয়েছে বলেও তিনি জানান। মধ্যপ্রদেশের জব্বলপুর ভেহিকল ফ্যাক্টরিতে টি সিরিজ যুদ্ধ ট্যাঙ্কের ওভারহলের জন্য 472 কোটি টাকার একটি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গতকাল প্রতিরক্ষামন্ত্রী এই কথা বলেন। শ্রী সিং বলেন, কেন্দ্রীয় সরকার 2028-2029 অর্থ বছরের মধ্যে 50,000 কোটি টাকার প্রতিরক্ষা রপ্তানি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। কৈলাসহরের 9 কোটি কলাক্ষেত্রে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গতকাল এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাণীদের জন্য বীমা, উদ্যোগমূলক উন্নয়ন এবং ঘাস চাষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক এই কর্মসূচির উদ্বোধন করেন 9 কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এখানে 9 কোটি জেলার প্রাণীপালক ও প্রাণী সখীরা অংশ নেন। 9 কোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে কৈলাসহরের হালাইছড়া চা বাগান এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মেগা আইনি পরিষেবা শিবির। 9 কোটির জেলা ও দায়রা বিচারপতি পি কুমার এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, সবার জন্য ন্যায় এই ভাবধারায় আইনসেবা কর্তৃপক্ষ কাজ করে। শিবির উপলক্ষে 16টি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল খোলা হয়। নাগরিকরা এখান থেকে নানা সুবিধা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাঁদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাঁদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আজ রাত 11:45 পর্যন্ত। মেয়েদের সদর আন্তঃস্কুল ক্রিকেটে গতকাল 3টি ম্যাচে জয় পেয়েছে আসাম রাইফেলস পাবলিক স্কুল, প্রণবানন্দ বিদ্যামন্দির এবং বরদোয়ালি উচ্চ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। নিপকো মাঠে আয়োজিত ম্যাচে বরদোয়ালি স্কুল 8 উইকেটে হারিয়েছে হলিক্রস স্কুলকে। আমতলি স্কুল মাঠে আয়োজিত ম্যাচে আসাম রাইফেলস পাবলিক স্কুল ভবন্স ত্রিপুরা বিদ্যামন্দিরকে হারিয়েছে। এছাড়া তালতলা স্কুল মাঠে আয়োজিত ম্যাচে বিজয় কুমার স্কুলকে 10 উইকেটে হারিয়েছে প্রণবানন্দ বিদ্যামন্দির। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। গোমতী, ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত 13.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

kaisa kotal kuk thungni backraps namnani hapang srai srai kokrajak mia video conferencing ni bisingtei khelo india dialogo koknarakthani montri bokrok okok shaka bosong thungmungni shal bc nei sai nei chidok palaimano rogei mera yub bharat bai jugali jak pandabo koknarakthani montri bokrok tei bosaka thung rungnok yungni simi changai kotal kuk phrungmung kendra jora hakotor gnangai kaisa backraps namai ti sajagai tongo aro thungnai rok jora tei no chubachu manai tongo yang bosong thungmungni shal bc nei sai nei chidok palaimungni mera yub bharat bai jugali jak khelo india dialog tangbutango hakotor bai baksa hasteo bo joto jelani juda juda rungnok tei college ni porinai rok manjakha ভারত বুসকাং তালনি সালচি নেই তাই সালচি থামো দিল্লি কতালনি ভারত মন্ডপম ফিলচি চার ব্রিক্স কুচুক বেরেমনি কুথুমলাইমং সংসাওয়ানো আরো ব্রিক্সনি আদং তৈ গদালজাক হাকতনি অজারক তৈ কবকজাক হাকতনি লুকো আদং রক মানজাগানো কুথুমলাইমব ব্রিক্স চুবাচু তৈ ক্রাক লাইনানি তৈ জুদা জুদা হাকতর ফাতার তৈ আমচাইনি নাংকুকমা বাবাই রকনো তৈ ককলাম সালাই জাগানো তাকলাইবাই ভারত ওয়াই ব্রী এঙ্গানো ব্রিক্স মান্দানো তুই ডুলমা ত্রিপুরা ফিলচি থাম বিধানসভানি শাল থামনি ফিলচি অধিবেশন মিয়ানিসিমি চ্যাংজাখা অধিবেশন তিনি দিব নাম চি সাও চ্যাংজাক ফিরানো ইয়াঙ্গো অধিবেশননি পুইলানি সালো মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কাইনি বিল তি সাকা আবরকংখা ত্রিপুরা ল্যান্ড রিভিনিউ তাই ল্যান্ড রিফর্মড ওয়াই চি ব্রিজ নাম ফিরমা বিল তাই ওপেন স্কুল তাই এক্সামিনেশনস নাইমথা বিল নই সাই নি চিদক আবনো কারিব রাংমন্ত্রী প্রণজিৎ সিনহারাই ত্রিপুরা জিএসটি ওয়াই চিস নাম ফিরমা বিল নই সাই নই চিদক তাবুক হাস্তে ব যতই দক রা সাই ব্রীচি চুকু সাই ব্রীরা স্নিচি নুখুং ন পাইপ লাইন নি সেব বাই নংজাকাই তৈ কাহাম মানথগ্রজাকৈ টঙ্গুহনৈ খুরসাখা মন্ত্রী অক্রা এম এল এ রঞ্জিত দেব বর্মানী সংমুং কাইসব ফিরগৈ মন্ত্রী অক্রা অকক থুম দেখা এম এল এ রঞ্জিত দেব বর্মানী তে কাইসা সংমুঙ্গ মন্ত্রী অক্রা সাকা থাংনাই বিশিক থাম রাং বিশি ও মন্ত্রী বক্রক আবাস যোজনা ও আউলি তাং বতাঙ্গ যতই স্নিচি স্নি সাই দক রা স্নিচি ব্রী নুখুং ন নক টাঙানি বাকি রাংনি চুবা রাংমন্ত্রী প্রণজিৎ সিনহরাই সাকা হাস্তে হাপাং সেবুক রকনি বাকি ফিলচার বেতন কমিশন খানানি বাকি তিয়ারংখা এম এল এ সুদীপ রায় বর্মনি সংমুং কাইসানো ফিরগৈ মন্ত্রী অকক সাকা তিনি রক্ষাবন্ধন তের হাকতরনি লগি হাস্তে অব অতের পালাই জাগৈ টঙ্গো অতের নরগৈ বাহনক জগ রক বুতানিয়াগো রাখি খাউই বিনি হামক্রাইন তুই দিয়ায়ো অতের নরগৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু খা কাহাম ইয়াফারকা হাকতনি লুকুরকন রাষ্ট্রবক্রক শাখা অতের কুসুম কুসুম বেশি নিশিমি হাকতনি হুকুমুতে লাইবুমাবাই গদাল যাক লোকসভানি স্পিকার ওম বিরলাব রাখি তের নরগৈ হাকতনি লুকুরকন খা কাহাম ইয়াফারকা ব শাখা অতেরংখা বুতা বাহানকনি হামজাক মুংতে পৈতুনি তের হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু শাখা উত্তর সালকা আমচাই ভারত হাকতনি নখায়ুং তাংসেব নাংমানি পজাই আসাগানে মিয়া গুহাটি ও সংসাজাক নর্থ ইস্ট ইন্ডিয়া স্পেস ওয়ার্কশপ কক নারকথানি ব অকক শাখা হাস্তেফাতেই বসাকা বসং নখায়ুং সাল পালাইমুং নরগৈ সংসাজাক অলয় খ্লাইমুংনি নাহারমুং অংখা উত্তর সালকা ভারত হাকতর দায়িত্বন ফুয়ারজাক নিউ স্পেস ইকোসিস্টেম ন ক্রাক খ্লাইয়ান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অতালনি থামচি সালমারি ককটি সালনি ফুংদামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতরতে বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানে মন কি বাত পান্ডানি ফিল সারা থামচি সিনি বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক নবরকনি ওয়ানসকমা খাকামাকক মন কি বাত রহরনানি কবক মুং নারেখা ভারত হাপাংনি সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনস আগরতলা বেদেকনি লুয়াজিমুং বাই মিয়া ব্রীরকনি রংনক কতনি অডিটোরিয়াম ফেকমুং কার্যাক ভারত অভিযান তাই ভারতীয় ন্যায় সংহিতা নৈ সাই নৈ চিথামনতি হজাকমুং সামং বুতাং সংসাজাখা আর মানজাখা সালথাং ত্রিপুরানি ইয়াকবারা হাঙ্কর নাইকলফাং অসিত কুমার দাস তৈ ব্রী রংনক কতনি প্রিন্সিপাল সঞ্চিতা রিয়াং আকসং কয়লাশহর উনকোটি কলাক্ষেত্রব মালমাতা হামক্রাই নাইখুংনি সাকথারমুংবাই মিয়া ফ্রংমুং সামংবুতাং সংসাজাখা মালমাতা রকনি বাকি বিমানক হবই মালমাতা ডিমাব দাল বিদাল হামক্রাই নতুয়ই ফ্রংমুং রাজাখা পান্ডানো চেঙ্গেরিখা উনকোটি জেলা পরিষদনি কাজকোকরা অমলেন্দু দাস পান্ডা উনকোটি হাঙ্কনি মালমাতা রিনাই রক্তে মালমাতা সখীরক মানজাখা ব্রীরকনি সদর বেরেমনি রংনক বাই রংনকনি ক্রিকেট মিয়া থংমুং কাইথাম কপ্লাই অংখা আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রণবানন্দ বিদ্যামন্দির তৈ বরদুয়ালি রেমচিনি স্কুল নিপকু থুংখলাও বরদুয়ালি স্কুল উইকেট কাইচার বাই হলিক্রস স্কুল ন মেচেনখা আমতলি স্কুল থুংখলাও ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির ন রান কাইচিবা বাই আসাম রাইফেলস পাবলিক স্কুল মেচেনখা আগরতলা স্কুল থুংখলাও বিজয় কুমার স্কুল।

0: উইকেট খাই চিবাবাই মেচেনখা প্রণবানন্দ বিদ্যামন্দির তাবুক নবাদিবানী কক তুমা তিনি নখা মনাকজাক নঙ্গানে গুমতি ধলাইতে সালকাহাঙ্কর ফেরাঙ্কি গবাং খেওয়াতেই ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবাদিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি তংমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামুই সতী 35 জরা ওয়াতে ওয়াখা চি 3.9 ডক মিলিমিটার ককব্রকবাই কক তুমা পরিমুং তাবুক জরাতেই অরণ্য পাইখা উলনি কক তুমা আওয়াইঙ্গানো সানজা দামসিনী তামু
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কাণ্ডের সংবাদ রিলে করে শোনানো।

আকাশ বাণী কৈলা শহর আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। সেই সঙ্গে সবাইকে রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা। এই রাখি বন্ধনের আন্তরিক মেলবন্ধন এবং স্বচ্ছতা ও সামাজিক বন্ধনের শুভকামনা। সেই সঙ্গে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের আমি জানাই আমার পক্ষ থেকে রাখির অনেক অনেক শুভেচ্ছা। আমি আমার মনের দিক থেকে সমস্ত শ্রোতা বন্ধুদের, যারা আমার বন্ধুরা রয়েছেন, ছোট ভাইরা রয়েছেন যাদেরকে আমি ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি, প্রত্যেকের জন্য আমার এই রাখি বন্ধনের শুভেচ্ছা এবং মন থেকে সবার জন্য আমি পাঠিয়ে দিলাম মনের সুতো। এই সুতোয় বাঁধা থাক সমস্ত শ্রোতা বন্ধুরা এবং সবার হাতে পরিয়ে দিলাম এই আকাশবাণী কৈলা শহর এবং আমার সঙ্গে যে বন্ধন সেই মেল বন্ধনের একটি সুতো। শ্রোতা বন্ধুরা ফোন করুন আর শুনুন আপনার পছন্দের গান। স্বাগত জানাচ্ছি বাংলা গানের অনুরোধের আসর সুরের ভেলায়।

0: নমস্কার, শরীর ভালো? হ্যালো,
1: নমস্কার নেবেন?
0: হ্যালো,
1: কৈলাসর চন্দ্রপুর থেকে বলুন।

0: কথা বলছি।
1: হ্যাঁ বলুন ভাই, আপনার কথাটা একটু কেটে কেটে আসছে। স্বাগত আপনাকে অনুষ্ঠানে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনি আজ আমাদের অনুষ্ঠানের প্রথম শ্রোতা এবং রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। বলুন ভাই। হ্যাঁ বলুন, আপনার কথা কিন্তু একদম বোঝা যাচ্ছে না। দেখি গানের লাইনটা বুঝি কিনা। হ্যালো, কোন গানটা? বাহ বাহ, মোহাম্মদ রফির, বাহ, আমার খুব একটা প্রিয় গান। হ্যাঁ
0: রাখছি দিদি ভাই, নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলুন ভাই। এটা আমার আমার ভীষণ ভীষণ ভীষণ প্রিয় একখানি গান, আর এই গানটা প্রায়ই আমার মা গুনগুন করতেন বাড়িতে, সেই জন্য আমারও হয়তো খুব প্রিয় গানটা। আর আমি দেখেছি, বলুন ভাই, আপনার সঙ্গে আমার মানে গানের রুচির অনেকটাই মেল রয়েছে অনেকের সঙ্গেই। যাক, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, ভালো থাকবেন।

0: হ্যালো
1: নমস্কার অনুপবাবু।
0: হ্যালো
1: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
0: হ্যালো, কথাটা একবারে ক্ষীণ আসছে। হ্যালো হ্যালো হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ সুমিত দাদি,
1: হ্যাঁ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
0: আপনার আওয়াজটা একটু ক্ষীণ আসছে।
1: এটা আপনার প্রতিদিনকার ডায়লগ।
0: কোনো দুর্বলতা আছে?
1: আপনার, হ্যাঁ, আপনার মোবাইলে হয়তো কোনো সমস্যা
0: যাই
1: রয়েছে।
0: হোক, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
1: রাখি বন্ধনের
0: তো
1: অনেক অনেক শুভেচ্ছা দাদা।
0: ব্যাপারটা হচ্ছে, ভালো আছেন সবাই? আর সত্যি খুব মনটা অনেক সময় বিষাদে ভরে যায় যখন প্রকৃতির রুদ্র রূপ আমরা দেখতে পাই।
1: একদম,
0: অবশ্যই এটা আমাদেরই, কি বলবো, আমরা আমরাই নিজে এটা ঘটিয়েছি, আমরাই আবার দুঃখ
1: ভুগছি।
0: পাই। তো প্রকৃতি তার নিজের হয়তো বা এক অদ্ভুত নিয়মে চলে বা নিজস্ব নিয়মে চলে প্রকৃতি, তাই প্রকৃতির
1: আমি
0: সাথে
1: বুঝতে পারছি
0: ঠিকঠাক
1: আপনি
0: মিলে আমরা
1: নেপালের নেপালের কথা
0: করে না
1: বলছেন
0: নিতে
1: নিশ্চয়ই
0: পারি, তাহলে
1: অনুপবাবু।
0: অনেক সময় বিড়ম্বনা ঘটে।
1: হ্যালো,
0: এই
1: আমার
0: যে
1: আমার কথাটাও
0: এই যে
1: শুনুন
0: নেপালের
1: একবার।
0: ঘটনাটা দেখুন। হ্যালো
1: হ্যাঁ বলুন, কি গান শোনাবো আজ?
0: হ্যালো,
1: আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা?
0: হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে, হ্যাঁ বলুন।
1: না বলছি, আপনি কি নেপালের কথা বলতে চাইছেন?
0: হ্যাঁ
1: হ্যালো,
0: বলুন, আসলে কি যে হচ্ছে
1: আচ্ছা
0: আমার
1: ঠিক আছে
0: মোবাইলে।
1: অনুপবাবু, বলুন আপনার পছন্দটা আমি জেনে নিই আগে।
0: হ্যাঁ পছন্দটা হলো এরকম, নয় নয় নয় এ মধু।

0: নয় নয় নয় এ মধুর খেলা। আমি গানটা ঠিকঠাক করতে পারছি না,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক
0: আনএভারটেবল
1: আছে,
0: সার্কামস্টেন্স।
1: ইটস ওকে।
0: যাই হোক, এই গানটা শুনতে চাইছি,
1: হুম
0: বিশেষ করে আমার সুমন মুহুরী, অবিনাশ ভাই, প্রেমজিৎ বাবু, তারপর আমাদের দেবজিৎ দাস আর অম্বালিকা ভট্টাচার্য সহধর্মিণী,
1: সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের গান। অনুবাবু ভালো থাকবেন, আপনার আজকে নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে।
0: তাই?
1: হুম হুম হুম নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: একদম প্রেমজিৎ ভাই।
1: আহারে, আপনাকে যেন একটা মার্ক বসিয়ে দিব নাকি 100-100। ঠিক আছে, আপনি বলেছেন আমার নাম, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্য সুন্দর থেকে।
0: স্বাগত আপনাকে।
1: ভালো আছেন, সুস্থ আছেন?
0: একদম
1: সেটি
0: না, একদম একদম
1: আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আকাশবাণী কৈলাস শহরের অনুষ্ঠান শুনে যাচ্ছি, কিন্তু মানে 2-3 দিন ধরে সময় করতে পারছি না ঠিকঠাক ভাবে ঢুকবো বলে। আর যাই হোক, গতকাল মানে এফএম মাধ্যমে কিছুটা অনুষ্ঠান শোনার চেষ্টা করি বাইরে থাকলে, তার মধ্যে শুনি, ফাঁকে ফাঁকে ট্রাইও করি। যাই হোক, গান আজকে তো শুনতে হয় রাখি বন্ধনের উপর দৃষ্টি করে, সাথী বাই সাথী মর কত না, আপনি এরকম আছে না, এই গানটি বাজিয়ে দেবেন। আর আজকে দিনে জায়গা দাঁড়িয়ে
0: কোন কোন গানটা যেন বললেন?
1: হ্যাঁ, গানের কথা বলছেন
0: না, কোন গানটার কথা বললেন?
1: ভাই সাথী মোর কত না আপন,
0: ভাই
1: সাথী মোর কত না আপন,
0: সাথী মোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলুন।
1: আর দিদি ভাই শুনুন, আজকে আজকের দিনে প্রথমে তো মানে বিশেষ করে হয়তো বা যে সকল মানে বোনেরা আমার চেয়ে বড় আছেন, সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার অন্তরন্তস্থদের নমস্কার জানাই। এবং যে সকল বোনেরা আমার থেকে ছোট, প্রাণভরা ভালোবাসা এবং আদর জানাই। আর ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি, ঈশ্বর যাতে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সেটাই মানে গানের গানটা পেয়েছেন?
0: আচ্ছা, গান তো আছে না, আমি আমি আপনার কথাটা শেষ হলে আমি বলবো বলে বসে রয়েছি আর কি।
1: ও আচ্ছা, আর বিশেষ করে দেখুন কি জানেন, অনুষ্ঠান শুনছি ভালো লাগছে। আর বিশেষ করে দেখুন, রাখি উৎসব, সত্যি কথা বলতে গেলে রাখি উৎসব আমাদের একটি মানে কি বলবো, সেই মানে সেটি মানে মূলত হচ্ছে যেমন ভাই ও বোনের ভালোবাসার বিশ্বাসের ও সুরক্ষা পবিত্র বন্ধনকে উদযাপন করে। সেই মানে রাখি উৎসবটা আমরা কিন্তু 1905 ইংরেজি থেকে পালন করে আসি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতীক মানে সেটা নিয়ে আমরা মানে করছি। আসলে তিনি সব জাতিকে এক করছিলেন এই রাখি মাধ্যমে
0: না,
1: আসলে এই যে পৃথিবীতে বা দেশে হানাহানি যাতে বন্ধ হয়, সবে একের প্রতি আরেকজনের যাতে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সেটা আসে সবার মনের মধ্যে। তাই আজকের দিনে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা
0: শুভেচ্ছা। আমি কিন্তু প্রথমেই সবাইকে, সব আমার ভাই বন্ধুদের রাখি পরিয়ে দিয়েছি, কিন্তু মনে মনে আমি বলেছি, আপনি শুনেছেন কিনা জানি না, কিন্তু এখনো কিন্তু আমি কোনো গিফট পাইনি, কিন্তু এখনো
1: এখনো পাইনি।
0: আমি কিন্তু সবাইকে মনে মনে সব ভাইকে আমি দেখবো কার কার ফোন আসে আর কে কে আমাকে গিফট দেয়।
1: এখন যেন আপনাকে আমি গিফট দেবো, দেখুন এখন আপনাকে গিফট দেবো, আপনাকে পাবো কোথায় বলুন।
0: আরে

0: আমি কি আপনাদেরকে পেয়েছি রাখি পরানোর জন্য? কিন্তু আমি বললাম তো আমার মনের সুতো দিয়ে আমি সবাইকে রাখি বন্ধনে আবদ্ধ করে নিয়েছি, কিন্তু সেভাবে সেভাবেই আমার গিফটটা চাই আমার। আমি এখন আমার গিফট পেলাম না, সেটাই বলতে চাইছিলাম। আচ্ছা বলুন। হ্যাঁ,
1: আপনি আকাশমণি খুলে আসার অনুষ্ঠান আপনি শুনেননি? আপনি যখন আসেন না অনুষ্ঠানে
0: খুব একটা, হ্যাঁ শুনি মাঝে মধ্যে,
1: বুঝলাম
0: না বুঝলাম না প্রেমজিৎ ভাই কি হয়েছিল।
1: গতকালকে একজন বাইরের থেকে একজন শ্রোতা বন্ধু মানে রাজ্যের থেকে ফোন করে বলছিলেন যে আমাকে জহরলাল বর্মন জি ফোন করে বলছিলেন যে অনুষ্ঠানে ঢুকার জন্য। জহরলাল
0: বর্মন মহোদয়কে বলেছিলেন অনুষ্ঠানে ঢুকার জন্য ফোন করার জন্য?
1: না, বলছেন যে তিনি ছিলেন আর কি অন্য ভাষাভাষী লোকেরা। তিনি আর কি অন্য ভাষা হয়তো আর কি হয়তো বা রাষ্ট্রভাষা হিন্দি দিয়ে কথা বলছেন, বলে বলছিলেন যে আমাকে ফোন করছিলেন জহরলাল বর্মন মহাশয়, ফোন করে আমাকে বলছেন যে অনুষ্ঠানে ফোন করার জন্য প্রসেনজিৎ দাকে বলছিলেন মানে শ্রোতা বন্ধু আর কি। তখন জহরদা বলছেন যে এই ব্যাপারটা, জহরদার মনটা খারাপ হয়ে গেছে, জহরদা ভাবছেন যে অন্য শ্রোতা বন্ধুরা বলতে পারেন জহরদা এরকম করলেন, কিন্তু জহরদা এরকম কোনো করেনি না আমাকে বললেন।
0: অনুষ্ঠানে ফোন করার জন্য বলেছেন সেটা কোনো বড় কোনো অপরাধ নয়, বলতেই পারেন একজন আরেকজনকে।
1: সেটা বলছি ফোন করুন ফোন করুন,
0: বলতে হয় না, উনি আমাদের অনেক আগের শ্রোতা। ঠিক আছে প্রেমজিৎ ভাই,
1: সবাইকে নিয়ে শুনবো গান,
0: নিশ্চয় পাঠিয়ে দিচ্ছি।
1: যারা আমার নাম তো এলাসমেন্ট করেন বা যারা করেন না সবাইকে নিয়ে শুনবো।
0: ভালো থাকবে, নমস্কার।

0: নমস্কার, শরীর ভালো?
1: নমস্কার দিদি ভাই, শরীর ভালো?
0: নমস্কার সঙ্গীতা দি, অনেকদিন পর
1: হ্যাঁ অনেক
0: কথা
1: দিন
0: হচ্ছে।
1: পর আজকে আমি সুযোগ পেয়েছি ফোন করার জন্য।
0: আচ্ছা, এতদিন ট্রাই করা হয়নি।
1: খুব ব্যস্ত ছিলাম তাই ফোন করতে পারিনি, আজকে একটু সুযোগ করেছি।
0: আচ্ছা, কিসের এত ব্যস্ততা গো?
1: লেগেও গেছে।
0: আচ্ছা, কিসের এত ব্যস্ততা জানতে পারি কি?
1: বলতে আমার লজ্জা নেই দিদি ভাই, কাজে কোনো লজ্জা নেই, আমি একটু রেখার কাজে ব্যস্ত ছিলাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক
1: সেই জন্য করতে পারিনি।
0: আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো শুনে। আচ্ছা, আপনি যখন কাজে যান, আশুতোষ ভাই একটু রান্না করে, সাহায্য করে রান্না বান্নায়?
1: না দিদি ভাই, আমি সবকিছু সেরে ছান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি রেখার কাছে যাই।
0: ও আচ্ছা আচ্ছা, তো মাঝে মধ্যে কিন্তু আশুতোষ ভাইকেও ঢুকিয়ে দেবেন চুলো রান্না করার জন্য?
1: না দিদি ভাই, এটা আমার নিজের একাই করি, কারণ উনি দোকানেও যেতে হয়।
0: আচ্ছা, বুঝতে পেরেছি। খুব বেশি ভালোবাসেন আপনি আশুতোষ ভাইকে, কারণ কাজে তো আপনিও যান।
1: দিদি ভাই, আজকে রাখি বন্ধন উৎসব, তো আমার বড় ছোট যত ভাই বোন আছে সবাইকে আমার রাখি বন্ধনের শুভেচ্ছা জানাতে চাইছি।
0: ঠিক আছে, আকাশবাণী কৈলা শহরের মাধ্যমে আপনার এই বার্তা সমস্ত ভাই বোনদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। বলুন কি শোনাবো আজ?
1: তো দিদি ভাই, আজকে আমি রবীন্দ্রসঙ্গীতে শুনবো, বাংলার মাটি বাংলার জল, শ্রাবণী সেনের কবিতা।
0: শ্রাবণী সেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সঙ্গীতাদি আমি পাঠিয়ে দিচ্ছি।
1: নমস্কার
0: নমস্কার, আপনিও খুব ভালো থাকবেন।

0: নমস্কার, সুরের ভেলা স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
1: বলনাথ ও বলনাথ, আচ্ছা রাগী বন্ধনে সবাই আমরা অভিনন্দন আছি।
0: শুভেচ্ছা আপনাকেও রাজেন্দ্র ভাই, নমস্কার। আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, ভালো থাকবেন।
1: সবার নিয়ে শোনবাই কাবিনে শোনবে রাগী,
0: একদম একদম, নমস্কার
1: নমস্কার।

0: নমস্কার,
1: নমস্কার দিদি ভাই।
0: সুরের ভেলা
1: হ্যাঁ
0: বল।
1: সুরভলা, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, বলতে দে।
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই,
0: বল।
1: কেমন আছেন?
0: ভালো আছি গো।
1: দিদি ভাই, আমি একটা আধুনিক গান শুনবো, সে আমার ছোট বোন।
0: আচ্ছা, আদরের
1: আর
0: ছোট বোন।
1: সব দাদা ভাইদের অনেক অনেক শুভেচ্ছা রাখি বন্ধনের।
0: ঠিক আছে, শুভেচ্ছা আপনাকেও। সে আমার ছোট বোন, তাই না?
1: আধুনিক গান দিদি ভাই।
0: হুম হুম হুম একটু দেখছি।
1: হবে দিদি ভাই,
0: নিশ্চয়ই থাকবে, আমি দেখছি। আর বলুন, বাড়িতে রাখি উৎসব হচ্ছে আজকে?
1: হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা, ভাই রয়েছেন আপনার?
1: হ্যাঁ আমার আমারও ভাই আছে।
0: আচ্ছা, ছোট না বড়?
1: আমার আমার ছোট দিদি ভাই,
0: আচ্ছা,
1: আমরা এক ভাই এক বোন।
0: ও
1: আমার তো দুই মেয়ে এক ছেলে, আর তারা তারা রাখি টাকি এইসব চলে। আর
0: ঠিক আছে, উল্টি দি, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: ভালো থাকবেন দিদি ভাই,
0: আপনিও খুব
1: নমস্কার।
0: ভালো থাকবেন। নমস্কার।

0: নমস্কার
1: নমস্কার দিদি।
0: নমস্কার আশুতোষ ভাই, ফাইনালি।
1: তো প্রথমেই স্থান ভেদে সবাইকে স্নেহ ভালোবাসা প্রণাম জানাচ্ছি, রাখি পূর্ণিমার
0: শুভেচ্ছা আপনাকেও।
1: আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ, ভালো আছি। আর আজকের বিশেষ এই দিনে আমার আজ অনুষ্ঠান এখানে লাইভ করছি, আপনাদের সঙ্গে কথা বলছি, ভীষণ ভীষণ ভালো লাগছে আজ।
1: আমার ফোনটা না লাগতো তাহলে ভীষণ আফসোস হতাম, বিশেষ দিনে যদি ফোনটা না লাগতো। তো দিদি, আজকে আমাকে রবি ঠাকুরের একখানা গান শুনিয়ে দিন।
0: কোন গানটা?
1: তোমার খোলা হাওয়া। অনেক শিল্পী গেয়েছেন, তো আমার ভীষণ ভীষণ প্রিয় শিল্পীদের মধ্যে একটা নাম জয়তী চক্রবর্তী, উনার কণ্ঠে শুনিয়ে দিলে ভীষণ ভালো লাগবে।
0: ঠিক আছে, আমি দেখছি।
1: আর এই গানটির রূপ রবি ঠাকুর, সুর অলংকার দিয়ে সাজিয়েছেন রবি ঠাকুর।
0: ঠিক আছে আশুতোষ ভাই।
1: আর শ্রোতারা ফোন করলে ভালোই লাগে, যে কোনো রাজ্যের থেকে ফোন আসুক ভালো লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে একেবারে বোবার মতো কিছুই যখন বলতে পারে না তখনই খারাপ লাগে। আপনি বলেন ওকে রাম, ও বুঝবে শ্যাম, তখন আর ভালো লাগে। তো সেরকমই একটা ঘটনা গতকালকে হয়েছিল, কারণ মিথ্যে জহরদার নাম নিয়ে বলছে, জহরলাল বর্মন আমাকে বারবার ফোন করে করছে ফোন করার জন্য কৈলাসহরে। আসলে জহরদার খেদে কি কাজ
0: নেই,
1: যেই কথা বাংলা বুঝেও না, বাংলা বলতেও পারে না, ওকে জহরদার ফোন করবে সেটা তো তখন আমি মানে বিশ্বাস করিনি আর কি। ভালো বাংলা বলতে পারে, বাংলা গান পছন্দ করে, তাহলে আমি মেনে নিতাম। ওই আমরা
0: বা বাংলা বুঝে
1: লাগিয়ে অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট করা, সেটা ভালো লাগছে।
0: ঠিক ঠিক।
1: আর এই গানটা দিদি আপনাকে নিয়ে শুনবার নেটওয়ার্কের সব বন্ধুরা তো আছেন।
0: ঠিক আছে আশুতোষ ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যালো।
1: নমস্কার।
0: বাহ, আমি মনে মনে আপনার ফোনটাই আশা করছিলাম। আমি ভাবছিলাম জওহরলাল দা আজকে ফোন করলেন না।
1: তাই নাকি?
0: একদম একদম সত্যি কথা বলছি জওহরদা।
1: আর মনে হচ্ছে আমার ভাগ্যটা সহায় করেছি আজ শুধু আপনাকে পাওয়ার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। কারণ গতকালকেও প্রায় অনুষ্ঠানের শেষের দিকে ফোনটা পেয়েছি, তো
0: আচ্ছা
1: আজকে আজকেও তাই একই,
0: হ্যাঁ
1: এই
0: হ্যাঁ
1: অনুষ্ঠানের প্রায় শেষের দিকে ফোনটা লেগেছে। যাই হোক, ভালো লাগলো
0: হ্যাঁ হ্যাঁ
1: আপনি এসেছেন আর আপনার সাথে কথা বলার একটুখানি সুযোগ পেয়েছি। আর কি বলবো, মনটা একেবারে একেবারে ভালো হয়ে গেছে।
0: অসংখ্য ধন্যবাদ
1: আর
0: দাদা।
1: প্রথমে জানাচ্ছি আমাদের সকল শ্রোতা ভাই ও বোনদের পবিত্র রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা।
0: শুভেচ্ছা
1: ভাই
0: আপনাকে।
1: বোনের রাগ অভিমান এবং সারা জীবনকে একে অপরকে রক্ষা করার এই পবিত্র উৎসব হচ্ছে রাখি বন্ধন উৎসব।
0: ঠিক,
1: তো
0: আপনি খুব
1: সময় তো
0: সুন্দর,
1: প্রায় অল্প,
0: হ্যাঁ এক সুন্দর একটা কথা
1: আর
0: বলেছেন।
1: গানের প্রসঙ্গে চলে যায় আজ।
0: নিশ্চয় নিশ্চয় বলুন।
1: তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন, রাখি বন্ধন উৎসবকে উদ্দেশ্য করে একটা গান শুনতে চাচ্ছি। সবুজ সাথী ছায়াছবি থেকে বাবুল সুপ্রিয় ও দীপামালার দ্বৈত কণ্ঠে। আমি দিন গুনেছি সারা বছর, সেই গানটি শুনিয়ে দিন। এই গানটি সেই ভাই বোনের সম্পর্কের এক সুন্দর প্রকাশ, যেখানে রয়েছে একে অপরের জন্য নিঃস্বার্থ ভালোবাসা ও দায়িত্ববোধ। এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। আর সেই গানটি লিখেছেন সঙ্গীত জগতের মহান গীতিকার গৌতম সুস্মিত, আর সুর দিয়ে সাজিয়েছেন সুরকার অশোক বোধ।
0: বাহ, পুরো ইনফরমেশন আমরা পেয়ে গেলাম।
1: সারা বছর
0: একদম,
1: বাবুল সুপ্রিয় ও দীপামালার দ্বৈত কণ্ঠে।
0: ঠিক আছে, একদম একদম।
1: আচ্ছা, তাহলে বেশ ভালোই লাগলো। আর এই গানের মধ্য দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা প্রায় শেষ হয়ে যাবে। আর আজকে এই রাখি বন্ধন উৎসবের এই দিনটি সবারও সুন্দর কাটুক, এই শুভকামনা করছি।
0: এই শুভকামনা আমার পক্ষ থেকেও সমস্ত শ্রোতা বন্ধুদের জন্য।
1: ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাখছি, নমস্কার।

বাংলা গানের শ্রোতা বন্ধুদের অনুরোধের আসর সুরের ভেলা এখানে শেষ হলো। সকল শ্রোতা বন্ধুদের আবারও জানাচ্ছি অনেক অনেক রাখি বন্ধনের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, কথা হবে আগামী আসরে। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মিতা হক এবং স্বপন বন্দ্যোপাধ্যায়। বেলা 12:30 নজরুল গীতির শিল্পী সুস্মিতা গোস্বামী। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। 1:40 বাংলা আধুনিক গানের শিল্পী মৌসুমী দাস। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 2:15। অনুষ্ঠানে আজ শুনবেন মৌনু মুখর এবং ষঠে ষঠাং ছবির গান। সংবাদ বেলা 1:00 এবং বিকেল 3:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। বেলা 2:00 এবং বিকেল 3:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

করবেন মারুবিহাগ রাগে খেয়াল শিল্পী অনিরুদ্ধ ভট্টাচার্য। রাত 10:10 কীর্তন শিল্পী মান্না দে। সংবাদ সন্ধ্যে 7:35 এবং রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00 এবং রাত 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

কৃষক ভাইদের জন্য আসর ফার্ম অ্যান্ড হোম প্রচারিত হবে সন্ধে ছটায়, ছটা বেজে তিরিশ মিনিটে কৃষি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা, সন্ধে সাতটায় ককবরুক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত আটটা বেজে পাঁচ মিনিটে সাহিত্যের আসর, আটটা বেজে তিরিশ মিনিটে কুমার শানুর কণ্ঠে শুনবেন আধুনিক গান, নানান স্বাদের গানের অনুষ্ঠান রাত নটা বেজে পনেরো মিনিটে, শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসর রাত নটা বেজে তিরিশ মিনিটে। আসরে আজ শুনবেন

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পরিবেশনা দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মিতা হক।

প্রথমে শিল্পী মিতা হক এবং পরে স্বপন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন দ্বিজেন্দ্র গীতি। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতবন্ধুরা, আমাদের এবারের পরিবেশনা নজরুল গীতি, শিল্পী সুস্মিতা দাস।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারে নিবেদন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠানে আজ শুনুন দিওয়ানা হো পাগল নেহি ছবির গান। প্রথম গানখানি দ্বৈতকণ্ঠে গিয়েছেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক।

হিন্দি ছায়াছবিগানের অনুষ্ঠান চিত্রমালা এখানে শেষ হলো। অনুষ্ঠানে আজ শুনলেন দিওয়ানা হু পাগল নেহি ছবি থেকে নেয়া গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

এখনও নিখোঁজ 1,545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালানো হচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে। শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। নেপালে বিধ্বংসী হর্পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469। সীমান্তের দুপারে এখনও 1,545 জন নিখোঁজ। জলের তোড়ে ভেসে যাওয়া দেহ এবং আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। যদিও ভোতেকাশি নদীর উৎসমুখে নতুন করে কৃত্রিম হ্রদ তৈরি হওয়ায় উদ্বেগ বেড়েছে। কোনোভাবে তা ফেটে গেলে পুনরায় জলস্তর বাড়তে পারে, এতে বিঘ্নিত হতে পারে উদ্ধার কাজ। নেপালের নিরাপত্তা কর্মীরা এখনও পর্যন্ত বিপর্যস্ত জেলাগুলি থেকে 800 বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে গেছেন। এদিকে চীনের দক্ষিণ পশ্চিমে সিচুয়ান প্রদেশে আজ 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর ফলে নেপালে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তিব্বতে একটি জলাধার আবারও ফেটে যাওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ত্রিশূলি এবং রসুয়ার মধ্যে সড়ক নির্মাণের কাজ বন্ধ রাখতে হয়েছে। প্রবল প্রতিবন্ধকতা এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে এখনও পর্যন্ত 84 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ত্রিশূলি 1 নম্বর প্রকল্পে 63 জন শ্রমিক এবং তামিলনাড়ুর 21 জন বাসিন্দা রয়েছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, 288 জন ভারতীয়র সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে সাধারণ মানুষের সহায়তায় ভারতের বিদেশ মন্ত্রক দিল্লিতে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু করেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি হিসেবে এই প্রকল্প দেশের সকল মানুষের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই প্রকল্পের অধীনে খোলা অ্যাকাউন্টগুলির 78% গ্রামীণ ও শহরতলি এলাকায়, মোট গ্রাহকের প্রায় 56% মহিলা। ভারতে বর্তমানে 7টি স্থানে মোট 24টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলির মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 8.78 গিগাওয়াট। পরমাণু শক্তি দপ্তর সূত্রে জানা গেছে, আরও 9টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলেছে। উল্লেখ্য, ভারতের উন্নয়ন যাত্রায় পরমাণু শক্তি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, কৃষি এবং বিভিন্ন শিল্পক্ষেত্রেও পরমাণু শক্তির ব্যবহার বেড়েছে। বিকশিত ভারতের জন্য পরমাণু শক্তি মিশন লক্ষ্য, 2047 সালের মধ্যে দেশে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 100 গিগাওয়াটে নিয়ে যাওয়া। ভারতের পরমাণু শক্তি কর্মসূচির মূল নীতি হল সর্বাগ্রে সুরক্ষা, কঠোর নজরদারি, বহুস্তরীয় সুরক্ষা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার মাধ্যমে মানুষের জীবন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নির্ভরযোগ্য এবং কম কার্বন নির্গমনকারী বিদ্যুৎ সরবরাহেও পরমাণু শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ 6 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক যাবেন। শিকাগোতে বিনিয়োগকারীদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অর্থমন্ত্রী। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, সভাপতি ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে মতবিনিময়

0: বিনিময় করবেন তিনি। কয়েকজন শিল্পকর্তার সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার কথা। ভারতে বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক ব্যবসায়িক ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে সেখানে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের পোলুস্কি সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ অ্যান্ড ইনোভেশনও পরিদর্শন করবেন নির্মলা সীতারমন। সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। অ্যাশভিলে G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে শ্রীমতী সীতারমন ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। 31 আগস্ট ও 1 সেপ্টেম্বর এই সম্মেলন হবে। সফরের শেষ পর্বে নিউ ইয়র্কে শীর্ষস্থানীয় সংস্থাগুলির সিইও এবং শীর্ষকর্তাদের সঙ্গে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়া উজবেকিস্তান সফরে যাবেন। তাশকান্তে তাঁর দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাভকভ মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশকান্তে লাল বাহাদুর শাস্ত্রী স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশকান্ত স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজ এর মহাত্মা গান্ধী কেন্দ্রও পরিদর্শন করতে পারেন। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। এরপর প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সাদির জাপারভভের আমন্ত্রণে এই মাসের 31 তারিখ বিশকেকে 26তম সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাবেন। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইরাও শপথ নেন বোনেদের রক্ষা ও সব রকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাষ্ট্রপতি বলেন, রাখি বন্ধনের পবিত্র এই উৎসব দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক দেশবাসীকে তিনি পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার শপথ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক বার্তায় সকলের সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, রাখি বন্ধন ভালো ভালোবাসা, বিশ্বাস ও সুরক্ষার সুন্দর বন্ধনের প্রতীক। তিনি এই উৎসবের মাধ্যমে পারস্পরিক স্নেহ, আস্থা ও সম্পর্কের গুরুত্বের কথাও তুলে ধরেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের বাইরের শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনার ভূমিকার প্রশংসা করে দেশের অভ্যন্তরে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন। কলকাতার ভবানীপুরে রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, দেশের ভেতরে থেকে যারা দেশবিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে সমাজকেই রুখে দাঁড়াতে হবে। আজকের দিনটিকে তিনি দেশপ্রেমের উৎসব হিসেবে উল্লেখ করেছেন।
1: এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার দেশপ্রেমের বন্ধন হিসেবে ঘোষণা করেছে। মোট 4,000 কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যে, 3,500 গ্রাম পঞ্চায়েতে, বড় কর্পোরেশনে বোরোতে, পৌর স্তরে প্রত্যেকটি পুরসভাতে 3টি করে। আমরা কয়েক কোটি মানুষকে এই উৎসবে সামিল করতে পেরেছি, সকাল থেকে বিকেল অবধি চলবে।
0: জম্মু কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ রাখিবন্ধন উৎসবের দিন শেষ হচ্ছে। এবছর 57 দিন ধরে চলেছে এই তীর্থযাত্রা। গত 3রা জুলাই শুরু হয়েছিল এবছরের অমরনাথ যাত্রা। পালতাল এবং পহেলগাঁও এই দুই পথে 4,80,000-এর বেশি পুণ্যার্থী এই তীর্থযাত্রা সম্পূর্ণ করেছেন। ওনাম পুজো সমাপ্ত হওয়ার পর কেরালামের শবরীমালা মন্দির আজ রাত 10টায় বন্ধ হয়ে যাবে। ওনাম উৎসবের সময় এই মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়েছিল। মন্দিরটি আগামী 16 সেপ্টেম্বর বিকেল 5টায় পুনরায় খোলা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নেপালে ভয়াবহ হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 469, এখনো নিখোঁজ 1,545 জন। নেপালে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার জোরদার প্রয়াস চালাচ্ছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করেছে। আজ রাখি বন্ধন, দেশজুড়ে এই উৎসব পালিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। শ্রোতা বন্ধুরা,

0: আমাদের এবারের পরিবেশনা আধুনিক গান, শিল্পী মৌসুমী দাস।
1: সবই সময় আলো ছাড়া, তখন তখন তুমি দাঁড়াও, এসে ভাবনা সাজে তোমার কায়া।

0: কম্প্যাক্ট ডিস্কে এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী ছিলেন মৌসুমী দাস। আকাশ বাণী কৈলা শহর সম্প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।
1: নুন, দিস ইজ আকাশবাণী। আই এম অনুজা কুমার উইথ দ্য মিডডে নিউজ। The headlines. Prime Minister Narendra Modi says Jan Dhan Yojana is playing a significant role in it.

শুনতে পাতো শুনতে পাতো এই কান্না থাতো ধুক ধুক ধুক ধুক থন থন কাঁপে বুক আমি হয় ঠান্ডা পৌঁয়েতে মূলে কান গদি।

বাবা এচে পাচে বচে খাওয়া হবে ভালো বেচে লুচি পিতে আর মন্না টুক টুক টুক টুক টুনো জন্য কাছে আমি ভয়ে ঠান্ডা বউ এতে মূলে কান যদি

বউয়েতে মুলে কান যদি বলে হনুমান মেরে পথে এক ডান্না ছন্ন কাপে বুক দুঃখ দুঃখ দুঃখ দুঃখ আমার মতো এমন ছেলে তোমার বাবা যদি পায় জোড়া করে বলবে এসে আমার যে কন্যা তাই আমার মতো এমন ছেলে তোমার বাবা যদি পায় জোড়া করে

সেই শুলি যে ত্রিশূল হয়ে বিধবে তারিকায় বলবে ক্ষমা দাও অপরাধ ভুলে যাও করলাম জামাই তোমার বাবা শুলে যদি দিতে চায় সেই শুলি যে ত্রিশূল হয়ে মেদবে তারি গায় বলবে ক্ষমা দাও অপরাধ ভুলে দাও বাবা করলাম জামাই তোমার।

গানখানি শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। মনু মুখুর ছবিতে এবারের গানখানি শুনুন ভূপিন্দর সিং এবং অনুরাধা পরোয়ালের দ্বৈত কণ্ঠে।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মনোমুখর ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।
1: মমতা সিং, আর আজ রক্ষাবন্ধন কে এস পর্ব পর আপ সভি কো ঢের সারি শুভকামনায়, আর সভি বহনো কি ওর সে সভি ভাইও কে লিয়ে সদাবাহার নগমে প্রোগ্রাম কা ইয়ে পহলা গীত। ফিল্ম ছোটি বহন, লতা মঙ্গেশকর কি আওয়াজ, শৈলেন্দ্র কে বোল, শঙ্কর জয়কিশন।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:30 অনুষ্ঠান আধুনিক গানের, রাত 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। মিশ্র গানের অনুষ্ঠান রাত 9:15, 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন কীর্তন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: ঘর গৃহস্থির আসরে আজকে আমরা আইসি সন্তুল গ্রামে, সন্তুল গ্রামে একজন কৃষক দিদির সঙ্গে আমরা এখন কথা কইরাম। দিদি নমস্কার।
1: নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: নিবারণী ভৌমিক।
0: এই গ্রামে আসুন আজকে কত বছর?
1: বহুত বছর।
0: মানে শ্বশুর বাড়ির দেশ তো ওটা?
1: হুম।
0: বাপের বাড়ির দেশ?
1: বাপের বাড়ির দেশ রাতাছড়া।
0: ও মায়, এটা তো আমার পরিচিত, আমার ছোটবেলা হাসছে অন্য।
1: আমার বাবা ভাই চৌমনি বাজারের লগে, উত্তর এটা উত্তর একটি লাগাও।
0: আচ্ছা আচ্ছা।
1: আর চৌমনি বাজারে উঠলে?
0: আচ্ছা আচ্ছা। আসুন তো আপনি বালাম তো কইলা আপনি বন্ধ কাজ করি আইসুন। আচ্ছা, বন্ধ গেছলা কোন সময়?
1: গেছি 10টায়।
0: গেছুন? ওখন 12টা বাজের, 2 ঘন্টা কাজ করছুন এই রোদের মাঝে? আমিও তো দেখুন ও রোদের মাঝে আইসি, হাঁটি আইসি না।

0: আইসি কোনো কিছুতে সরিয়াই, কিন্তু বাড়িত রান্না বাড়া করিয়া অতটুক দূরে আইতে লাগছে, হ কর্ম অবশ্যই করতে লাগবো। আমি যে চলতাম, আমি খার উপরে বর দিয়া চলতাম,
1: ওটাও তো
0: ভগবান আমরা চালাইরা ঠিক আছে, কিন্তু নিজের কর্ম নিজে করিয়া খাওয়াটা খুবই ভালো। ও যে আপনি ব্যস্ত আছেন ভাল লাগেন না, ওহন ইহেন আইসেন দুই হতা আপনার লগে মাতলাম, ও দিদির লগে দুই হতা মাতলা, বাড়িত গেলা সান খাওয়া করলা, রান্না বাড়া করলা,
1: আমার বউ আছে ঘরে রান্না বাড়া হয়ে গেছে।
0: আচ্ছা, তে তো আপনার ইহে না তো একটা ইয়ে আছে,
1: গরু দিয়ে আইয়া খেতল আছে, এখন গেল সান টান কর্ম, ঠাকুর দিলে যে থাকবো নাতিনে, এখন সান টান কর্ম খাইমু, একটু বিশ্রাম করমু, আবার যাইমু গরু গাছে আইয়া আলু উড়মু।
0: আচ্ছা, তো দিদি এই গ্রামটা কৃষির লেগে কিরকম উপযুক্ত হয়েছে?
1: খুবই ভালো।
0: আচ্ছা,
1: সবও কৃষি কাজ করে,
0: কৃষি কাজ করে চতুর্দিকে, শুধু কৃষি ও খেত আর খেত। আচ্ছা, তো বাপের বাড়ি থাকতে গিতা তুরাতুরি খেত
1: করছি
0: করছো, তো তো জানা আছে ও বাবার লগে করতে লাগতো, তো
1: বাবার লগে থাকলেও বড় ভাই আছে তারা হতে, আমরা কম কম করছি, আমরা দেখছি সপ্তাহ খরচে দেখা সপ্তাহ দেখছি, আই কেন ইয়া স্বামীর বা ইয়া স্বামীর লগে সপ্তাহ করছি, এখনো করতেও পারি।
0: দাদাই কইয়া নি নিশ্চয় না আপনার, না
1: নিজের ইচ্ছেও গেছি, দাদাই একলা আমি একটু সাহায্য হলে দাদাই একটু আর একটু শৈব।
0: আচ্ছা, তো এই লিগা গেছি, তো গিয়া প্রথম প্রথম গিতা কাজ পারতাম নি?
1: খাতাম।
0: আচ্ছা, এরপরে ওখান তো একেবারে ভালো হইয়া, এখন দাদা নাই আর এই ইয়াতে, যাই হোক ওখানে
1: খোলা সবজি ব্যবসা করে বাজার, নিজের বাড়িতে কেউ নেয় কিছু সবজি কিনে।
0: আচ্ছা, তো কতটুক জায়গা ইয়া ইয়েও লাগাইছেন তো, সাইলের খেত লাগাইছেন?

0: তো এই লিগা গেছো? তো গিয়া প্রথম প্রথম নিতা কাজ পারতানি?
1: হ্যাঁ।
0: আচ্ছা, এরপরে ওখান তো একেবারে বালা হইরা, ওখান দাদা নাই আর এই ইয়াতে, যাই হোক ওখান
1: খোলা সবজি ব্যবসা করে বাজারও, নিজের বাড়িতে কেউ নেয় কিছু সবজি কিনে।
0: আচ্ছা, তে কতটুক জায়গা ইয়া ইয়ে লাগাইছো তো, সাইলের ক্ষেত লাগাইছো, আউস করেন না?
1: না, আমরা এখানে আসো না, আমরা তো এখন ওখান সাইল ক্ষেত হইয়া আবার তোমার উতো বাস্তবত হইলাম, আউস তোমার জলে হাইলাই।
0: কিন্তু কোন কোন দাদা ও বাড়ির দাদা হরণ ও সামনে আরো দাদা ভাই আইছে,
1: আমরাও করি এবার করছি না।
0: আচ্ছা, তো ও যে আউস ক্ষেত করি আপনার কাছে লস হননি?
1: লস হয় না।
0: হয় না? এই এই খাওয়াটা আপনি কেমনে পূরণ করবা, মানে এই যে ছয় মাসের খাওনটা, এটা কিন্তু বাজার থেকে কিনবা চাউল?
1: বাজার থেকে তো রেশনও আছে, আগে তো গরুর আছে, সাইজ ক্ষেত্র তা নীতি পূরণ হয়ে যায়।
0: আচ্ছা, তো এই সময়ে আপনার বুইয়া কিটা কাজ করেন? আউসের সময়?
1: আউসের সময় বুইয়া তো বাস্তবত বাড়ি যায়, ওখানে বাইরে আমি ফসল দিতে করি।
0: ও আচ্ছা, বাস্তব কিটা লাগাইছি
1: এখন তো বাস্তবত জলে খাই আগে থাকি সবকিছু, এখন কু জাঙ্গা এটা লাগাইছিলাম, ভেন্ডি জাঙ্গা এটা তো নষ্ট হয়ে গেছে গে, এখন শিম লাগাইছি।
0: শিম রথযাত্রার দিন লাগাইছি, এটা কিটা আইনা উড়ি না কিটা লাগাইছি?
1: এটা আইনা যে লাগাইছি, এর মাঝে তোমার কিছু আরু আউরি লাগাইছি, দুটাই মিস্ত করে লাগাইছি।
0: আচ্ছা, কত জাল লাগাইলা?
1: লাগাইছি গঞ্চি না।
0: আচ্ছা, এটা তো নিজেও খাইবা বাজারও যাইব। আচ্ছা, ও যে কুড়িটা যে লাগাইলা, এটা কিলা লাগাইলা?
1: এটাই তো প্রথম জার করছি, জার হইরা তো একটু গোবর সারিটি দিছি, দিয়া জোড়া হইয়া মাটিতে জোড়া হইরা এটি লাগাইছি, ওষুধ দিয়া মাটিয়া এখন উঠবো পরে, আবার গু তো গোবর দিম, গাছের গুড় গোবর দিয়া তো খানি দিম, দিয়া সাংগারি ওইটা দিম, ভালো লাগাইয়া দিম।
0: আচ্ছা, তো ও যে গোবরের মধ্যে আর কিছু সার উদ্দেশ্য
1: না
0: লাগে না?
1: না, আমরা গোবর সার দিও করি, কিন্তু অন্য সার দিয়ে খাইতে সবজিটা খাইতে ভালো লাগে না, নিজের খাইতে গেলে গোবর সারটাও গোবর পাবো।
0: হ্যাঁ, এইটাই তো, আর একেবারে নরম হইব। তখন গোবর সারের লগে লগে যদি গোবর সার আপনার সেই রকম না থাকে, তো ভার্মি কম্পোস্ট করে একটা সার পাওয়া যায়, ও গোবর সারের মতো, ওটা দোকানও কিনতে পাওয়া যায়, এরপরে আপনার ইয়ে স্টোরও কিন্তু আয়। হ্যাঁ, এটা ব্যাগ ব্যাগ যদি এক কেজি দুই কেজির ব্যাগ আছে, পাঁচ কেজির ব্যাগ আছে, ওটা তোরা কিনে আলু ইয়াই ফেলুন যদি, এইটিও খুব ভালো।
1: এটা দিই আলুর সময় দিই।
0: ও আচ্ছা,
1: আলুর সময় সার লাগে মিশাইয়া দিই।
0: আচ্ছা, আলুতে কি তা রাসায়নিক সার ব্যবহার করেন না?
1: না, দেখালে আমার গোবর সার দিই, আর ইউরিয়া না, ইউরিয়া দিই না, পটাশ যেন করে, পটাশ না, ওটা সুবার বাসন না কেটা যখন বাড়ি বাড়ি হুড়ু হুড়ু গুঁড়া গুঁড়া টানা টানা ইটি আই না দিই।
0: আচ্ছা,
1: আমার চা সারটা দিই আর কি, আর চার্জ করি সময়।
0: আচ্ছা, তে ও যে কুড়ি লাগাইছে না, আজকে কতদিন আছে?
1: তো কত একটা দিন লাগাইছে,
0: তো দশ বারো দিন হয়ে গেছে,
1: দশ
0: বারো দিন হয়ে গেছে বা আর একটু বেশি হয়েছে, বিশ দিনের মতো হয়ে গেছে। তো এখন গাছ ফুটি গেছে গিয়া তো?
1: আচ্ছা,
0: বীজ কিতা গরু আছে? বীজ কিতা রাখুন যে ফুকে উকে ধরে
1: না? না।
0: আচ্ছা, কিলা রাখুন?
1: আমরা তো আস্তে আসে এম শুকাইয়া একটা রং সামারে বইরা গাছ বন্ধে রাখি দিই, কিচ্ছু হয় না, আর সময়তে সই চুই রই দেয় লাগাই দিই।
0: তো এই তো লাগাইলা, লাগাইয়া তখন হাত খানে কই গেছে গাছ, তখন ফালো দিয়া দিবা? আচ্ছা, ফালো কিটা ছেলে আইনা লাগাইব না?
1: নিজেও আইনা লাগাই খাইতা, ছেলে আমার দুর্বল খানে বাংলা বুঝে নিয়ে, তো তোমার বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স হয়েছে, বেশি উঠা না অত কবিতা।
0: ও, তো
1: তেও নিজে সপ্তাহ করা লাগে, সব কিছু করতে
0: এক ছেলে,
1: এক ছেলে খেলাকে তোমার বন্ধও যেতে লাগে, খেতেও যাইতে লাগে, আলি উঠাইতেও যাইতে লাগে, সবটা নিজে যাইতে লাগে।
0: যাই হোক, তো মেয়েটে নাই?
1: মায়া তিনজন আসলা বিয়া দিলাইছি।
0: আচ্ছা, তে তো এইদিকে আরো খুব সুখী মানুষ আপনি।
1: মায়া তিনটাও বিয়া দিলাইছি, ছেলেও বিয়া করাইছি, ছেলেগুলো এক নাতি, আর এক নাতি, নাতি নিলো সেভেনও করে আর নাতি নিলো টেনও করে।
0: আচ্ছা,
1: আর মায়ার দিকেও নাতি, বড় মায়ার দিকে নাতিন বিয়া দিলাইছি আর নাতি মাধ্যমিক দিয়া।
0: তো এটা শুনলো পরে আমি শুনতাম, এখন আপনার ক্ষেতের এই যে হুড়ি লাগাইছেন আপনি, এখন আবার ইয়ে দিবা পালোলো লাগাইছেন, লাগাইয়া এরপরে গাছের গুড়াতে আর কিছু দেওয়া লাগবে না?
1: ওতে দিব গোবর, দিব আবার মাটি দিব।
0: আচ্ছা, এই গোবরটা কি কাঁচা গোবর দিবা? নি কাঁচা গোবর দিবা? কাঁচা গোবর দিলে ও লাউ খেতে বা উড়ি খেতে

0: দিয়ে আপনারা দেখছি খাসা গোবর দিন, এতে কি তা লাভ হয়?
1: লাভ মানে শুকাইয়া আগান দিতাম, তেমনি খাসাটা নিয়ে সাই দিয়ে দিলাই দিয়া মাটি দিলাই।
0: আচ্ছা, তো হুড়ি
1: অত আঙ দৌড়ি এতটুকু দিয়ে দিতাম আর কি।
0: এক বিঘা দূরে দন লাগে, অনেক সময় যদি জায়গা ছোট হয় তো একটু সিমাইয়া সামাইয়া দন লাগে, কিন্তু নিয়ম বলে এক বিঘা দূরে দন
1: লাগে দেওয়া পারা না।
0: আচ্ছা, ও ইয় খেতে উড়ি খেতে তো যাই পুকে বুড়ি লাগব, ইটার লিগা কি তা আগে?
1: আচ্ছা,
0: তো আমরা আকাশবাণীর রেডিও তো শুনই না, মনে শুনই
1: আছে আমার কাছে।
0: আচ্ছা, আমরা আকাশবাণীর অনুষ্ঠান শুনিনি। আচ্ছা,
1: গরু চেনা দিয়া জল কলিটা দিয়া ইটা দি মানে লাগে,
0: ঠিক কথা কইরা
1: ইটা
0: কয়নে
1: কিতা কয়া লাগে ইটা কলতা কয় এটা জানি।
0: আচ্ছা, ডেইলি শুনোই
1: মনীষ মঙ্গল শুনি দুইবারতে শুনু।
0: আচ্ছা,
1: সন্ধ্যার সময় রেডিও নিউ জানু
0: শুনিয়া ভাল লাগে তো। আচ্ছা, মানে ও আপনার কাছে কি আরো কোনো ইয়ে আছে নি যে এই অনুষ্ঠানটা আর একটু এমনি হলে ভালো হইত? নিউজ সব শুনো। আচ্ছা, মানে এটা কি তা সন্ধ্যা থেকে চালানি থাকে? আচ্ছা, রেডিওই
1: রেডিও তো মোবাইল
0: ও? আচ্ছা, এটা
1: রেডিও মিলে না, আগে আমরা গড়া রেডিও আছিল, এখন তো নাই, তা বেড়াই নাই, নষ্ট হয়ে গেছে, এখন কো আমি মোবাইল শুনি
0: শুয়া শুয়া শুনলাম। আচ্ছা, তো এইখানে দেখবা আপনিও মাত্রা শুনবা আর কি। তো অতদিন ধরে কি তো একটা ইচ্ছা অন্যানি যে আমিও তো তোরা তুরি ইয় হরি, তাই কেন কেনে ইয় হরি না আমার কিতা দেহ অন্যানি, ওটা কিন্তু মনে হইতো নি আগে, না মনে হইতো না যে এইখানে আমি একবার কথা কই, এইরকমও কিছু মনে হইতো না। আচ্ছা, যাই হোক শুনই রেডিওটা। তো আপনি কিন্তু ঠিক ধরছেন যে আমি কি কথা কইতাম অক্ষণ, যে গরুর চেনার লগে
1: পাঁচ লিটার জল দিয়া
0: জল মিশে
1: এক লিটার গরুর চেনা পাঁচ লিটার জল দিয়া মিশা গাছে দেওয়া,
0: এক লিটার জল লগে আপনি দশ থেকে পনেরো লিটার জল মিশাইবা, কেনে কই গরুর চেনার তো তেজ বেশি, তা আপনারা আমার থেকেও ভালো জানবা। তেলিগা এটার মধ্যে প্রচন্ড খাড় আছে, গাছ জল
1: যদি ফুকা উকা গরু ছেনা আমার দই থাকলে পোকা উকা হমি
0: যায় অহন বুঝুন কি তাতে তেলিগা ও যে যাই ফুক হওয়ার আগে জানোই তো আপনি ফুক ধরবই ইটা না ইটা
1: দিতে লাগে,
0: তেলিগা হালকা করিয়া যদি আপনি ও গরুর সেনায় আর জলে মিশাইয়া ও স্প্রে মেশিন দিয়ে ছিটাইয়া দিয়া দিন, তে কিন্তু আপনার
1: গাছটা ফুল ভালো হয়,
0: কীটনাশক ওষুধ ওষুধ এটা দন লাগে না। এটা সব গাছের ক্ষেত্রেই আমি কইরাম, ধান ক্ষেত কইন অন্য অন্য ক্ষেত কইন, আপনি ফুকা বেলা ধরছেই না
1: কিন্তু
0: দেওয়াটা ভালো, ও এরপরে থুড়া গোবর ছিটাইয়া জলের মধ্যে গুলিয়া ছিটাইয়া দিলা, ফুকেও ধরলো না
1: গাছ।
0: আচ্ছা আচ্ছা, তে কি তা একটু রূপ ফুকা কম আছে? আচ্ছা, তো এই গেল আপনার হালি হুড়ি ধরতে ধরতে কবে?
1: তো গ্র্যান্ড মাছ থাকি ধরবো, খাঁটি মাছ থাকি ধরবো, খাঁটি মাইয়া উড়ি একটা আছে এটা খাঁটি মাছ থাকি ধরে দেব।
0: আর শেষ হইতে হইতে তো
1: চৈত্র মাস, মাঘ বালকনেও শেষ হয়ে যায় গাছটা, তো চৈত্র মাসে তো আমরা খাঁটি দিই, এটা গাছ রাখে না।
0: আচ্ছা, এইটা আপনি ভালো একটা ফসল ফাইলা, নিজে গড়ে খাইলা নিজের পরিশ্রমের বিনিময়ে, আর তো বাজারও বেচলা হয়, প্রথম প্রথম তো খুবই দাম হইব, কিন্তু পরে দিয়া তো দাম একেবারে,
1: প্রথম তো হাতে মেয়ে উড়ি একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত বেচেন।
0: এটাই। আচ্ছা, ও যে ধান খেতে যখন আজকেই তা রোয়া শেষ নি
1: না, এখন সাজ করা শেষ হয়ে গেছে, এখন কো রোয়া লাগাইব।
0: এখানে কতটুক ধান আপনি পাইবা?
1: কেন ধান পাইম তো তোমার
0: দর পাইবা, মানে আপনি ছয় মাস আট মাস যাইব
1: গিয়ে
0: খেতে এই ধানের ক্ষেতে রাসায়নিক সার ব্যবহার

0: কোরবানি কিছু করছি না কোনোদিন,
1: লাগে না
0: লাগে না কোনোদিন করছি না তো এটা।
1: আচ্ছা, না লাগলে আপনার করিয়া কি তা করতা? আপনার যদি এমনি ফসল ফাইন দুই আটু দর, তে আপনি আর পাইয়া কি তা করতা? দরকার নাই তো,
0: শাশুড়ি বেশি দিলে টাকাটা নষ্ট হয়ে যায়,
1: নষ্ট হয়ে যায়। ওটাই
0: ফসল ফসল
1: রাখবা যে আমার ইয় নষ্ট হয়ে যাব, আমার পরে আমার ছেলেটার মধ্যে নাতিয়ে করতো
0: জায়গাটা, বছর বছর না দিয়ে জায়গাটা নষ্ট হয়ে যায় সারে। আর গোবর সার দিলে কোন সময় জায়গা নষ্ট হয়
1: না, এটা তো উর্বর হইব দিন দিন।
0: আমরা গোবর সার দিই যে মুরগোর বিট ফার্মের মুরগ আছে না, এটি বিট এটি না দিই।
1: ওই গরু কিটা গরু আছে তো এই গোবরে হয়নি না তোরা? আর
0: কিছু কিনি
1: কিনো লাগে। আচ্ছা, যতটুক ফারুইন গোবরে কোন প্রাকৃতিক সম্পদ দিয়েই চাষবাস করেন, যখন দেখবা আর ফার্তা সৈন্য হন
0: লাগে তখন তখন
1: দিন হন। এই গ্রামে আগেও আমি অনেক বাড়াইছি, আজকেও আইলাম, চা আপনার সার খুব কমই ব্যবহার করেন, কারণ হয়তো বলুয়া জায়গা
0: আর অত সার ব্যবহার হলে সারা জিনিসটা খাইতে স্বাদ লাগে না, এমনি গোবর সার দিয়ে লাগাই যায় আলুটা খুবই ভালো থাকে।
1: আলু যে লাগাইবা, আলু তো আপনি লাগাইবা?
0: আমি আলু লাগাই প্রতি বছর, এবার তো ঠান্ডা হয়ে দিয়েছি 50 কেজি বেশি দিয়েছি।
1: 50 কেজি কতটুক জায়গাত লাগাইবা?
0: তিন পোয়া
1: লাগাইবা? তিন পোয়ার মধ্যে 50 কেজি লাগবো না? তুড়াতুড়ি বীজ বেচবা
0: না
1: লাগবো এখানে? কিতা
0: বীজ তার কথা আসতো না, এটা তো নষ্ট হয় কিছু।
1: কিতা বীজ লাগাইছেন পাঠাইছেন যে?
0: ও যেটা আছে তখন 2 বছর 3 বছর এটা নষ্ট হয়ে গেছে।
1: ও তিন বছরের বেশি আর করতে যাই?
0: তিন বছর হয়ে গেছে, আগে টিপিএস ও আছে এখন কিটা নষ্ট হয়ে গেছে। এবার তো আলুটি বেশি বড় হয়েছে না, এইটা করেছে না, এই মোটামোটা হয়।
1: এইবারের বছর কত বছর?
0: ও 3 বছর শেষ হয়ে গেছে।
1: ও এইবার লাগাইলে শেষ হইব?
0: 3 বছর ইয়ে আছে, এবার লাগাইলে 4 বছর হয়ে যাব।
1: ও তে আবার এই বেশি
0: পাল্টাই দিম, এবার বেশি পাল্টাই দিম, বেশি এখন আর দিলাইছি, এবার লাগাই দিব।
1: কারণ আপনি তো পরিশ্রম করবা ঠিকই, লাগাইবা সপ্তাহ করবা, ফসল পাইবার সময় তো কম পাইবা, তে এই বীজ আমি কেন রাখতাম? এইটার লেগা কারণ বীজে তো কম পয়সা যাইতো না।
0: আচ্ছা,
1: তে এই বীজ আলু যেটা পাইনি আপনার সারা বছরে খাওয়া চলে, এরপরে বীজ রাখলা, এরপরে তো বিক্রি করি। আচ্ছা,
0: বিক্রি হয় ইয়াও তো মায়ানতেরাও দেই,
1: মায়ানতেরাও তো দন লাগবো, কারণ তার একটা ইয়ে আশা থাকবো মায়ের বাড়ির থেকে। বিয়াই বিয়াই থাকলে তারারও আরো থাকবো যে আলু খেত করছেন, তোরা আলু দিবা নানি, ঘরের আলু খাইতে আর বাজারের আলু খাইতে তো একটা আলাদা। তো দিদি অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী খুব ভালো থাকুক, সঙ্গে শরীরের প্রতিও যত্ন রাখবা, ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার।
2: আগামী 30শে আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 11 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে খোয়াই পশ্চিম ত্রিপুরা জেলার কিছু কিছু নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর ফলে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। আমরা এদিকেও একটা সময় এরকম বেশ আমরা অসুবিধার সম্মুখীন হয়েছি। রাজ্যের অন্যান্য জেলায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হওয়ার কারণে এখানে এই ধরনের সমস্যা দেখা দিছে না। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত তাকিয়া বন্যার জল সরিয়ে যাওয়ার পর ধান ও শাকসবজির ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা লাগবে।

মাটিতে অতিরিক্ত জল জমিয়া থাকার ফলে লাউ, শসা, টমেটো ইত্যাদি ফসলের গোড়া পচা ও চারা পচা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। যে সমস্ত জমিতে বৃষ্টির জল আটকাইয়া রয়েছে, এখানে দ্রুত জল বার করিয়া দেওয়ার ব্যবস্থা করতে হইব। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জমির নালাগুলি খুলিয়া রাখা দরকার। জেলার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এর লাগিয়া কিছুটা সতর্ক থাকতে হইব। ধানের শীষ যে সমস্ত জায়গাত আই গেছে গিয়া এই অবস্থায় জমিতে জল দাঁড়াইয়া গেলে তা ফুল আসা বা ফুল থাকিয়া ধান তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যা পরবর্তী ফলন অনেকটাই কম হওয়ার সম্ভাবনা। এর লাগিয়া জমির নালাগুলি খোলা রাখতে হইব। তবে একই সাথে জমিতে 2-5 সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থাও কিন্তু করা লাগব। ভারী বৃষ্টিপাতের ফলে পুকুরের উপসাইয়া মাছ যাতে বাইরিয়া না যাইতে পারে, এর লাগিয়া পুকুরের চারদিকে জাল দিয়া ঘেরিয়া দেওয়া দরকার। জলস্তর বাড়ার কারণে পাড় ভাঙা বা পুকুরের কাঠামো ধসিয়া পড়া রোদে মাটি এবং বালির বস্তা দিয়া ফাঁড় উঁচু ও মজবুত করতে লাগব। দীর্ঘ সময় আকাশ মেঘলা বা অন্ধকার থাকলে কিংবা ভারী বৃষ্টিপাতের সময় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়, তাই এই সময় মাছের খাবার দেওয়া আপনারা কিন্তু বুঝিয়া শুনিয়া দিবা এবং এটা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। তবে খাবারের পরিমাণ অনেকটাই কমাইয়া দেওয়াও যথাযথ। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার লাগিয়া বিশেষ করিয়া বৃষ্টি লাগিয়া যখন গড়ে আমরা বাঁধিয়া রাখি তখন সঠিক খাবার কিন্তু গবাদি পশুরে দেওয়া একান্ত প্রয়োজন। এর লাগিয়া খাদ্যের প্রয়োজন অনুসারে বিভিন্ন ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য এবং বৃদ্ধির লাগিয়া একান্ত দরকার। যে সমস্ত জায়গায় মুরগির খামার বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানেও নতুন করিয়া মুরগি পালন শুরু করার আগে পুরো খামার জীবাণুমুক্ত করিয়া নিতে হইব। যেখানে মুরগি আছে এখানে ঘরের চারিদিকে চুন দিয়া জীবাণুমুক্ত করা লাগব। মুরগির ঘরের খড় ফালটাইয়া দিতে হইব। পরজীবীর আক্রমণের সম্ভাবনা এখন খুব বেশি, এর লাগিয়া প্রত্যেকটি মুরগিরে কৃমিনাশক ঔষধ দেওয়া একান্ত প্রয়োজন। এছাড়াও আমরা সবার কাছে অনুরোধ করিয়া যারা আমরার অনুষ্ঠান শুনেন, যারার বাড়িত গবাদি পশু আছে, আপনারা কিন্তু গোখাদ্যের চাষ অবশ্যই করুন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করিয়া উন্নত মানের ঘাসের চারা সংগ্রহ করুন বা বীজ সংগ্রহ করিয়া যে জমিতে আপনারা চাষাবাদ করেন না এই জমির মধ্যে লাগান। অনেক জায়গাতেই বাঁশের ছাড় বা বড় বড় গাছের ছায়ার কারণে আপনারা ধান লাগান না বা কোনো রকমের ফসল করেন না, এই সমস্ত জায়গাতে আপনারা খুব সহজেই এটা করতে পারেন। লগে অনুরোধ রইল যারা কররা সঙ্গে সবাই মিলিয়া যদি এই কাজটা করি তাইলে কিন্তু আমরা যারা গোপালন করি আর তারার দুধের উৎপাদন যেমন বাড়ব, গরুর স্বাস্থ্য সঠিক থাকবো এবং গরুরেও বা আপনার বাড়িতে যে প্রাণী আছে তারার ঘর দর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, পরজীবী কোনো রকমের যাতে আক্রমণ না করতে পারে এই দিকটাও নিশ্চিত করবা, সঙ্গে পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে খাইবা, কাটা ফল বেশি সময় রাখিয়া খাইবা না, কাটা ফল সঙ্গে সঙ্গে খাওয়া উচিত, প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ ফল সঙ্গে এই সময়ের মৌসুমি ফল পেয়ারা বা কলা প্রতিদিন কিন্তু খাদ্য তালিকার মধ্যে রাখা দরকার।

0: পিণ্ডে শ্রীমতীর কুশল তো?
1: সে কথায় তোমার কাজ কি ঠাকুর?
2: ভালো ছলা শিখেছ হে চতুর শ্যামল।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুরু করি আর আমার আপনার সবার প্রিয় অনুষ্ঠান আসরে সবরে স্বাগত জানাইয়ার। উপস্থিত দাদাবাবুর পরিচয় আমরা প্রথমে জানি।
1: নমস্কার, আমি মুজাম্মিল আবেদিন, আমি একজন কৃষি কীটতত্ত্ববিদ।
0: শুনলা দাদাবাবুর পরিচয়। আর আমরা এই আসরে দাদাবাবু তারারে আনি আমরা নিজেরা শিকার লাগিয়া, আর আপনারাও যাতে বিশেষভাবে অবগত হইন এর লাগিয়া। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি আর আবহাওয়ার বেশ পরিবর্তন, আর এই পরিবর্তনের প্রভাব কিন্তু চাষবাসের উপরে যেমন ফোরের, ঠিক আমার কৃষ্যচুর উপরে ফোরের। এই ক্ষেত্রে আমরা প্রায়শই বিভিন্ন রকমের মারাত্মক রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, আর আমার বন্ধু পোকামাকড়ে সঙ্গে সঙ্গে আমার ছোট ছোট প্রজাতির পাখিরাও কিন্তু মারিলেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। একটা সময় বুলবুলি পাখির আক্রমণে আমরা ফসল রক্ষা করতাম পারতাম না, আমরা বিষ মাখাইয়া ক্ষেতের মধ্যে দিছি, বুলবুলি পাখি প্রায় এখন দেখাই যায় না। সঙ্গে সরাই নাই, বাবুই পাখিও আগের মতো আর বাসা বানায় না, শালিক ডুফি ইতার সংখ্যাও দিনে দিনে কমের, আর জালালি কবুতর যেটা সেই কবুতরও কিন্তু আমরা এখন আর বিশেষভাবে দেখতাম পাই। এই যে আমরা প্রকৃতির উপরে হাত দিয়ার, প্রকৃতিও কিন্তু নীরবে প্রতিশোধ লইয়া যার। আমরা অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না। যখন দেখি বিরাট ক্ষয়ক্ষতি তখন আমরা মাথা তাত দিলাই প্রকৃতির রোষের কারণে। সুতরাং প্রকৃতির রক্ষা করিয়াই কিন্তু আমরা চাষবাস করতে হইব, আর এই চাষবাস কিভাবে কর্ম না কর্ম, কিভাবে কীটশত্রু দমন কর্ম, ফুকামাকড় রুকটুক দমন কর্ম, এই বিষয়ে আজকে আমরা আলোচনা।
2: একেবারে হাসা হাসা হয়েছে যে জেলাখান খরিয়া ফাকির একবারে লুপ্তই গেছে। আগে প্রায় চড়াই ও ডুকের বারো, ডুকের বারো এখন খানি দিলের বাদেও পাওয়া যায় না,
0: খানি দিলে পাওয়া যায় না। তোমার গড়ের যে যদি সোনবাসর তো গড়ন নাই, সোনবাসর গড় নাই, কোন রকম খড়কুটা আনিয়া তারা যদি গড় বাড়ি বানায় টিনর সালের মাঝে, এও দেখা যায় রাত্রে আমরা দড়িয়া তারারে মারিলাই অথবা তারার বাড়ি ঘর বাঙ্গিয়া দিলাই, এই একটা প্রভাব পড়ে। সঙ্গে শহর অঞ্চল গ্রাম অঞ্চল প্রত্যেক জায়গাতেই এখন দেখা যায় সোনের ঘর আর নাই, তো যার কারণে তারার আবাসস্থলের একটা অসুবিধা দেখা দেয়।
2: আগে গাছের মাঝেও দেখা যায় তো,
0: গাছের মাঝে তো তারা বাড়ি বানাইত না। চড়াই পাখি তোমার বিশেষ করিয়া মানুষের বাড়ি গরু গড় বানাইয়া থাকতো, আর চড়াই আইলে আমরা হইতাম লক্ষ্মী আইছে লক্ষ্মী আইছে
2: একবার একবার।
0: তো সঙ্গে তুমি যেটা হইছো গাছে থাকতো যে বাবুই পাখির কথা করে
2: সুন্দর পাখিও ওখানে একবারে দেখা যায় না,
0: দেখা যায় না।
2: খাকও
0: প্রায় আমি হইব নিঃশেষের প্রতি
2: একবারে,
0: কারণ খাক ওখানে আর আগের মতো বুড়বেলা খাওয়ার ডাকে আর গুম বাগানের ব্যবস্থা ওহন আমরা কিতে হইছে আধুনিক হইতে হইতে এমনও হইছে যদি তারা উড়া থাকে কেউ বুঝছ ফতা হলো অভ্যাস হয়ে যায় গিয়ে উঠার, আর অনেকেই দেখবাই নে তোমানে ও কিতা যন্ত্র একটা আছে যন্ত্রের মাঝে ও গড়ি উখন আনে গড়ির মাঝে তারা ওটা বাঁধে আর এখন ওটা বাঁধলে বাঁধে তারা উঠুন। তো এটা কিন্তু স্বাভাবিক জীবন নয়, এটা স্বাভাবিক জীবন আমরা প্রকৃতিগত ভাবে যেটা আছে এটাই কিন্তু আমরা পালন করিয়া যাইতে হইব। কই যাবো আজকের
1: আমাদের বিভিন্ন কারণে একটা কেমিক্যাল রাসায়নিক কেমিক্যাল কৃষি

0: মধ্যে ব্যবহারের জন্য, এবং আমরা যে টেলিফোন মোবাইল ফোন আজকালকে ব্যবহার করছি যেটা রেডিয়েশন, এটার কারণে একটা পাখির যেটা ন্যাচারাল হ্যাবিট বলে বা তারার যেটা ফুড চেইন এটা নষ্ট হয়েছে, এর জন্য কমেছে। তো এটার জন্য আমাদের নিজস্ব অনেক লস হচ্ছে, আমাদের কৃষি ভাই বোনদেরও। আগে যে কীটপোকা পাখিগুলো খেয়ে তাদের সংখ্যাটি নিয়ন্ত্রণে রাখত, এটা কিন্তু এখন দিনে দিনে আমাদের পোকা মাকড় যেটা আছে আমাদের চাষবাসের মধ্যে বেড়ে যাচ্ছে। আর এটার জন্য আমরা দিন প্রতিদিন কেমিক্যাল রসায়ন বেশি ব্যবহার করছি, যার জন্য সব কেমিক্যাল রসায়ন কিন্তু পোকা দমনের পরেও অনেকটা জলের মধ্যে চলে আসে, যেটা পরে মাছ খায় এবং মাছের মাধ্যমে আমাদের শরীরেও যায়। এটি কার্সিনোজেনিক হয়, ক্যান্সার এবং বিভিন্ন রোগ আমাদের শরীরের মধ্যে সৃষ্টি করছে। এবং এই যে আমরা রাসায়নিক কেমিক্যাল যুক্ত খাবার যেটা খাচ্ছি, আমাদের যে শরীরের ন্যাচারাল যেটি আমাদের সিস্টেমটা আছে এটা কিন্তু নষ্ট হচ্ছে। আমাদের যেটা আগে প্রাকৃতিক বডির মধ্যে রোগ নিয়ন্ত্রণের যতটুকু ক্ষমতা ছিল, আগে আমরা সর্দি কাশি হলে আমরা বডির নিচেই এটা জেরে নিত। আগের দিনের মানুষের আয়ু লম্বা হতো, দিন প্রতিদিন এই কেমিক্যালের ব্যবহারের জন্য আমাদের এটা আয়ুটাও কমছে এবং আমাদের শারীরিক যতটুকু সক্ষমতা আছে এটাও দিন প্রতিদিন কমছে। এই যে আমাদের পোকামাকড় ক্ষেত কৃষির মধ্যে দিন দিন বাড়ছে, এটা বিভিন্ন জাতের পোকামাকড় থাকে। একটা হলো ভেক্টর বর্ন ডিজিজ, এটা আমাদের মানুষের মধ্যে ভাইরাস যুক্ত যে রোগগুলো আছে, HIV এইডস, করোনা ভাইরাস ডিজিজ, এবং বা সাধারণ যেটা জ্বর হয় কমন কোল্ড বলে, এটাও কিন্তু ভাইরাস যুক্ত রোগ। ঠিক এইভাবে আমাদের যে শাকসবজি আছে, গাছপালা আছে, তাদের মধ্যেও কিন্তু এই ভাইরাস যুক্ত রোগ হয়। তো এই ভাইরাস যেটা হয় মানুষের মধ্যে, যেভাবে আমরা যদি কাশি দিই বা যেটা মানে আক্রান্ত আছে ভাইরাস, এটা যদি আমরা ছুই ওই এরিয়ার মধ্যে, আমরা যদি সম্পর্কে আসি, তাহলে আমাদের কিন্তু ওই রোগটা হয়। ঠিক সেইভাবে গাছপালাতেও আমরা যদি একটা আমাদের ক্ষেতের জমি আছে, এটার মধ্যে চাষবাস করার সময় যে আমরা পাওয়ার টিলার বা ট্রাক্টর ব্যবহার করছি, কুদাল দাও খুরপি যেটা ব্যবহার করছি, এই ফিল্ডে যদি আমাদের ভাইরাস যুক্ত থাকে, সেম আবার ইমপ্লিমেন্টগুলো বা ট্রাক্টর ইমপ্লিমেন্টগুলো নিয়ে যদি আমরা অন্য একটা ভালো অন্য যে গাছপালা আছে, শাকসবজি আছে, ওখানেও সেম
1: কাজ করি,
0: হ্যাঁ, তখন এখানেও কিন্তু ভাইরাস।
1: কিন্তু দাদু আমি কেমনে বুঝবো যে ওটার মধ্যে ভাইরাস আছে, ওখান দিয়ে করা ঠিক নাই, কেন তো আমি বুঝলাম না।
0: আমাদের শাকসবজি গাছপালার মধ্যে যদি ভাইরাস লাগে বা ভাইরাস জাতীয় কোন রোগ হয়, তো সব রোগের একটা সিমটম থাকে, সিমটম দেখে আমাদের বুঝতে হবে। যদি ভাইরাস থাকে তাহলে কি হবে, স্টান্টেড গ্রোথ, মানে একটা টমেটোর ক্ষেত আছে বা কলার বাগান আছে, মরিচ ক্ষেত আছে, দেখবেন হঠাৎ করে মানে 50টা গাছের মধ্যে একটা দুটা গাছ ছোট, গাছটা ছোট, অনেকগুলো পাতা আছে, বা এটার মধ্যে একটু ডার্ক গ্রিন, বাকি কালার বাকি গাছপালার থেকে এই গাছগুলো একটু বেশি সবুজ হবে, আর অনেকগুলো পাতা থাকবে, কোনটা পাতা কুকড়া থাকবে, হয় উপর দিকে আপওয়ার্ড কার্লিং বলে বা নিচের দিকে কুকড়া থাকবে, এটার জন্য আমরা বুঝতে পারবো এটার মধ্যে ভাইরাস এফেক্টেড আছে। তো এখান থেকে বিভিন্ন কারণ হতে পারে, একটা যেটা আমি ইমপ্লিমেন্ট বললাম, আরো কিছু পোকা আছে, অ্যাফিড বলি আমরা বা মিলিবাগ, যেটা আমাদের আম বা কলা এসব বাগানের মধ্যে, ফল জাতীয় বাগানের মধ্যে হয়। একটা হোয়াইট ফ্লাই, প্রজাপতির মতন ছোট ছোট থাকে, একসাথে দল বেঁধে গাছের পাতার নিচের দিকে থাকে। ওরা কি করে, যে আমাদের ভাইরাস এফেক্টেড ফিল্ড আছে ওইখানে, ওখানে থাকে, খায়, ওখান থেকে যখন আরেকটা হেলদি ফিল্ডের মধ্যে বা গাছপালার মধ্যে যাবে, তখন ওরাও কিন্তু ভাইরাসটা স্প্রেড করে। যেমন আমাদের এক জাতীয় টমেটো, এক ফ্যামিলির যেটা শাকসবজি আছে, যেমন টমেটো, চিলি, মরিচ, আলু, ওইসবের মধ্যে আমরা দেখি পাতাটা কার্ল হয়ে যায়।
1: আচ্ছা,
0: এটার মধ্যে কি হয়, হোয়াইট ফ্লাই বা অ্যাফিড একসাথে আমরা দেখবো, একসাথে এক ডালের মধ্যে পুরো কালো হয়ে গিয়েছে পোকা, একসাথে বসে ওরা খাচ্ছে। ওরা কি করবে, যেভাবে মশা আমাদের রক্ত খায়, ঠিক এইভাবে ওই পোকাগুলা রসটা চুষে খায়। তো একটা গাছ যখন চুষে একদম খেয়ে নেবে, তখন আরেকটা গাছে যখন যাবে, এই গাছের ভাইরাস কিন্তু ওদের শরীরে আছে, আর ওরা তাড়াতাড়ি বংশ বৃদ্ধি করতে পারে।
1: আচ্ছা,
0: প্রলিফিক ব্রিডার বলা হয় ওদেরকে, খুব তাড়াতাড়ি শীঘ্রই ওদের সংখ্যাটা বেড়ে যায়। তাহলে কি করবে, পুরো আমাদের যে ক্ষেতের জমি আছে ওটা যদি আমরা সময় মতো ম্যানেজমেন্ট যদি নিতে পারি না পারি, তো ওটা আমাদের ইকোনমিক লেভেল বলি ওটাকে, মানে যে লেভেলের পরে কৃষকের মানে টাকার মধ্যে বা উৎপাদন যেটা ওরা বিক্রি করে যা টাকা রুজি করবে, এটার মধ্যে কিন্তু ক্ষতি হবে। আমাদের সময় মতো দেখে বুঝতে হবে কোন সময় আমাদের পদক্ষেপ নেওয়া দরকার। এই পদক্ষেপটা বিভিন্ন রকম হতে পারে, ফিজিক্যাল হতে পারে, ফিজিক্যাল মানে আমরা যদি যখন চারা লাগাবো বা বীজ লাগাবো, ওইটার মধ্যে যেন ভাইরাস থাকে না, তাহলে কি করতে হবে, আমরা যেমন বীজটা যেখান থেকে সরবরাহ করি বা আনি,
1: তখন

0: দাবু লাগাইবার আগেও তো আমরা যদি শোধন করি লাই,
1: ওটাই শোধন করি এবং বীজটা যদি আমরা নির্দিষ্ট ভালো জায়গা থেকে আনি, সার্টিফাইড সিড আনি বা কোনো কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আনি বা কোনো এগ্রিকালচারের কোন স্টোর থেকে আনি, যেটা মানে পুরো সার্টিফাইড আছে বা ওরা কোন এক্সাক্ট যেটা ভালো যেটার মধ্যে কোন দূষিত নাই বা ভাইরাস জীবাণু নাই ওটা যদি আনি, তখন প্রথম থেকে আমাদের যেটা গাছপালা থাকবে ওটা সুস্থ থাকবে। তারপরে আমরা রোপণের আগে আমরা শোধন করি, যেমন একটু গরম জলের মধ্যে 10-15 মিনিট রাখলাম বা সূর্যের আলোর মধ্যে রাখলাম, এই যেটা টেম্পারেচার ডিফারেন্সের জন্য কিন্তু ভাইরাসটা নিষ্ক্রিয় হয়ে যায় একটা কারণ। তারপরে লাগানোর পরে ক্লিন কাল্টিভেশন, আমাদের আমরা মানুষ হই বা গাছপালা সব জায়গাতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুব দরকার।
0: একবারে দাবু ওখান থেকে ঠিক কইছো না, আগাছা হয়ে গেলে গিয়া এমনিও দেখছি ফুকা মাকড়ের ইয়েটা বাড়ি যায় গিয়া।
1: একদম ঠিক বলেছেন, এবং আমরা যদি পরিষ্কার করে রাখি, যেমন আগাছাটা পরিষ্কার করার পরে যদি আমাদের যে জমিটা আছে এটা থেকে অনেক দূরে নিয়ে ফেলি বা মাটির নিচে চাপা দিয়ে রাখি, তখন কি হবে ওটা প্রাকৃতিকভাবে ওটা অর্গ্যানিক কম্পোস্ট হয়ে যাবে, তারপর ওটা থেকে সারও তৈরি হবে। কিন্তু এমনি যদি আমরা ফেলে রাখি তখন কি হবে, আমরা চাষবাস করার পরে যখন আমাদের ফিল্ডটা খালি হয়ে যাবে তখন পোকামাকড় গিয়ে ওই ঘাসের উপরে কিন্তু ঘর বাঁধে। তারপরে আগামী বছর বা আগামী সিজনে যখন আমরা আবার চাষবাস শুরু করব ওখান থেকে ওরা ট্রান্সফার হয়ে আমাদের ফিল্ডে আবার আসবে, আবার ভাইরাস বা জীবাণু ছড়াবে বা আবার আমাদের যা শাকসবজি ফলন হচ্ছে ওটার মধ্যে ক্ষতি করবে। তারপরে আরেকটা হলো বায়োলজিক্যাল কন্ট্রোল, যেটা মানে যেটা অর্গ্যানিক সার্টিফাইড কোম্পানি আছে যারা ক্ষেত কৃষি করছে বা FPO ফার্মার প্রডিউসার কোম্পানি যারা করছে, ওরা কি করে প্যারাসিটয়েড ব্যবহার করে। এটা আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও পেয়ে যেতে পারি বা কোনো কৃষি কলেজ বা মহাবিদ্যালয়ের মধ্যে ওরা এটা দেয়। এটার মধ্যে কি হরে, যেমন আমাদের এই পাখি আছে, পাখি পোকা মাকড় খায়, ঠিক অনেক এইভাবে পোকা মাকড়ও আছে যেটা অন্য পোকাকে খায়, আরেক পোকাকেও খায়, ওটাকে বলে প্যারাসিটয়েড বা প্রিডেটর। যেমন আমরা দেখতে পারি একটা গুল করে একটা পোকা, ওটার মধ্যে লাল বা হলুদ রঙের থাকে, কালো কালো ফুটা থাকে, এটাকে বলি লেডি বাগ।
0: আচ্ছা,
1: বা আরেকটা থাকে ওয়াস্প, যে বলা বলি আমরা, এই জাতীয় আরেকটা পোকা থাকে, আরেকটা থাকে এইভাবে লেই সুই।
0: আচ্ছা,
1: তো এই পোকাগুলা কি করে অন্য পোকাকে খায়, তো এটা যদি আমরা এটা একটা স্ট্রিপ্ট মিলে মানে একটা কাগজের মতন থাকবে, এটার মধ্যে অনেকগুলো
0: আটার মতো তো দাবু,
1: হ্যাঁ কিছুটা আটার মতন, এটা আমাদের ছোট স্টিকারের মতন থাকবে, তো এটার মধ্যে ওই পোকাগুলা ডিম থাকে। এটা কৃষি কোন সংস্থান থেকে বানায়, ওটা যদি এনে আমরা আমাদের জমির আশপাশে লাগাই তাহলে কি হবে, ওই ডিমগুলা থেকে যখন ওই প্যারাসিটয়েড মানে যে পোকাগুলো অন্য পোকাকে খায় ওটা যখন হ্যাচ হবে মানে বের হবে, তখন আমাদের এমনি পোকার দমনটা অটোমেটিক হবে, তখন আমাদের কেমিক্যাল ব্যবহারটা অনেক কম হবে। তাহলে কি হবে, আমাদের কৃষকদের যেটা পয়সা যেটার মধ্যে এক্সট্রা লাগে,
0: গাছও মারার লাগিয়া। আর কিছু কিছু সবজি তো দাবু সকালে একবার মাইরা পরের দিন সকালের অপেক্ষা করা যায় না।
1: এটা আরেকটা কারণ হলো আমরা যে রেগুলার এই কেমিক্যাল গুলো ব্যবহার করছি, আগের দিনে দেখতেন আমরা যদি মশার ছোট একটা কয়েল লাগিয়ে দিতাম ঘরের মধ্যে, একটু পরে মশাটি সব চলে যেত বা মরে যেত। এখনকার দিনে আমরা যদি পুরো সন্ধ্যা থেকে মর্টিন পুরো লাগিয়ে রাখি, যেটা কচ্ছপ আছে ইলেকট্রিক্যালি বা কয়েল লাগিয়ে থাকি, কন্টিনিউয়াসলি লাগিয়ে থাকলেও কিন্তু আমাদের মশাটা থাকে তবু।
0: আর গন্ধে এটা পরে দিয়ে এটা আমাদের শরীরে
1: আমাদেরও অনেক ক্ষতি হয়। এতে কি হয়, মশাটি রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তো এটা মানে দিন দিন ওরা ওই ডোজের প্রতি ওদের সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা দিন প্রতিদিন আমরা ওই ডোজটা বাড়িয়ে যাচ্ছি, এতে আমাদেরও ক্ষতি হচ্ছে, কিন্তু ওই মশাগুলো নিজের দিকে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে নিচ্ছে, তাই দিন প্রতিদিন হায়ার ডোজ লাগছে। ঠিক এইভাবে আমরা যদি এখন সকাল বিকাল রেগুলার কেমিক্যাল স্প্রে করতে থাকি আমাদের শাকসবজির মধ্যে, গাছেরও ক্ষতি হবে, যে পোকাগুলো আছে ওরা মানে নিজের একটা সক্ষমতা ডেভেলপ করবে। আজকে যদি আমরা এক জমিতে 1 লিটারের মধ্যে 1 ml করে ওষুধ দিই, কালকে কিন্তু 1.5 ml দিলে ওটা কাজ করে না, দিন প্রতিদিন ওটা নিজের সক্ষমতা বাড়িয়ে নিচ্ছে।
2: লগে আর একটা জিনিস আছে দাবু, আপনারা আমরা শিখাইয়া দিছেন স্প্রে করারও কিন্তু নিয়ম আছে। সঙ্গে প্রথমে আপনারা কইছেন যে ক্ষেতর চারিদিকে আইলুল যদি থাকে ইতার মধ্যে ফয়লা স্প্রে করা, জঙ্গল উঙ্গল তাহলে ওটার মধ্যে ফয়লা স্প্রে করা, এরপরে ক্ষেতর একদিক থেকে দড়িয়া একদম ফুরা মাঝখানো আইয়া এটারে দিয়া এটার একটা নিঃশেষ করা। কারণ আপনি যেটা কইছেন কোনো কারণে যদি এই ফুকামাকড় বাঁচি যেতে পারে ওষুধ দিয়া, ওষুধের গুণে, কারণ ফুকামাকড়ের বংশবৃদ্ধি কিন্তু খুব দ্রুত হয়, আপনারাও আমরা কইছেন, যার কারণে

0: এরা কিন্তু ওই ওষুধই আর মনোনীত নয়। সঙ্গে আরেকটা অনুরোধ আমরা প্রতি আসরেই করি যে আমি যখন ওষুধ দিব আমার পার্শ্ববর্তী যে দাদা আছেন তাই নয় যদি একই সঙ্গে মানে আগাম ওষুধটা যদি দিলেন তাহলে আমার ক্ষেত্রে যখন দিব কুড়িয়া পার্শ্ববর্তী ক্ষেত্রে গিয়া তখন আর হে আশ্রয় নিল হে বাঁচত না তখন মারা যাইব মারা যাইব। সঙ্গে কিছু কিছু জিনিস আমরা করতাম পারি যেমন ক্ষেতের মধ্যে যদি মাঝে মাঝে কিছু খুঁটি ফুটিয়া রাখা হয় জিঙ্গা জারুর দিলে তো অসুবিধা নাই জিঙ্গা রামাইশ ইত্যাদি খারকুল ফটল ইত্যাদির ক্ষেত্রে তো মাসাং থাকা এখানের মধ্যে ফেসা বইয়াও কিন্তু কিছু কিছু কৃষত্ব তারা খাইতে পারে অন্যান্য ফাঁকিরাও কিন্তু খাইতে পারে। ফাঁকিয়ে যা খাইতে ফাঁকির তো আমরা আগেও তারারে বংশ বিলোপ করিলে আর যার কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়। সঙ্গে আপনারা কইছেন যে ট্রাইকোডার্মা বিরিডি ট্রাইকোডার্মা হারজেনিয়াম তার বাদে ট্রেপ আছে ইত্যাদিও কিন্তু কীটসূত্র আমরা খুব সহজেই দমন করতাম পারি। সঙ্গে আমার আপনার সবার স্বাস্থ্যটাও কিন্তু তখন বজায় থাকে। এবছর একটা জিনিস দাদা আশা করি আপনার লক্ষ্য করিয়া থাকবা আমরা যারা রামায়ণ চাষ করতাম পারছি না বা যারা রামায়ণ কিনিয়া খাইরা অনেকেই কইরা যে এবার বরবটি নিয়া সহজা সিদ্ধ হন
1: না
0: হিজেন না আর কি হিজা যেটা হইনি এটা হিজেন না এই একমাত্র ডাইল যদি সিদ্ধ দেওয়া যায়
1: তাহলে
0: গিয়া হিজেন আইলে তোমার আলু উলু দিয়া সকলটা গলি যে অন্যান্য সবজি সবটা গলিয়া একদম কিন্তু
2: একটা কেমিক্যাল আছে প্রতি সপ্তাহে রেগুলারলি দিতে হয় এতে কি হয় ওইটা যখন আবার রামাইসের ভিতরে ওটা অ্যাবজর্ব করছে ওটা শিকড়ের মাধ্যমে যাচ্ছে এবং স্টোমাটাল ওপেনিং যেটা পাতার ভিতরে দিয়ে অ্যাবজর্ব করছে তাই শক্ত হয়ে যাচ্ছে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এটা খাওয়ার পরে। আবার
0: মানে আমরা দেখুন গরুও কিন্তু অনেক সময় খানি খাইছো চায় না দাবো এটা মানে আটিয়া নিয়ে ব্যস্তা বাড়া না ফসি গেছে ফালাই দিছেন গরিয়া না হুঙ্গিয়া এরপরে দিব গিয়া তারা কিন্তু বুঝিল কোনটা কিতা আছে না আছে। যাই হোক আজকের আলোচনা আমরা এখানে শেষ করি আর আগামী দিনও আমরা দাদা বাবুরে ফাইমু এই বিশ্বাস আমরা আছে। আসো শেষ করি গান শুনতে শুনতে।
3: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন শুনো শুনো চাষি ভাই

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর ৬০ বছর বয়স থেকে মাসে ৩০০০ টাকার পেনশন হবে সুনিশ্চিত।

0: উট করে যেমন শিদেল চোরে ধরা পড়ে, যেমন শিদেল চোরে ধরা পড়ে কবুল করে না সব।
1: শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা যতীন ভাই সিং খাপাং হামজমিয়া ফরে তাবুক চেংজগ চিরেন তিনি সানজ জরানে কক বড় আওয়াই পান্দা তিনি খোনাবায়নে ডাক্তারনি পান্দা তিনি ডাক্তারনি পান্দাও সার্ভিক্যাল ক্যান্সার ন রেগে ককলাম সালাইমানি পান্দা খোনার জাগান তিনি চিনি স্টুডিওনি নারওয়াই এংখা ডক্টর সলমি দেববর্মা
1: না চাই খাপাংনি যত তাকুকাই বুক সঙ্গ লামসগ চিনি তিনি সাকামক্রাইনি পান্ডাও যিন তিনি খালাইনাই সার্ভাইকেল ক্যান্সার রোগী তিনি অকগ্লাম পান্ডা তো এসেরি শুক্রবই সারানি বগে চিনির তিনি নারওয়াঙ্গি ফাইশ ফাইকা বরম গনাং জগ ডক্টর সালমি দেব বর্মা ম্যাডাম লামসগ চিনিও পান্ডাও
2: হামবাই নরক বাইনব মাইকে তিনি জরারি মানি বাকে
1: আও কে যো সারানি থাকা হাঙ্কে ও যে সার্ভাইকেল ক্যান্সার যিনি ব্রী রোগনি বগে কাইসা আলাই দাকে ও বেমার যেন সাইমানো ফেয়াবা যিনি ব্রী রোগনি এখা গবাং মানো কাইসা আলাই দা দঙ্গ যে জলা রং সেলাই কিসা বডি নি পার্টস দমানি হাই কে ফেয়াবা ও ক্যান্সার কাইসা বেলাই কেন যো যিনি বরকমনি শুনি থাংসুঙ্গ বেলাখেন কেবেন মূ কতর ফায়ো হাই যেলাইখেন ওয়ানা জাগানি কক নংখা ও সার্ভাইকেল ক্যান্সার হই দাবুক যানামানি বেলাইখেন আবো যিনি লংমানো সাসই মানো হই যো সাইমানো ফেয়াবা ও যে সার্ভাইকেল ক্যান্সার দামনি বগে অমাহাইকে দাবুক মানজাঙানি নামবাইখা যিনি যে বরী দফারক ব্রী বংশরক তামনি বগে ও ক্যান্সার মানজাঙানি কলাই যেন তিনি অবনো সালাইনাই যেন পুলাইনি সুমাই সার্ভাইকেল ক্যান্সার তামনো হিন
2: আও পুইলা যেন সাইমালাইনাই ন সার্ভিক্স তামনো হিন সার্ভাইকেল ক্যান্সার মানে সার্ভিক্স নি যে ক্যান্সার মানে আবনো হিন সার্ভাইকেল ক্যান্সার হ্যাঁকে তাবুক সার্ভিক্স বমো চিনি বসাকনি পার্ট মালে চিনি বুড়ি রংনি বসাক হক দো বসাক হকনি কবাংমা পার্টস দো আবন সেলাই যতন সেলাই তলানি যে পার্ট বসাক হকনি বুকুক হিনো আমনো তলাও যতন সেলাই তলাও এ আবনো হিনো সার্ভিক্স হ্যাঁকে আরো যে ক্যান্সার মানে এ আবনো হিনো সার্ভাইকেল ক্যান্সার
1: আও হে ও যে সার্ভাইকেল ক্যান্সার হই যেন তো সাইমানো গে আবো চিনি বুড়ি রকনি বু বু উমরগো বা আমহাই মানজাক
2: চিনি একচুয়ালি ইন্ডিয়াও যে তাবুক নিউ ডাটা তিকলাইমানি বুড়ি রকনি যতসলাই মোস্ট কমন নুকজাংমানি ক্যান্সার হাই ব্রেস্ট ক্যান্সার সেকেন্ড হাই সার্ভাইকেল ক্যান্সার গে সার্ভাইকেল ক্যান্সার বো বো উমর নুকজাক হাই চিনি ও ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়া নতুন সাশিওয়ানো ইন্ডিয়াও মোস্ট কমন লিওম নুকজাংমানি উমর

0: ngatang ya jara ba ama he manjang ne niklai
1: actually cervical cancer hangke 99% no study on uksa khajen omo kaisa virus baingu a virus nibu mungai human papilloma virus hpv virus ini hinjago hinke a virus hinke pui lata mukhai hinmale amo transferungo sexually transmitted disease bhai sexually transmitted mane jemon je burai multiple partner tongo bini khoraksa chalaya bini kabang chala hinke ibono high risk practice tongo rom dibo onko biri rognungo smoking rokhai amo hai rokta hanke bini baksa hankai ocp je jeng buri rok ja baksa busha man bai mani pore busha angyang na bagai je tablet chaya da tablet maso 21 din chawoi te bondo tong mani te sha samani obo bo bishi use khai ke rom dio study on nuksa kha amo ocp tablet amo je busha angyang na bagai tablet samani amo jodi no 5 boso nislai bishi chaja khanke continuously obo bo kaisa risk sangai thangu phia ba OCP tablet no nung log log no bondo khai kanke adik sai no hai komi thang piro omo asukuno major risk ya risk kbang boro himale je bureni kbang ma partner tongo je vaccine na ja gya risk sangjak ke bai samani ke tangai jeng a age group o bisi nuksak tangai 50 to 59 o bisi nuksak male o virus suddenly no no direct cancer utlang ya Pula bini bo kolongma story tongo bini bo pula bo pula infection engranai infection bai keng male sexually transmitted chara burini throating guamo usually nge engkhangke pula bo infection khai granai infection khai pano chini bo sagni bo capacity tongo je jekono infection no jong overcome khai manani
0: immunity
1: power tongo a infection no jong remove khaimana ni je capacity tongo nge fiata mung o hpv virus je somoi a cervix o Soy mas ni selai bishi tong nai infection overcome khaimi ya baksa tongorom di HIV positive HIV genang rog ni nge borok tobong ni fighting capacity komi thango nge afur rogo nge ta mong tei bo a virus tei bo grongo long time tongrogo ko kemang jora a cervix tong khanke bo chini je immunity no komi ribui chini je busago kaisa protein tongo a protein hinga tam khai a je kono tumor chini busago grow ungnaria a protein hinga chini os hpv virus o virus kai tam khai bo bo kaisa protein release khai nai a protein chini busag ni o tumor no angya angrina ni protein no ungo khai sinai nosto khai sinai okay tamang thang tumor a virus te bo grow ngai nai khai bote bo bini icha te unko proliferate hini chaut proliferation ungo amo hankai bo te bo air sinai ta virus cells rok te bo air sinai nge ermang tiruk tiruk khai 30 bosor sok rok nangu je infection ni hoite cancer o sogainani so am bagai no most commonly a age group o thangai no amo manjagiyu
0: nge aban je sagang sang bhaiya saimanai je abar katir nani bagai ta tabo kong ne ko as 30 years nangu hangke abo je grow ngai nei kasatori ere o virus type bari thang hangke aban je sagang je umor tabo kong ne ko 40 ba 45 umai umor go je jeng saida mano je omni virus manjagi tongkha o borok ni sago ne abuno jeng kono nai de man je আমনে এডভান্স মানে সাইদেমান আবো জেমটি মানজাক নাই হিনে
1: ই আমো সাইমানো কবংমা টাবো কতাল কতাল তে স্ট্রং নংখর বাইখা হংকে ও ক্যান্সার ইয়া সগাং প্রি ক্যান্সার স্টেজ ন সং ডাক্তে ন ডিটেক খাই ট্রিট খাই মানো তেই আমনো কাতি রুইব মানো আমো বাইকে হিনমালে কতাল কবংমা গাইডলাইনস টংগো দো হংকে টাবো চিনি এসিওজি হিনে কাইসা গাইডলাইন বরক সাও বরেই খরকসা 21 বছর উমর নি সিমিনো চংবনো স্ক্রিনিং মা খাই নাই খরকসা যে কোনো বরেই কাইজাকথুং কাইজিয়াথুং বো 21 বছর সগি কাঙ্গে চংতাম খাইনে বিনি পেপসমিয়ার হেনে কাইসা টেস্ট আমো হংকাঙ্কাই খরকসা জিওর্জ পেপেনিকুলাও হেনে 1928 ও বো গ্রিক কাইসা ফিজিশিয়ান বো ডিসকভার খায়ো পেপসমিয়ার কাইসা টেস্ট আর টেস্ট হংকাই ক্যান্সার ইয়াসকাং জে প্রি ক্যান্সার স্টেজ ও জে তাম তাম চেঞ্জেস নুক এ আমো যতন আর টেস্ট খাই কাঙ্গা সাইমানো হংকে আরো সাও 21 বছর নিসিমি চেং খাঙ্গে আ টেস্ট নো চং বুসা খক নি যে আ তলা নি বুখুক নি পার্ট আর নি হইতে কিসি সব বটি না হারে আ টেস্ট নো খাল খায়ো হংকে খলাই কাঙ্গে এভরি 3 ইয়ার্স ও রিপিট খাইনে তে ওয়াইসা গাই তাবুং নরমাল ফাইবা নো চং তা ওয়াইসা 3 বছর পরে আ বরি নো হাই নো হাই তেসে টেস্ট খাইবি নাই ব 30 বছর সগে আসাক
0: গে আমনি সেব রোগ ভাগে সং সাইমানা যে আ বহু

0: হসপিটাল বা সা খামনগো আমাহে মান থাক বা আমাহে ক্লাই মান
1: এ আমো আমো ইউজুয়ালি যত জায়গা ন মান থগো সিএইচসি হিন্দি ডিস্ট্রিক্ট হসপিটাল রগো ন মোস্টলি অ্যাভেলেবল গে আমো নিবাগে আশা রক বাইব যোগাযোগ খাই থাঙে মান গে খরক সাব সেন্টার নি যে কোনো বাইব যোগাযোগ খাই মান গে আমো টেস্ট নিবাগে আমো সিমি এটে কমা টেস্ট রক তঙ্গো এইচ পি বি ডিএনএ টেস্টিং রক হাই আমো রক বো খাই মান গে আবো রক এইচ পি বি ডিএনএ টেস্টিং হাই 30 বছর উমর নি সিমি খাই যাগো গে তাবুক পেপ স্মিয়ার হাই 21 বছর নি সিমি ন খাই দিয়ে হিনাই সাজাগো গাইডলাইন
0: গে তাবুক তো আমা হে অজরা তাবুক মানে কবা মা জাগান আমা হে মান থঙ্গো যে আবো কোনো গভর্নমেন্ট নি তুই দে থানাই দে রাং রক বড়ে মান না রাং রক বড়ে নাং
1: আমো রাং রক কোনো নাই গে আমো ফ্রি ওন অং নাই গভর্নমেন্ট
0: ফ্রি অফ কস্ট না
1: ফ্রি অফ কস্ট
0: গে বেলাই খেনা জন আমা হে সুযোগ রই তঙ্গো জন সেবরে তো মানে বাগৈ গে নরক তো খানা বাই খেনা তিনি নি ও যে কাইসে নাংকুক মানে পেপসিমিয়ার টেস্ট না ও টেস্ট ক্লাইন থাকে নর গবং মা চিনি সাব সেন্টার গতে সা খামগ্রাই কামিয়াম চাইনি গবং মানো সাক নাইনে রকবাই নর গরং মানো গে আও গে ও যে তাবো আংতে সঙ্গনা মজং মানে হিগে অম হাই নাই যে গিয়া ককনি কক ব সাক দেরিয়া ফুরু আম হাই মান জাগাই থাকা মনে গবং মা টেস্ট খাইনি যে তাবো সাক দেরিয়া ফুরু তো গবং মা বেরে রঙে টেস্ট ফাইও আ জরাও বুমানি আম হাই কেসা ক্যান্সারের ভাইরাস মানজাগাই থাকা হাঙ্কে বিনি তামো কেবেং মুং ফাইনাই ও যে সাকদেরিয়া বুমানি
1: আও সাকদেরিয়া পুরো আমার মানজাক থাকাঙ্গাই তো কপাল তো হামিয়া কলাই তামনি হেন বা আ ভাইরাস আফ্রু ইনফেকশন খাঙ্কা আমনি যে ট্রিটমেন্ট আমনো জুদাঙ্গাই থাঙ্গ প্রেগনেন্সি ফ্রু যদি ন আগে বিনি বসা পঙ্গাই তো কোনো কক গ্রে তাবুক যে বিনি বসা গ্রে তাই ব বসানো নানো নাঙ্গু নারংনানিনো নাঙ্গু হাই তো যদি ন আ ক্যান্সার ডাক্তি মানজা খাই রম দি পুইলা 3 মাস মানজা খাঙ্কাই কোনো খাইনানি নাঙ্গিয়া জাস্ট কন্টিনিউ মা খাইনাই যে প্রেগনেন্সি ন কন্টিনিউ খাইনাই গে আবনি যদি ন ব 3 মাস পরে মানজা খা গে রম দি পুইলা 3 মাস লাই থাঙ্গা সাইমে আব 4 মাস নি পরে রগ সাইমা খাঙ্কে আফ্রু হাঙ্কাই কেমোথেরাপি রিউই মানু কেমোথেরাপি রি খাঙ্কে জাস্ট নিনি ও যে টিউমার সেলস রক্তমানি অবন গ্রো নানি চিকন রিনাই তা সাইজ কমে রিনাই এবা অপারেশন খাইমানু সার্জারি খাইমানু আমো আসে কমন ইয়া রেয়ারলি খাই মানুতা কারণ অপারেশন খাঁকে আবনি রিক্স আলাদা থাকো যেরাই নষ্ট নানি হাই চান্স প্লাস যেন রেডিয়েশন তো প্রেগনেন্সি ও রিউই সীমায়া অনলি কেমোথেরাপি আমব 4 মাস নি পরে মানজা খাঁকে
0: কি আবনি অবাগে চেরাইনি কোনো কেবেং ফাইগলাগদা যে কত কবাং মেডিসিন জকসাই টঙ্গন ও বেমারনি বাগে কি আজরাও জরাইনি থানি কোনো ইফেক্ট দাঙ্গাই
1: ই চেরাইনি থানি ও অ্যাকচুয়ালি ও স্কার্স ও ক্যান্সার হিনে আ ক্যান্সার তো চেরাইনি র থাঙ্গনানি তো আসে চান্স কম দো পিয়াবা ও ট্রিটমেন্ট নিতে যে কেমোথেরাপি নি বাগে যে প্রবলেম নাই এ আমো নিতেই সে চেরাইনি র বেশি এফেক্ট গো আ ক্যান্সার লে আসে চেরাইনো এফেক্ট খাইগলাক পিয়াবা আ কেমোথেরাপি নি গুনি যে বিনি প্রবলেম মানে আবো হঙ্কাই যে নুকজাগো মোস্টলি চেরাই চিকনঙ্গি থাঙ্গো সাইজ আসুক তরি মায়া চেরাই থই চলাচল বিনি আরো কম মাবাগাই ডাক্তিনো সময় নি সেকাং ন ডেলিভারি রকঙ্গি থাঙ্গানি চান্স দঙ্গো এবর্শন রকং থাঙ্গানি চান্স দঙ্গো আমো হাই পিয়া যদি ন ডেলিভারি ইংখা হঙ্কে ডেলিভারি ফ্রু রম দিব নর্মাল ডেলিভারি ইংখা হঙ্কে আফ্রু কিসা রিক্স বাড়ি থাঙ্গো তা মংনানি বুমানি বেশি থুই থাকিয়াং টংনানি ব্লিডিং অংনানি বেশি চান্স টঙ্গ তাই আ চেরাইনি ততরা মানে ততরাও বিনি অলো অর আ ক্যান্সার অংনানি চান্স দং আমি গিয়া রে আরাম
0: সালাইমানি যে ও টিকা না পিপি তামনেব
1: এইচপিভি ভ্যাকসিন
0: এইচপিভি ভ্যাকসিন নং যে পেপসিমিয়ারনি ও যে টিকা তাবক তো খাজং সামানে যে টিকাবো মানথগো হনাই কাসুনানি বাগে টিকা রজাগো টিকা হাঙ্কা আপনি স্টেজ ওয়ান স্টেজ টু মানে টিকা মানে বম হাইকে রজাক বিনি টিকানি ওয়াশের খান্দা হাঙ্কা মানে বুফ্রুং জিমি বাহাইকে নানা ববু উমর টিকা নাইটং নানা তাবক টিকা তং হিন খানা মানে দা
1: এইচপিভি ভাইরাসনি যে ভ্যাকসিন মানে আমো হাঙ্কাই গমা টাইপস দঙ্গো সার্ভেরাক্স হিনি তঙ্গো গার্ডাসিল হিনি তঙ্গো গার্ডাসিল 9 হিনি তঙ্গো গে চং সাইমানো এইচপিভি ভাইরাস ও ভাইরাস নি কবাং মানো স্ট্রেন তঙ্গো দো মোর দেন 100 স্ট্রেনস তঙ্গো বিনি কিন ফিয়াবা ও ভ্যাকসিন সঙ্গাঙ্কে অ্যারাউন্ড 7

0: 57 নামৰ হাই ষ্ট্ৰেইন অফ প্ৰটেকশ্যন ৰিঅ' অমৰ নাম আনি উমৰং খা নিনি একবাৰ নিনি বুচাখনীয়া বুকুক ইনফেকশ্যন নঙি থাকাই চাৰ্ভিক্স একবাৰ এইচ পি ভি বা ইনফেকশ্যন নং থাকাই আপেকশ্যন আছে কাম খায়া ফিয়াবা ইনফেকশ্যন নিয়া সিকাংসে রিনানে নাঙ্গো একবার ক্যান্সার থাঙ্গাঙ্কে আবো রুই কোনো লাভ করই আমো বুফরুনি সিমি চেংজাকঙ্কে নাইন নয় বছরনি সিমি নো আ ভ্যাকসিন রি মানো নাইন টু ফোরটিন ইয়ার্সও কাইসা আমরে ফিফটিন টু টুয়েন্টি ওয়ান এইজ গ্রুপও কাইসা মোর দেন টুয়েন্টি ওয়ান এইজ গ্রুপও কাইসা তঙ্গো গে তাবুক যে মিনিষ্ট্রি অফ ফ্যামিলি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কতাল খেলায়ই টু থাউজেন্ড টুয়েন্টি সিক্স নি ফেব্রুয়ারি টুয়েন্টি এইটো বরক কাইসা এইচ পি ভি ভ্যাকসিন নি প্রোগ্রাম টিকলাইকা অর বরক সাব যে এনি বুড়ি বসা চোদ্দ বছর লাইখা পনেরো বছরনি সকাং ফিয়া বা চোদ্দ বছর কমপ্লিট যাক অবরং তাবুক গভর্নমেন্ট ফ্রি ভাবে যত জায়গানো ভ্যাকসিন রিউই তঙ্গো যত হসপিটাল পি এইচ সিও থাকে মানায় সি এইচ সিও মানায় ডিস্ট্রিক্ট হসপিটাল যত জায়গাও ফ্রি ভাবে মানায় তে আপনি উমরং খা চোদ্দ বছর পারং যাক তে পনেরো বছর নিশ্লাই কম তাঙ্গেই গভর্নমেন্ট অ বুড়ি রং ন বুড়ি বসা রং বেশি ফোকাস খাই কাহিন মালে কারণ বরক তাবুক ব সেক্সুয়ালি একটিভ ইয়াকু বরক কাইজাংনানি উমরং ইয়াকু বরকনি রিপ্রোডাক্টিভ লাইফ চেং ইয়া সকাং অমরি অমরি খাঙ্কাই কারণ আফ্রু বরকনি আরো ভাইরাস ফাইনানি অনেক চান্স কম বরকনি ইমিউনিটি অনেক স্ট্রং একটা ডোজ নরিও আরো আর একটা ডোজ ন অনেক ইমিউনিটি রিও মোর দেন নাইনটি পার্সেন্ট নন অঙ্ক ক্যান্সার না নি হইতে কাদিরি নাই আমাগে আ এইচ গ্রুপও বেশি রেজাগো আমো
1: আবনকে হাইজরাও যাবুক চামু নম তাবুক লাইফ স্টাইল তাবুক তো নক নক সে যতসাই রক ন ফাস্ট ফুড চালাই দো হাইডিবে না ইকে ও ফাস্ট ফুড চামানি বিশিংটি রকবুদা আম হাই রক মানজান চান্সেস দো নাকি সে সঙ্গনাম চো
0: ফাস্ট ফুড নি তুইলে ডাইরেক্টলি আমার হাইকুনো অঙ্করই আমার মেইনলি তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড দঙ্গ যে বুড়ি চেরায়ন কাজাগি পাইখা চেরায়ন বুসা খাই পাইখা বিনি বুসা গবাং অংখা কম জরাও নুসা চার পাঁচজন আং থাঙ্কা আ বুড়ি রক বেশি রিক্সও দঙ্গ যে বুড়ি রক তুই ড্রাগ নাও এবার নিনি স্মোকিং খায় বিড়ি নঙ্গ আবরক বহাই রিক্স থাঙ্গ তাই নামানে তাইসঙ্গ বাই অঙ্ক যে ফাস্ট ফুড নি তুই তমু কোনো
1: মানে জরা তাবুক নিয়েও জরা হাঙ্কা হাঙ্কাই তাবুক তো জরাই রক গবং মানো এডিক্টেড ড্রাগস রক নাইও গা জরাও বরক নি গবং মানো ব্রং নি যে ওয়ান সক মানে হামে ওয়ান সুগী বরক পম সিদ্রা টংলাই দো গবং বরক বাইন বরক চাসমাই হাই আমাকে সাক গদালাই টংলাইও গে আপনি বিশিং গনত ব্রং নি বাক্সা বাজরাই রক অঙ্গিনাই বাক্সা বা খিবিরে বাইও গে আপন বাকি রক বোধ অঙ্গিমান যে জরাই রক মানে বসা খিবি ও বসা নারগিয়া এবসন খায়ও আপনি বিশিং বোধ আমার লোক জাগিমান
0: অঙ্গিমান ও যদি ন ইনফেকশন যাক গাঙ্কে ভাইরাস বাই ইনফেকশন যাক গাঙ্কে অঙ্গিমান ও আমো
1: গে আং তাবুক থাকি টিকানি কক সঙ্গে থাকা হাঙ্কে তাবুক যে টিকা অংখরমানি তো গদক মানো অঙ্গি টংখা কিন্তু ও যে টিকা নানি বাকি টিকা রানি বাকি বহাইকে এওয়ার খাই দো যে কামিয়াম চাইরগ বহাইকে আবার আওয়াই মর জাগে দো
0: কামিয়াম চাইরগ চিনি বড় রক্ত আমসাম এওয়ার ইয়া না কিন্তু তাবো গভর্নমেন্ট ফ্রি ও রিউই তঙ্গো হে ও সেব মান সানি ন আং যত নন কইনা মুসুঙ্গ যে তাবুক সেবরি তংমানি বাগে ন যে গার্জেন যে বুমা ফুয়া হিনাই রক নিজে বসা যদি ন বেড়ে তংখায় ফোরটিন ইয়ার্স বিনি উমর চোদ্দ বছর কাজাক গাঙ্কে লগে লগে ন গানানি সেন্টার গানানি পি এইচ সি ও থাঙে নাই খেয়া ভ্যাকসিন ন না খাঙ্কে বেলাই ন জানাই
1: হিঙ্কে তাবু কক নি কক ও উমর পারং থাঙে সাইমান খা সঙ্গ নাইনি মুসঙ্গ তা ওয়ান টুয়েন্টি ওয়ান বা টুয়েন্টি বা টুয়েন্টি থার্ড অমাহাই উমর জরাই রক দমলে না হিঙ্কে বরক বো আমহাই নানানি মুসঙ্গ বা সাইমানানি মুসঙ্গ হাই তামনো খাইতাই দো
0: আ উমরনি চেরা রক মোর দেন টুয়েন্টি ওয়ান টুয়েন আমার আ উমরনি বড় রকব ভ্যাকসিন নাইমানো আমার

0: কোনো অঙ্ক গুড়ি যে অমসক জরানো নাই মানায় তাবুক কতাল গাইডলাইন্স হাইরিখা যেন গাইনোকোলজি যদি চংখা যেন ই ও বুড়ি নরিনা নাঙ্গো তামনিকে বন হাই রিক্স দঙ্গ বিনি চান্স দঙ্গ বিনি হাই যে কোনো উমর জরা রিমানো 45 ইয়ার্স জরা রিমানো
1: ও
0: ভ্যাকসিন
1: কি বেলা কিনো কাহাম কে আবন তাবুক যাই বেমার বাই কাসো জানানি বাকি যাবন যেবেঙ্গি টানানি বাকি যে অমাহাই বেমার মানজাইংনানি বাকি যে বাকি সেভ কাহাম ফাইকে গভর্নমেন্ট রক যে বাকি অমাহাই রং নাইন ভ্যাকসিন ট্রক মানে দখা কে বরী সারক তাবুক নরক সাইমানো গবং মানো সাক নাইনক সাক হামগ্রাই আমাহাই সাব সেন্টার তাই আব্বাইকে বাকসাবা টিকা না খাং কে দিন থুইনাই তাই গুবী বেমার মানজগু হে হাইনে বাইনে কপালা টংকে হাইনো ঈশ্বরক কাতির খাংকে যাই হাম ইংলাক আমি বাকসা বান সুগুই দমায় গে হাইনে বাকিন
0: বরাই আমি হিংকাঙ্গে চাও তাই হিংকাঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট হিংকাঙ্গে যে অমতি হাই রিক্স প্র্যাকটিস খাইনের কন্ডম ইউজ খাইকাঙ্গে অনেক প্রোটেকশন রেও তামনি হিনবা গভর্নমেন্ট আবুক ফ্রি ভাবে যে কোনো হসপিটাল কোনো সান্না সে নাই আবো দগলাম্ব কাঙ্গো নাই এডভার্টাইজ কাহাইকে তনি রেও
1: কন্ডম
0: বাসকো বিশঙ্গো নাকাঙ্গে জাস্ট নাহানা সিমিসে আমো ইউজ খাইকাঙ্গে অনেক নো প্রোটেকশন নি ও এইচপিভি ভাইরাস নি যে ক্যান্সার থাকমানি অবনি সিমি প্রোটেকশন রিয়া তে গবং মা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ পো অবো ইউজ খাই কেগে মোটামুটি প্রোটেকশন রিও
1: ইনকে আবনো জিনি বড় রক্ত চং লাসিমানি গবং কিরিমানি গবং ফিয়াবা চং যত জাগাসে উসল হই দং ইনকে হাইনি বাগৈ জিনি বড় রক্ত আওয়াই মরনা থাকা হংকে তাবুনি ও যে সিকলি উমর তাবুনিও যে চেরাই রক বড় বেশি গবং খে ছিনা নামায় তে সাইমানা নামায় অমহাকে বরক তাবুক গরংলাই টংলাইও খরকচ চালাবাই তা থাইজিং ম্যাডাম নং সামানে খরকচ টংয়া ওইটাই খরক বরি খরক বাবাই নাম বরক টংখাকে আবার দিয়ে অমহাই এসপিবি নি গবং মানো বরংনি রোগ ফাইমানো গে আবনো যং সাইমানানি দরকার যে মা ফাহানানাই রকব যে হাই রিক্স বরংনি চেরাই রকনো দতিন কাই উলো বেমার মানজাক থাকব কেবন আবো যেন সারা নিগেরই তাই বনি যেসে মা ফাহানজাকাই বসা বাতির যে বসা বাতির ফোরনায় নাগনাই কে অবন আং সারা মচুম যে যে বসা বরী রকব যতনি নসা বরী গেনা বুমা রক ন যেন অবন মাসাও নিজে বসা তামং দং তামং এ দং কিসা মা ফাহানজাকাই বেলা কেন নাইকলানি নাঙো কে আং তে সঙ্গে মচুঙ্গো যে তাবুনি ও জরাও ও যে সার্ভাইকেল ক্যান্সার মানজাক থাকা হে মানজাকি ব বসুক উমরকনি পরে মানে ব মানে লংমারক জনাকলাই মানে তাম তাম বনো মেডিসিন জগ্রুই বাহাইকে বনো নারাগি মান
0: একবার অমাহাই স্কার্স সার্ভিক্স নি ক্যান্সার অঙ্গে থাকা ইউজুয়ালি যেন সাইমানিয়া যে নিশিঙ্গো ক্যান্সার অঙ্গেদে দং অঙ্গেদে দং যেন চিন বরক বা বেশি থাকে টেস্ট রকব খাইজাগিয়া আমবাগে যেন সাইমাইয়া চিনি বিশিঙ্গো অঙ্গেদে দং অঙ্গিয়াদে দং লাস্ট স্টেজ সঙ্গে সাক আমো যে ফ্রুনি ট্রিটমেন্ট কোনো অপশন গ্রিখা আফ্রুসি ম্যাক্সিমাম সাইমানো হিংকে অবনি কয়েকটা আমন স্লাইস কাহনি কয়েকটা সিমটমস নুকজাংনাই আমো হংকাইনি রমদি বাক্সা বরক বা সাদাস্রাব বেশি হংজাগো ইউজুয়ালি সাদাস্রাব তো নর্মাল কিন্তু আলাদা ইনফেকশন ফুরবনি সাদাস্রাব অঙ্করিমানো কিন্তু ও ভাইরাস নি বাকি বনি সাদাস্রাব অঙ্করিমানো আবো বাহাই অবো হামিয়াফা নঙিমানো প্লাস নি মেইন প্রবলেম তা মংনাই গাঙ্কাই জেলাবরী থুবাই ব্লিডিং নাই আপনার হিনো পোস্ট কয়টাল ব্লিডিং আমো মোস্ট কমনলি আমার নি তালো বাইসা যে রি সুমানি আ ব্লিডিং নি বাদে ন হঠাৎ খাই নং ব্লিডিং নুক নাই থই ফাইনাই নি তলাতেই গাই আমো রিসু রিসুয়া বাদে ন গসার মাজার তালনি সুমানি গসার মাজার রি সুনাই এবার জেলাবাই থুবাই মানে পরে হঠাৎ খাই রিসুই রিনাই ব্লিডিং রিনাই ওই বহক তলা সানাই বিষমা সানাই বাকসা বা এডভান্স থাকে ক্যান্সার ক্যান্সার ব্লাডার রগো থাকে মানো রেকটাম নি জ্বর সাখংনি উকলকনি যে স্ট্রাকচার গানা কিনি রগো স্প্রেড থাকুন হংকে তামং সেনাই নং সুতি মায়াং সেনাই সুতিনা মুচুনাই কিসাখানো সুতিনার মায়া আংনাই এবার খিনার মায়া আংনাই খিপুরু বহক সানাই থই ফাইনাই সুতিপুরু থই ফাইনাই মহাইবো অঙ্গে মানো ইনকে স্টেজ ফোরও যে সময় সগুইও স্টেজ ফোর অঙ্গে তামং নি ক্যান্সার ও বসা খকনি গানা গিনি বাদে ন হাকসাল জাগাও সগৈও থুই তুইকে থাঙ্গো যেমন ইনি লাংস সগৈসিনাই ব্যাকরেঙ্গ সগৈসিনাই লিভারও সগৈসিনাই আফরুম গাঙ্কা আ যে জায়গা পার্টও সগৈও আপনি হিসাব

শেখজোড়া ধনলক্ষ্মী দেবর্মণি খক্তির সবজাগর সম্মুখ নাম পাইকা আকাশবাণী আগরতলা অন্য পাইকা চিনি তিনি হর্নি কক বড় আওয়াই পান্ধা যতনানো হরকা হাম।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। প্রধানমন্ত্রী জনধন যোজনার আজ 12 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই প্রকল্প সাধারণ মানুষের জীবনে স্বচ্ছন্দ এনে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে, শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাজ ফারকাসের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলগুলো নদীর তীর ও বিচ্ছিন্ন জনবসতিগুলোতে জীবিতদের এবং স্রোতে ভেসে যাওয়া মৃতদেহগুলোর সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জেলাগুলো থেকে 800 জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন করে সতর্কবার্তা জারি করেছে, কারণ এতে আরও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভোতেকোশি নদীর উৎসের কাছে নতুন সৃষ্ট একটি হ্রদ এবং তিব্বত অংশে একটি বাঁধ ভেঙে পড়ায় নতুন করে বন্যার আশঙ্কা আরও বেড়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ত্রিশূলি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রিশূলি ও রাসুয়ার মধ্যবর্তী সড়ক নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। ত্রিশূলি ও ধোবী নদী এলাকায় বন্যায় ঘরবাড়ি, দোকানপাট ও সহায় সম্বল হারানোর কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দুর্গম ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে হড়পাবানে বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া তামিলনাড়ুর 21 জন নাগরিক আজ দিল্লি ফিরেছেন। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ এক সাংবাদিক বৈঠকে জানান, গত বুধবারের ওই বিধ্বংসী বন্যার পর থেকে 320 জন ভারতীয় নাগরিকের কোনো সন্ধান মেলেনি। ভারতীয় বংশোদ্ভূত কিন্তু অন্য দেশের নাগরিক এমন 100 জন নাগরিকও নিখোঁজ। শ্রী জয়সওয়াল বলেন, দেশে ফেরা 21 জনের পাশাপাশি ত্রিশূলি 1 নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত 63 জন ভারতীয়কেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
1: 21 Indian nationals who had yesterday arrived in Kathmandu from the area that was affected by this flood, they have today landed in Delhi. These 21 Indian nationals, they are from Tamil Nadu and they arrived by Indigo flight which just landed in Delhi. Yesterday our ambassador had met them in Kathmandu and inquired about their well-being. In addition to these 21 Indian nationals,
0: মুখপাত্র বলেন, চীনের সীমান্তে আটকে পড়া আরও 96 জন ভারতীয় নাগরিক নেপাল পৌঁছেছেন, তাদের দেশে ফেরানোর যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে। চীনে থাকা প্রায় 400 ভারতীয় নাগরিক নিরাপদে রয়েছেন, তাদের পরিবারের সঙ্গে কথাও হয়েছে। পেইজিংয়ে ভারতীয় দূতাবাস, স্থানীয় প্রশাসন, ভ্রমণ সংস্থা এবং উদ্ধারকারী দলের সঙ্গে সমন্বয় রেখে চলেছে বলেও শ্রী জয়সওয়াল জানান। এদিকে ভারত নেপালে মানবিক ত্রাণ সহায়তার পরিমাণ বাড়িয়েছে। শ্রী জয়সওয়াল জানিয়েছেন, উদ্ধার কাজের সাহায্যার্থে তৃতীয় দফায় আরও 47 টন জরুরি ত্রাণ সামগ্রী সে দেশে পাঠানো হচ্ছে।
1: Let me update you on the relief efforts. As you know that we have, as this tragedy unfolded, we the same day we mobilized our humanitarian assistance efforts and we had one aircraft. The first aircraft departed on 26 August in the evening time. It carried 10 tons of relief materials which included temporary shelters, blankets, hygiene kits, solar lamp and medicines.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তামিলনাড়ুর 21 জন তীর্থযাত্রী যাদের নেপাল থেকে উদ্ধার করা হয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বন্যা দুর্গত এলাকা থেকে গতকাল কাঠমান্ডু পৌঁছানোর পর আজ বিকেলে তারা নতুন দিল্লিতে এসে পৌঁছন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী জয়শঙ্কর উদ্ধার কাজের জন্য নেপাল সরকার, সে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। এছাড়া তাদের নির্বিঘ্নে ভারতে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা

0: রাখার জন্য তিনি কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসেরও প্রশংসা করেন। ডক্টর জয়শঙ্কর জানান যে আকস্মিক বন্যার পর উদ্ধার ও ত্রাণ কাজে নেপালকে সহায়তা করার জন্য ভারত সরকার কাজ করে যাচ্ছে। মন্ত্রী জানান আজ সকালে তিনি নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছেন।
1: They told me about exactly what happened to them, how the floods came, and they were very thankful, particularly to the Nepal army, which made this great effort to get them out of that very difficult place where they were. So right now, our effort is on supporting Nepal in the relief, in the rescue of people. So even today, I spoke in the morning to the Nepal foreign minister. We have given them a range of support offers.
0: প্রধানমন্ত্রী জনধন যোজনা আজ 12 বছর পূর্ণ করল। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনধন যোজনা অভূতপূর্ব পরিসরে আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে আজকের দিনেই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন। প্রধানমন্ত্রী আগামীকাল মধ্য এশিয়ার উজবেকিস্তান সফরে যাবেন। তাশকান্তে তার দুদিনের সফরকালে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাফকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে মিলিত হবেন। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করাই এই বৈঠকের মূল লক্ষ্য। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী তাশকান্তে লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিসৌধ পরিদর্শনে যেতে পারেন। সেখানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর স্মৃতিতে একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। প্রধানমন্ত্রী মোদী তাশকান্ত স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ভারতীয় জনগোষ্ঠীর ইতিহাস এবং সাহিত্য, বিশেষ করে হিন্দি ও অন্যান্য ভারতীয় ভাষা নিয়ে এই কেন্দ্রে গবেষণা ও পঠন পাঠন হয়। শতবর্ষে পা দিয়েছে আকাশবাণী কলকাতা। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেও। কেমন ছিল শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতা সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দুটি ভাগে। দ্বিতীয় পর্বে সম্প্রচার শোনা যাবে আগামীকাল শনিবার রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে কমিশন 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কমিশন জানিয়েছে যে সংবাদ প্রতিবেদনের তথ্য যদি সত্য হয় তবে তা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয়। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ওই 60 জন নবজাতকের মধ্যে 44 জনকেই শারীরিক অবস্থার অবনতির কারণে অন্যান্য চিকিৎসা কেন্দ্র থেকে সেখানে রেফার করা হয়েছিল। আজ রাখি বন্ধন। ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা শপথ নেন বোনেদের রক্ষা ও সবরকম সহায়তার। চলে পারস্পরিক উপহার বিনিময়ের পালা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ উপরাষ্ট্রপতি ভবনে স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখি বন্ধন উৎসব উদযাপন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার নজরুল মঞ্চে রাখি বন্ধন উপলক্ষে রাজ্যস্তরের মূল অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও বহু বিশিষ্টজন, কলেজ পড়ুয়া, NSS এবং যুব কম্পিউটার সেন্টারের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেন। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে, যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমূহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-180-4747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। এছাড়া এক্সাম রিফর্মস টাস্কফোর্স @DOPT.gov.in ইমেল করেও পরামর্শ পাঠানো যাবে। নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এবছর শুরুর দিকে নরওয়ে সফরের সময় রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে তার সাক্ষাতের কথাও স্মরণ করেন। PSA বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ফেলাভান সেন্থিল কুমার আজ রাতে হাঙ্গেরির বালাস

পারকাসের মুখোমুখি হবেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাত্রানীকে 3-2 হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নেপাল ও তিব্বতে বিধ্বংসী হটপবনের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও 1545 জন নিখোঁজ। দক্ষিণ পশ্চিম চীনে 5.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানায় নতুন করে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি মাসে অন্তত 60 জন নবজাতকের মৃত্যুর খবরকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ পাঠিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত, এরপরে 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কক্তমা পরি ও শিল্পীদা বর্মা তিনি কক্তমা প্রভাগ রক্ষা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা থাংনাই বিশি চিনিও জনধন যোজনা লুকুরক নীলাংমা ও রাং থং হামক্রায়ও নাংকুকমা বার যায় আচাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা নখা সানলিনী উজবেকিস্তান বেড়েমাও থাঙানা হাস্তে হাপং ফেক মুংবানিয়ানো কেবেঙ্গুই জিরো টলারেন্স রায়দা আচা কাহিনী সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা কমনওয়েলথ গেমসও ত্রিপ্রণী অস্মিতা দে জুডুও রামচাকনি মেডেল মানমা বাইতিনি বিধানসভাও অস্মিতা দে নখা কাহামিয়া ফারজাখা তাবু কক্তমা শুক্রবৈ মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী সাকা থাংনাই বিশি চিনিও জনধন যোজনা লোকরক নীলাংমা ও রাংথংনি ফান বাংরিমা ও নাংকুকমা সামুখলাইকা হায়ুনি কতর্কুক রাংথংগ খবজাক নীলোয়া জিমুঙ্গ নৈশাই চিবরি বিশিনী অশাল মন্ত্রীবক্রক ও সামংবতাং নচেংসামানী মন্ত্রীবক্রক জনধন যোজনানি বিশিং অতাবুক জড়া খক বাচি চুকুর রাজাকনি কবাং অ্যাকাউন্ট খুলুক জাখা আবনি বিশিং রা ও বাচি দক অ্যাকাউন্ট বুড়ি রঙে বাকি বেবাগে রাংনি মানমারি খক থামরাশাই চিসনি সাই রাজাক অসামংবতাঙ্গ রাওস নিচি চর অ্যাকাউন্ট কামিনী এবার দলিগানানি আমচাইয়া খুলুক জাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খানা নখা সালনী উজবেকিস্তান বেড়েমাও থাঙানো উজবেকিস্তাননি রাষ্ট্রপক্রক বাই মন্ত্রীবক্রক লুকো আদং বেড়েমনি ককলাম সালাইমাও আচুগানো অবু মন্ত্রীবক্রকনি ওয়াই ব্রি উজবেকিস্তানও বেড়েমানি থাংমা বেড়েমা জোড়া বানিয়া রাং বক্সিনমুং রংকনি হাকতনি বিশিং মানচুমুং বাংরেনানো খুবই জুদা জুদা হামক্রাইনি দীঘল নতুই ককলাম সালাই জাগানো আবুনি লগি লগি হামসাজাক ভারত নৈশাই ব্রিচিসনি তাই উজবেকিস্তান নৈশাই থাম চিনি হামক্রাই রুৎসাক ওয়ানসক মুনি বিশিং চোবাচনি লাম ফুয়ারনানো তৈব খড়কনি অজা ককলাম সালায়ানো তিনি রক্ষাবন্ধন তের হাকদর বৈবাকসা হাস্তেও ব অতের পালাই জাগি তঙ্গ অতের নরগী বাহানজুক রকবুতা এবা বুফায়ংনি ইয়াগো রাখি খাউই তঙ্কচাং হামক্রাই তৈ শাক হাম তংনা দিয়ায় রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু রাষ্ট্রবক্রক ইয়াকচু সি পি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই লোকসভান স্পিকার ওম বিড়লা হাকতর্নি লুকুরগ্ন রক্ষাবন্ধন তের নরগী খাকাহাম ইয়াফারকা রাষ্ট্রবক্রক খাকাহাম ইয়াফারমা ও শাখা অতের অংখা হামজাকমা পুইতু তাই কথালাইমানি তের নেপাল তিব্বত কিরিমা সিংসা তৈলমা পাতিমঙ্গ থৈনাই রকনি বাংমারি অংখা খড়ক ব্রীরা দকচি চুকু কমাজা খড়কসা সাই বারা ব্রিচিবা তিমা রুকুং তাই গানাগিনি আমচাই রতুক মুংনি সামুং তাংচাগি তঙ্গ আয়ঙ্গ চিননি সিচুয়ানো বা দশমিক সা ম্যাগনিটিউড বাংলা ফাইমাইয়াগুলো নেপালও হাইনো হাই তৈলমা তাংহালক আচাইমানো ত্রিশুলি আমচাইও তৈলমা কিরিবুই খড়ক চারা লুকুরগ্ন আরো নিনাই মথাং রুকজাক থায়নার জাখা ভারতে নেপালনি রুতুক মুংনি সামুঙ্গ গদালজাক সাকথারি সামুং তাঙ্গি দঙ্গ বুইহা নাইখংনি বো খাক্তি সাজাখা তাবুক ব নেপালও থাকজাক খড়ক নৈরা চুকুচি ভারতনি লুকুরক বাই গরঙ্গী মানিয়াখ খড়ক চারচি বুড়ি ভারতনি লুকুরগ্ন অরণ্য রতুকুই মানখা ভারতনি চোবাচুনি বাকি দাম নৈচি বুড়ি কন্ট্রোল রুম চল খেলাই জাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নেপালী মন্ত্রী বখরক বরেন্দ্র সাহা বাই ককলাম সালাই অজরা হামিয়াও ভারত চোবাচু অরিনা ককরেখা হাস্তে হাপং ফেক মুং বানিয়ানো কেবেঙ্গুই জিরো টলারেন্স রায়দা আচা কাহানী শাখা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি বিধানসভা এমএলএ গোপাল রায়নি সং মুংনি ককফিল অকগ্ন শাখা ব ব শাখা ফেক মুং বানিয়া বাইগাদাল জাগরগ্ন কেবেঙ্গুই পুলিশ রগ্ন কড়াক ইয়াপ্রি নাহারনা দাগি মুং রেখা ও বানিয়া বাইগাদাল জাগরগ্ন রমনা ও ক্রাইম ব্রাঞ্চ ও ড্রাগসন কেবেঙ্গুই ইউনিট কাইসা সংসা জাখা পুলিশ বিএসএফ তাই ও সামুং কাসুনা ও কথা উই সামুং তাঙ্গি তঙ্গ মন্ত্রী অগ্রা তাই ব শাখা তাবুক এনডিপিএস মামলা ও গদালজাক রগ্ন মাজরা বেরজাগো রাও চিবড়ি দশমিক স্নি হাস্তে হাবাং নৈশাই চি চার্চি চুকু রাং বিশিনি সিমি থাংনাই বিশি চার খাকসাও হাস্তিনি জুদা জুদা নাইকুঙ্গ খড়ক নৈচিনি সাই থামরা দকচিবা লুকুরগ্ন সেবতালাংখা তিনি বিধানসভাও এমএলএ ইসলামউদ্দিন সংমুং কাইসানি ককফিল অকক থুমন রেখা ব শাখা

হাসতে হাঁপাং সিরাই সিরাই রায়দা তুই সেবগু তালাংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমা খানাই তংবায়ো আকাশবাণী কক্তমানে আপডেট মানা বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপসও ফলো খাই দিয়ে সদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেলও অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজও AIR নিউজ অ্যালার্টসও নাই দিয়ে অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ারও আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানা খেয়ে এক্স হ্যান্ডেলও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকও AIR নিউজ আগরতলা তাই ইউটিউবও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী ও তালনি থামসে শালমারি ককটি শালনি ফুং দামচি সাহ আকাশবাণী নে মন কি বাদ পান্ডাও হাকতর ফাতার হাকতর নি লুকুরক বে ককলাম শালাইন অব উঙ্গানে মন কি বাদ পান্ডানি ফিল সারা থামচি সিনি বেরমনি পান্ডা মন্ত্রীবর্গ লুকুরক ন বরক নি ওয়ান শুকমা খাকামা মন কি বাত শাহরনানি কবখা মাইগভ ওপেন ফোরামো এবার নমো অ্যাপ লুকুরক নি ওয়ান সমুং রগ্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বারও কল খাই হিন্দি এবার ইংরাজি বাই ওয়ান সঙ্গ রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বারও মিস কল রুই জেলিং মানানো আবুতিব SMS খাই মানানো তিন হরনি দামচি সাতামুই সতী ব্রিচি বা জড়া ফোনতে মেসেজ রহনি মানবায়ানো হাস্তে হাপাংনি ডিগ্রি রংন কতরো সাবজেক্ট নোডগৈ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আচক থায়ো কাইনৈরা ব্রিচি থাম বুকচা আচক থাই তঙ্গ তিনি বিধানসভাও MLA সুদীপ রায় বর্মনি সংমুংনি ককফিল ও ককফিল নোডখা কুচুক রং মন্ত্রী কিশোর বর্মন বসাকা রংন কতরো ফুরংনাই রকনি বিয়াল সপংনাও কুচুক রং নাই খুংবেবাগৈ স্নিরা থামচিনি গেস্ট লেকচারার চিতংনানি গসিমুং রেখা MLA রঞ্জিত দাস নি সংমুংন কুচুক রং মন্ত্রী সাকা সৈ শ্রীলাং তাংসেপ তাই নাইচের মুংনি বাবায়ো রংনাই রকনি মুচুংমা বং রনাও কুচুক রংনাই খুং জুদা জুদা নাংমানি আপ্রি নাহারকা আবুনি বাগৈ রংন কতরো বায়োটেক ক্লাবস নামই তিসা জাখা অমরনাথ যাত্রা তিনি জম্মুতে কাশ্মীর রক্ষাবন্ধন তেরনি বিশিংতই পায়ানো শাল বাচিসনি ও অজ যাত্রা চেংজাকমানি জুলাই তালনি থাম শাল মারিনি সিমি তাকলাই বিশি পেহেলগাম তাই বালতালনি রং তুংনৈ লামাতৈ যাত্রা থাংনাই রক মানজাখা খড়ক বুড়ি রাসাই চারচি সাইনি গবাং তংথার নো চাজাকনাই রক মহন্ত দীপেন্দ্র গিরিনি তুই দুলমুং বাই কথার অমরনাথ হাঁকর সগৈমানি বিশিং তুই পায়ান অ যাত্রা তিনি ন পায়ান নখা শাল চিনিনি বাবাবুদ্ধ অমরনাথ যাত্রা ব কেন্দ্রনি কক্থুমতা আওয়াই মুং নাইকুনি বিশিং সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড হাবানক নিলোয়াজি মুম্বাই তিনি বামুটিয়া বেড়িমুড়া কুচুক মাধ্যমিক রং নগ কাইসা মাঞ্জমুং তাই আওয়াই মুং সামুং বতাং এবা আইকো পান্ডা সংজা জাখা আরও মাঞ্জাখা বামুটিয়া পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন দীপক কুমার সিং বেড়িমুড়া রংনকনি ফুরংনাই জুক বখরক কমলা সুন্দরী দেব বর্মা কক্থুমতে হুকুমু নাইকুনি আগিনি ইয়াকচোদা গিফাং দেবাশিস লোদ আকোসং ফেক মুং কারজাক ভারত অভিযান তাই ভারতীয় ন্যায় সংহিতা ও কনি নাংকুকমা বাবাইন তুই সংসারজাক ও সামুং বতাং তুই সবাই শুক্রবৈ ককনা রেখা মোচাং লোদ পান্ডাও থুমনুক তাই মশামণি বিশিংতি ফেক মুং কারজাক হদা স্নামৈতি সেনা কবক মুং রমৈতি সাজাখা কুইজ বাতালে মুংব সংসাজাখা কমনওয়েলথ গেমসত ত্রিপুরানে অস্মিতা দে জুডো ডাংসাকনি মেডেল মানমাবাই তিনি বিধানসভাও অস্মিতা দে ন খা কাহাম ইয়াফার জাখা বিধানসভানি খোখং রামপদ জমতিয়া খা কাহাম ইয়াফার মনো পরীক্ষণার কা তাই আব যতনি কসিমং মানখা খা কাহাম ইয়াফার মৌ সাজাকা অস্মিতানি অ কাহাম মানমারি হা কতরি থংনি লাইবুমাও ডাংসাকনি আইখরবাই সৈজাক টঙ্গানো বিনি অ কাহাম মানমারি বাই হায়ুং বেরেমনি থংনি বাবায়ও হা কতনি মৌ চংসাকা খা কাহাম ইয়াফার মৌ অস্মিতানি কচং থিনাং তাই সা কাহাম টংনানো দিয়াই জাখা বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়িরগনি ফুটবলনি সুপার লিগও তিনি উমাকান্ত স্টেডিয়ামও কনি থংমুং সংসা জাখা পৈলা থংলাইমাও ত্রিপুরা পুলিশ নৈ সাইগোলনি ফেরবাই রামকৃষ্ণ সেবাশ্রম সংগনও মেচেনখা সাইরিকনি থংলাইমাও জম্পুজলা প্লেস সেন্টার শাহবুক চাগুলনি ফেরবাই ফুলজানো বদলনও মেচেনখা বুড়িরগনি সদর ইন্টার স্কুল ক্রিকেট থংলাইমাও তিনি কাইথাম ম্যাচও কপ্লাই অংখা বর্দোয়ালি রেমচিনি রংনক ববন্স ত্রিপুরা বিদ্যা মন্দির তাই আসাম রাইফেলস পাবলিক স্কুল নেপকো থংখলাও সংসাজাক ম্যাচও আসাম রাইফেল পাবলিক স্কুল উইকেট কাইচুকু বাই ম্যাচেনখা প্রণবানন্দ বিদ্যা মন্দির ন তালতরা রংরংনি থংখলা সংসাজাক ম্যাচও ববন্স ত্রিপুরা বিদ্যা মন্দির রান ব্রিচি থাম বাই ম্যাচেনখা এসটি পলস রংনক ন আমতলি রং নখলাও সংসারজাক থংলাইমাও বর্তওয়ালি রেমচিনি রংনক রান সারা বাচিবা বাই মেচেনখা বিজয় কুমার গার্লস রংনক নবরতিবাণী কক বুসকাং দামনি চিবড়িও হাস্তিনি যত হাঙ্কর ফেরাং কগৈ গবাং খে ওয়াতি ওয়াও ইমানোহনি সাকলাইখা নবরতিবার বেদেক খনা শালনি সাকনি তংমারি থামচি তাম ডিগ্রি সেলসিয়াস

তাই খামানে নিচে তো ডিগ্রি সেলসিয়াস নিগানাগি নিতংগানে তিনি সানি সাকানি তংমানি তংমানি থামচি ব্রি দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তে খামানি নিচি বা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস কক তোমা পাইনা সাকাং কক প্রথমার খাইন হাই পড়ে ফির মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী সাকা থাই বিশে চিনিও জনধন যোজনা লোকরকনি লংমা ও রং থং হামক্রায় নাংকুক মা বার জায়া চাখা মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী খনা নখা সালনি উজবেকিস্তান বেড়াইমাও থাঙানো হাস্তে হাবাং ফেক মুংবানিয়া নো ক্যাবেঙ্গি জিরো টলারেন্স রায়দা ইয়াচাকাহানি শাখা মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা কমনওয়েলথ গেমসও ত্রিপুরানি অস্মিতা দের জুডুও রাংসাকি মেডেল মানমা বাই তিনি বিধানসভাও অস্মিতা দেনও খাকা হামিয়া ফারকা কক্তমা তিনি বাকি অরণ্য পাইকা উন্নি কক্তমা আওয়াইয়ানো খনা ফং দামসনি সতীব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্য সরকার গত 8.5 বছরে 22,365 জনকে নিয়োগ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে জনধন যোজনা জনগণের প্রভূত আর্থিক সমৃদ্ধি ঘটিয়েছে। নেপালের ভয়াবহ বন্যায় 47 টনেরও বেশি ত্রাণ পাঠালো ভারত। আজ বিধানসভায় স্বর্ণপদকপ্রাপ্ত জুডোকা অস্মিতাদের প্রতি অভিনন্দন প্রস্তাব গৃহীত। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আজ বিধানসভায় বিধায়ক গোপাল রায়ের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, মাদক সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণের জন্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি মাদক বিরোধী ইউনিট গঠন করা হয়েছে। মাদক বাজার রোধে পুলিশ, বিএসএফ এবং একাধিক সংস্থা যৌথভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে NDPS মামলায় আসামিদের সাজা প্রদানের হার 14.7%। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ জানিয়েছেন, রাজ্যের সরকারি ডিগ্রি কলেজগুলিতে বিষয়ভিত্তিক সহকারী অধ্যাপকের 243টি পদ বর্তমানে শূন্য রয়েছে। আজ বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মণের এক প্রশ্নের উত্তরে তিনি তথ্য জানান। তিনি জানান, কলেজে শিক্ষকের ঘাটতি পূরণের লক্ষ্যে উচ্চশিক্ষা দপ্তর সর্বমোট 732 জন অতিথি শিক্ষক নিয়োগের অনুমতি প্রদান করেছে। বিধায়ক রঞ্জিত দাসের প্রশ্নের উত্তরে উচ্চশিক্ষামন্ত্রী জানান, বিজ্ঞান প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে উচ্চশিক্ষা দপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর জন্য কলেজগুলিতে বায়োটেক ক্লাব স্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে গত 8.5 বছরে বিভিন্ন দপ্তরে 22,365 জনকে নিয়োগ করেছে। আজ বিধানসভায় বিধায়ক ইসলাম উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডাক্তার বিশাল কুমার আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সারা রাজ্যের সঙ্গে পশ্চিম জেলাতেও আগামী 5 সেপ্টেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR শুরু হবে। তা চলবে আগামী 14 অক্টোবর পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 21 অক্টোবর। আগামী 23 ডিসেম্বর চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হবে। ভোটার তালিকার SIR প্রস্তুতি নিয়ে আজ খোয়াই SDM অফিসে অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তীর পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের সমস্ত BDO এবং ERO গণ উপস্থিত ছিলেন। SIR নিয়ে আজ তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে একটি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত 182 জন BLO এবং 177 জন BLA। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজ বামুটিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি সমন্বিত যোগাযোগ ও প্রচার কর্মসূচি অর্থাৎ ICOP অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দিব্যক কুমার সিং, বেরিমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কমলা সুন্দরী দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রাক্তন সহ অধিকর্তা দেবাশিষ লোধ। নেশামুক্ত ভারত অভিযান এবং ভারতীয় ন্যায় সংহিতায় 2টি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে বিশদে বক্তব্য রাখেন শ্রী লোধ। অনুষ্ঠানে নাটক ও নৃত্যের মাধ্যমে নেশামুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরা হয়। ছিল কুইজ প্রতিযোগিতাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন

বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগাও ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আজ রাত 11:45 পর্যন্ত। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং newsonair অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজ AIR নিউজ অ্যালার্টসে দেখুন। অফিসিয়াল ইউটিউব চ্যানেল newsonair। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা বা ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত 12 বছরে জনধন যোজনায় নাগরিক জীবনে অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগ হিসেবে 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে এখন পর্যন্ত 59 কোটিরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে 56% অ্যাকাউন্ট মহিলাদের। মোট আমানতের পরিমাণ 3,17,000 কোটি টাকা। এই প্রকল্পের অধীনে 78% অ্যাকাউন্ট গ্রামীণ বা আধা শহুরে এলাকায় খোলা হয়েছে। আজ রাখি বন্ধন উৎসব। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে উপরাষ্ট্রপতি রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভালোবাসা, স্নেহ এবং পারস্পরিক বিশ্বাসের বন্ধন চিরকাল দৃঢ় অটুট রাখার প্রত্যাশা করেছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। আগরতলায় আসাম রাইফেলসের জওয়ানরা, আজ পুলিশ, সাধারণ নাগরিক ও স্কুল পড়ুয়াদের রাখি পরিয়ে এই উৎসব পালন করেন। 9টি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কৈলাসহর মহিলা থানায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়। উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। আজ শান্তিরবাজার থানায়ও রাখি বন্ধন উৎসব পালন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য। নেপাল তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 469। দুদেশের সীমান্ত এলাকায় এখনও 1,545 জন নিখোঁজ রয়েছে, যার মধ্যে বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রায় 300 জন ভারতীয় রয়েছে। নদীর তীর অবিচ্ছিন্ন জনবসতিতে উদ্ধারকারী দল জীবিতদের সন্ধান এবং ভেসে যাওয়া মৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এর মধ্যে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে 5.1 মাত্রার ভূমিকম্প নতুন করে নেপালে বন্যার আশঙ্কা বাড়িয়েছে। ত্রিশুলি এলাকায় জলস্তর বৃদ্ধির আশঙ্কায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ভারত ত্রাণ উদ্ধারের ক্ষেত্রে সহায়তা এগিয়ে এসেছে। ভারত এ পর্যন্ত নেপালে 47 টনেরও বেশি জরুরি ত্রাণ পাঠিয়েছে। আরও প্রায় 13 টন সামগ্রী আজ রাতেই পৌঁছানোর কথা রয়েছে। জম্মু ও কাশ্মীরে বার্ষিক অমরনাথ যাত্রা আজ শেষ হচ্ছে। 3রা জুলাই শুরু হওয়া 57 দিনের এই তীর্থযাত্রায় 480,000েরও বেশি পুণ্যার্থী অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল উজবেকিস্তান সফরে যাচ্ছেন। দুদিনের সফরে তিনি উজবেকিস্তানের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ত্রিপুরার মেয়ে অস্মিতা দে জুডো স্বর্ণপদক পাওয়ায় আজ বিধানসভায় তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া অভিনন্দন বার্তাটি পড়ে শোনান এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অভিনন্দন বার্তায় বলা হয়েছে অস্মিতার এই সাফল্য দেশের খেলাধুলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার এই অসাধারণ সাফল্যে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল হয়েছে। অভিনন্দন বার্তায় অস্মিতার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করা হয়। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে সেমিফাইনালের প্রথম ম্যাচে কমলপুর বিলোনিয়াকে 6 উইকেটে হারিয়ে ফাইনালে উঠল। দ্বিতীয় সেমিফাইনালে ধর্মনগর 130 রানে জিরানিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল। আগামী 30শে আগস্ট TIT মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আবহাওয়া খবর। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। খবর শেষের আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্য সরকার মাদক ব্যবসার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন রাজ্য সরকার গত 8.5 বছরে 22,365 জনকে নিয়োগ করেছে। প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী বলেছেন, গত ১২ বছরে জনধন যোজনা জনগণের প্রভূত আর্থিক সমৃদ্ধি ঘটিয়েছে। নেপালের ভয়াবহ বন্যায় ৪৭ টনেরও বেশি ত্রাণ পাঠালো ভারত। আজ বিধানসভায় স্বর্ণপদকপ্রাপ্ত জুডোকা অস্মিতাদের প্রতি অভিনন্দন প্রস্তাব গৃহীত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে।

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

0: ডালে ডালে পাতায় পাতায়। মূল কাহিনী সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে বিজয়লাল অভিষেক দেবরায়, বাসন্তী শীর্ষা, হৈমন্তী রূপা, মায়ের চরিত্রে রুনা ও সুধানাথের ভূমিকায় নীলাঞ্জন।
1: নমস্কার, আমি সুধানাথ মুখার্জি, এ নাটকের নায়ক, প্রবাসী বাঙালি। আমাদের আদি বাড়ি উত্তরপ্রদেশের একটা ছোট শহরে, আর্থিক অবস্থা আমাদের ভালোই। আমি অবশ্য পাটনা ইউনিভার্সিটি থেকে এমএসসি পাশ করেছি, তারপর আইএএস পরীক্ষা দিয়ে কদিনের জন্য এই কলকাতাতে এসেছি। কেন, এখানে আমার এক প্রিয় বন্ধু আছে, বিজয়লাল। ওর বাড়ি কলকাতার ফার্ন রোডে, একাই থাকে। বন্ধু আমার খুব বড় সরকারি অফিসার, সুতরাং অফিস বেরিয়ে যাওয়ার পর আমি শহর ঘুরতে বেরিয়েছি। এই এটা কলকাতার হাজরা এলাকা। এই দাঁড়ান দাঁড়ান, আমার সামনে এক তরুণী আসছে, অপূর্ব। ওর কুঞ্চিত কেশদাম, দেহভঙ্গির ছন্দে এক অনির্বচনীয় সৌন্দর্য রয়েছে। বোধহয় ওই সামনের কলেজ যায় পড়ে, বই খাতা হাতে ফিরছে। আচ্ছা, ওর সঙ্গে একটু দুষ্টু মিষ্টি মজা করলে কেমন হয়? একটু ওই নির্দেশ আলাপ করবো আর কি। কিভাবে? আচ্ছা দেখুন না, মনে করুন এটা একটা মজার খেলা। তাহলে শুরু করি। ওই যে এসে পড়েছে।
2: কি, কলেজ থেকে ফিরছ?
3: হ্যাঁ।
1: বুঝতে পারলেন? মেয়েটি আমার গায়ে পড়া কথা শুনে অবাক হয়েছে, কিন্তু স্বাভাবিক সৌজন্য হারায়নি। এবারে ওকে আরো অবাক করব।
2: আচ্ছা, ধীরেন কেমন আছে?
3: কে ধীরেন?
1: ধীরেনকে আমিও চিনি না, বুঝতেই পারছেন ওটা আলাপ করার একটা ছুতো।
2: ধীরেন আমার বন্ধু, ধীরেন বোস, তোমার ওই পিস্তুত দাদা, ওর বাড়িতেই তো কদিন আগে তোমার সঙ্গে দেখা হয়েছিল না?
3: আপনি ভুল করছেন। হ্যাঁ, ধীরেন নামে আমার কোনো পিস্তুত দাদা নেই।
2: না, আমি ভুল করছি না। ভুল করছি তাহলে ধীরেনকে?
3: মানে?
2: মানে তোমায় মনে হচ্ছে তাহলে ধীরেনের বাড়ি না দেখে অন্য কোথাও দেখেছি। তোমার নামটা কি যেন?
3: আমি বাসন্তী। আচ্ছা চলি।
1: না, এই নাটক এখানেই শেষ করলে চলবে না, সবই তো শুরু হলো। অতএব আরে

0: শুনুন শুনুন বাসন্তী দেবী,
1: কি ব্যাপার? আপনি কি ভেবেছেন বলুন তো?
0: এই একটা সত্যি কথা বলবো?
1: আপনি তো তখন থেকে একটাও সত্যি কথা বলেননি।
0: এইবারে বলছি। আসলে আমাদের মন কি অদ্ভুত, তাই না? কত ভাব কত বাসনাই তো মনে আসে, তা সব কথা মনের মধ্যে চেপে রাখাই নিয়ম, কিন্তু সব সময় সেটা তো পারি না।
1: আপনি দার্শনিক না পাগল বলুন তো?
0: এই দুয়ের মধ্যে তো খুব বেশি ফারাক বোধহয় নেই, তাই না?
1: আপনি কি বলতে চাইছেন একটু বলুন তো।
0: বলবো? হ্যাঁ, রাগ করবেন না?
1: না করবো না, বলুন।
0: তাহলে বলি, এই আজ আপনি যখন দূর থেকে এগিয়ে আসছিলেন না, আপনার এই অপরূপ সৌন্দর্যে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম।
1: আপনি সত্যি পাগল।
0: মনে মনে ভেবেছি, জীবনে যদি এমন অপরূপ এক নারীর হৃদয় জয় করতে পারি।
1: থামুন, এসব বলতে লজ্জা করছে না? দেখে তো আপনাকে ভদ্রলোক বলেই মনে হয়, কিন্তু
0: এই দেখুন, আপনি তো অকপটে সোনার আশ্বাস দিয়ে গেলেন, তাই তো মনের ভাবনাটাকে এই অকপটেই আকাশেই উড়িয়ে দিলাম।
1: তাহলে এবার আমার মনের ভাবনাটার কথা বলি?
0: অবশ্যই।
1: আমার ভাবনায় এ সময় আমাদের সংসারে গুরুতর প্রয়োজন।
0: কি কি কি কি বলুন?
1: একজন চাকর।
0: চাকর?
1: হ্যাঁ, আপনারই মতো হৃষ্ট পুষ্ট ঠোঁটকাটা পাগল পাগল ভাব।
0: হ্যাঁ,
1: আপনার মতো বলেছি, আপনার মতোই বলেছি, আপনাকে বলিনি কিন্তু।
0: পাবেন পাবেন, ঠিক যেমন চাকরটা আপনি চাইছেন ঠিক তেমনই পাবেন। এই আগামীকালই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। হ্যাঁ, কি আলাপের শুরুটা কেমন শুনলেন? এবার তাহলে আসল মজার খেলাটা শুরু করা যাক। হাতে নির্ভেজাল সাতটা ছুটির দিন, সময়টা তো কাটবে। আরে আপনারা কিন্তু পুরোটা না শুনে একদম যাবেন না, বলতে পারেন এটা আমার অনুরোধ।
1: একি মা, তুমি এখনো ঠাকুর ঘরে যাওনি? সকাল 11টা যে বেজে গেল।
2: কি করে যাব বাসন্তী, তুই আর হৈমন্তী দুজনেই তো কলেজে, এর মধ্যে নতুন একটা চাকর এলো, তার পেছনে থেকেই তো আজকে।
1: মানে নতুন চাকর? কে পাঠালো মা?
2: কি আর পাঠাবি, নিজে থেকেই এলো, এখন বড়াতে টিকলে হয়।
1: কি বলছো মা, নিজে থেকে এলো?
2: হ্যাঁ রে, আজ তোরা কলেজে যাবার পরই এলো, বলল চাকর রাখবেন মা, আমি আপনার সব কাজ করে দেব। আর দেখলুম টাকা পয়সাটাও খুব একটা বেশি নিচ্ছে না।
1: আর অমনি তাকে তুমি রেখে দিলে, চোর না ডাকাত না মতলববাজ, খোঁজ না নিয়ে
2: কি? না না, সে কি আমি খোঁজ নিয়ে ভেবেছিস? ও তো পরিচয় পত্র দেখালো আমাকে, ওই ফার্ন রোডের কে এক বিজয়লাল বাবু, সে মস্ত সরকারি অফিসার, তিনি লিখেছেন ছেলেটি খুব বিশ্বাসী, স্বভাব চরিত্রটা খুব ভালো।
1: ও মা,
2: কি করবো বল, দেখতেই তো পাচ্ছিস একটা কাজের লোকের অভাবে সংসারটা কেমন অচল হয়ে পড়েছে, কদিন দেখি না কি হয়।
1: তা সে শ্রীমান এখন গেল কোথায়?
2: বাড়ির সব কাজকর্ম সেরে আমার পূজোর জন্য একটু গঙ্গার জল আনতে গেছিল। যাই, এখন ঠাকুর ঘরে যাই আমি, আজ বড্ড দেরি হয়ে গেল রে আমার পূজোর।
1: আমার কিন্তু ব্যাপারটা কেমন কেমন লাগছে, গতকাল সেই ঘটনাটার সঙ্গে আজ হঠাৎ আসাই চাকরের, না না না না, তা আবার হয় নাকি? সেটা নেহাতি একটা রসিকতা ছিল। যাই, একেবারে চানটা সেরে নি। কে?
3: আমি নিমাই, আপনাদের বাড়ির ওই নতুন চাকর।
1: হ্যাঁ, ভেতরে এসো। কি আপনি ইয়ে, মানে তুমি?
3: মা ঠাকুরুন বললেন আপনি আমায় ডেকেছেন। হ্যাঁ, আপনি তো এ বাড়ির বড় দিদিমণি।
1: হ্যাঁ হ্যাঁ, তোমার সন্দেহ আছে নাকি?
3: আপনাকে তো আগে কোনোদিন দেখিনি।
1: দেখো নি?

0: গতকাল হাজরার মোড়ে যাকে দেখেছিলাম আমার সঙ্গে কথা বলেছিল।
1: যদি কাউরে দেখে থাকেন তো সে আমার যমজ দাদা নিতাই দাস।
0: ও, তোমার তাহলে এক যমজ ভাইও আছে?
1: আগে আমার কি ওই 3 মিনিটের বড়, দেখতে অনেকটা একই রকম, শুধু গলার আওয়াজটা
0: অনেকটা একরকম। মানে
1: এই তো রেগে যাচ্ছেন বড় দিদিমণি। আচ্ছা, অনেকটা নয়, প্রায় একই রকম।
0: প্রায়ও নয়,
1: তবে তবে
0: ঠিক একই রকম, কারণ নিমাই দাস আর নিতাই দাস একই লোক।
1: না, তা কি করে হয় আগে? তাহলে আমার মা দুজনেরই একই নাম না রেখে আলাদা আলাদা নাম কেন রাখলেন? আর গলার আওয়াজটাও বা এমন কি করে হলো? আর নিতাই যদি নিমাই হয় তাহলে আমি নিমাই হলাম কেমন করে বলুন বড় দিদিমণি?
0: থামো থামো,
1: থামতে বলছেন বটে, থামলুম বড় দিদিমণি, কিন্তু কথাটা হলো ব্যাপারটা থামলো না।
0: সব কেমন গুলিয়ে যাচ্ছে
1: বড় দিদিমণি।
0: হ্যাঁ
1: বলছি, কোনো কাজ যদি থাকে তাহলে?
0: হ্যাঁ কাজ,
1: হ্যাঁ আমি সব কাজ করতে পারি।
0: ও পারো? বেশ, টেবিলের উপর আমার গ্লাসটা আছে, জল ফেলে ওটা ধুয়ে নিয়ে এসো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: ডাকছেন,
1: যাই মা ঠাকুরুন, যাচ্ছি বড় দিদিমণি। নমস্কার।
0: এই লোকটা কে? নিমাই দাস। আর একটা মানুষের সঙ্গে চেহারা এক মিল হয় কি করে? তবে কি গতকাল সে যা বলেছিল?
2: পাবেন ঠিক যেমন চাকর আপনি চাইছেন, আগামীকালই আপনার ঠিকানায় পৌঁছে যাবে।
0: না না, এ হতে পারে না, এত বড় রসিকতা কারোর পক্ষে সম্ভব নয়। কিন্তু না, এখন এখন আর ভাবতে পারছি না।
3: বলিস কি সুধানাথ, আর কি শেষ পর্যন্ত সত্যি সত্যি তুই ওই বাসন্তী চ্যাটার্জির বাড়িতে চাকর পরিচয়ে চাকরি নিলি? তা এ তোমার কেমন খেলা বন্ধু?
4: মনে কর, এক খেয়ালি মনের খেলা বিজয়।
3: শুধু কি তাই, নাকি প্রথম দর্শনেই সেই অনির্বচনীয়?
4: হ্যাঁ, সে তুই যাই বলিস, প্রথম থেকেই খেলাটা জমে গেছে।
3: আজ বাসন্তী দেবীর বাবা অঘরনাথ বাবু নিজে এসেছিলেন, তার বাড়ির চাকর নিমাই সম্পর্কে সব তথ্য ঠিকঠাক ভেরিফাই করবার জন্য।
4: তোর সার্টিফিকেটের উপর ভরসা করেই তোর আমার মতো একটা উঠকো চাকরকে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছে।
3: চালিয়ে যা চালিয়ে যা। তা বন্ধু জিজ্ঞেস করি, চাকর সেজে ঢুকে নায়িকার হৃদয়ে প্রবেশের পথটা কি খুঁজে পেয়েছ?
4: আরে দাঁড়া দাঁড়া, সবে তো 2 দিন হলো।
3: তা ঠিক, তবে মনে আছে তো তোমার সময় কিন্তু মাত্র 7 দিন।
4: আশা করছি তার মধ্যেই নাটকের ক্লাইম্যাক্সে নাটক পৌঁছেই যাবে।
3: আচ্ছা, দেখি তাহলে ইউনিভার্সিটির সেরা ছাত্র সুধানাথ মুখার্জি এ চরিত্রে কতটা কৃতিত্ব অর্জন করতে পারে।
4: ওয়েট এন্ড সি ফ্রেন্ড।

0: বাসন্তি, কলেজ থেকে ফিরলি? জামা আগে হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য একটু জল ঝাপড় করে রেখেছি।
1: আচ্ছা মা, নিমাই আজ আসেনি?
0: না রে, তার নাকি শরীর খারাপ করেছে, ও তাই জন্য না ওর যমজ ভাইকে পাঠিয়ে দিয়েছে এখানে।
1: যমজ ভাই?
0: হ্যাঁ।
1: আচ্ছা মা, তুমি তার ওই যমজ ভাইয়ের গল্পটা বিশ্বাস করো?
0: ও মা, গল্প কেন হবে, মানুষের কি যমজ ভাই হয় না?
1: বুঝেছি, তা সেই যমজ ভাইটি এখন গেলেন কোথায়?
0: তাকে পাঠিয়েছি একটু তোর ঘরটা ঝাড়া পোছা করার জন্য।
1: কি সর্বনাশ!
0: তাতে কি,
1: তার মানে বইপত্র সব উলট পালট করে দেবে? মা তুমি যে কেন! আচ্ছা আগে গিয়ে দেখে আসি, দাঁড়াও।
0: তাড়াতাড়ি আসিস, আমি ততক্ষণ তোর জল খাবারটা সাজাচ্ছি।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।

0: আচ্ছা,
1: এ কি আমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ কেন? ভেতরে কে আছো? কে আছো? দরজা খোলো।
2: আগে আমি নিতাই, আপনি তো বড় দিদিমণি। হ্যাঁ, নিমাই আপনার কথা আমাকে বলেছে।
1: তুমি নিত্যানন্দ, নিমাইয়ের জমজ ভাই?
2: আগে
1: তুমি ঘর ঝাড়মোচ করে দিলে, দরজা বন্ধ করেছিলে কেন?
2: আগে হাওয়া, এই উল্টো পাল্টা হাওয়া আপনার সমস্ত বই খাতা উড়িয়ে দিচ্ছিল। দেখুন না, সব ওই যে কেমন গুছিয়ে রেখেছি।
1: তা আজ নিমাই কেন এলো না? তোমার নাকি জমজ ভাই?
2: ওই যে পাঠাক্রমকে বলেছি।
1: আচ্ছা,
2: ওরা যে শরীরটা তেমন ভালো নেই। তবে বড় দিদিমণি, আসল কারণটা কিন্তু আমি জানি।
1: আসল কারণ?
2: আপনাকে ওর বড্ড ভয়।
1: ভয়?
2: জি আগে বলে, দিদিমণি চেহারাটা খাসা, যেন স্বর্গের পরী, মানে নিমাই বলে, নিমাই নিমাই। কিন্তু বড় দিদিমণি বড্ড রাগি, কথায় কথায় ফুস করে ওঠে
1: বটে।
2: আর একটা কথা
1: কি,
2: নিমাই বলেছে আপনার নাকি ধারণা, নিমাই মানে ও আর এই নিতাই একই লোক।
1: সে ধারণা কি ভুল?
2: অবশ্যই অবশ্যই। শুনলাম নাকি বড় বাবু আপনার বাবা নিজে নাকি ওই ফার্ন রোডে গিয়ে বিজয়লাল বাবুর কাছ থেকে জেনে এসেছেন।
1: নাটকটা ভালোই জমিয়েছো, স্বীকার করতেই হবে।
2: নাটক কি বলছেন আগে?
1: কিন্তু এটা মানে তোমার এই নাটকটা করে লাভ কি হচ্ছে জানতে পারি কি?
2: বুঝতে পারছি, আপনি বিশ্বাস করছেন না। বেশ, আগামী 5 দিনের মধ্যে আপনার এই ভুল ভাঙাবো। আমরা দুই জমজ ভাই আপনার সামনে এসে দাঁড়াবো।
1: আচ্ছা, আর যদি না পারো
2: তাহলে যে দণ্ড খুশি দেবেন।
1: মনে থাকবে তো?
2: অবশ্যই অবশ্যই।
1: আচ্ছা ঠিক আছে, এখন তাহলে এসো।
2: যাই আগে, ওদিকে আবার বিস্তর কাজ পড়ে আছে, যাই।
1: তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। না, ভুল আমি করছি না। গতকাল দেখেছি, আজও দেখেছি, নিমাই নিতাইয়ের পরনে একই গেঞ্জি, আর তাতে ধোবার বাড়ির মার্কিং ইঙ্ক দিয়ে সু অক্ষর লেখা। গেঞ্জির মালিকের নামের আদ্যাক্ষর তাহলে তাহলে পুরো নাম কি? সুবল, সুধীর, সুভাষিস? পুরুষ জানে না, মেয়েদের বোকা বানানো তাদের পক্ষে সাধ্য নয়।
3: বাসন্তী?
1: হ্যাঁ, যাই মা।
2: বর্দিমণি?
1: হ্যাঁ। কে ও তুমি? কিছু বলবে?
2: হ্যাঁ, মানে যদি বলতে আজ্ঞা করেন।
1: কি বলো?
2: আজ সকালে দুজন লোক এসেছিল, আপনি তখন কলেজে, একেবারে পাকা করে গেল।
1: পাকা করে গেল?
2: এ মাসের 24 তারিখ।
1: মানে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না।
2: আগে ওই আপনার বিয়ে।
1: বিয়ে?
2: হ্যাঁ হ্যাঁ, আপনার ফটো দেখেই নাকি পাত্র একেবারে কাত। পাত্রের নামও শুনেছি, অমিরতিনাথ মুখুজ্জে। এক পয়সাও নাকি পণ নেবে না।
1: নিমাই?
2: আগে আমি নিতাই বর্দিমণি।
1: এখনো তুমি রসিকতা করছো কেন
2: বর্দিমণি?
4: দিদি, দিদি।
1: হৈমন্তী, আজ এত তাড়াতাড়ি কলেজ থেকে ফিরলি যে?
4: গতকাল রাতে কলেজ সেক্রেটারি মারা গেছেন, ছুটি হয়ে গেল। দিদি, বাড়ি এসে মায়ের কাছে সুখবর শুনলাম, এ মাসে 24 তারিখে তোমার বিয়ে।
2: আমি আগেই বর্দিমণিকে বলেছি।
4: বললো পাত্রের যেমন নাকি রূপ তেমন গুণ, আর্থিক অবস্থাও বিশাল ভালো। পাত্র নাকি ম্যাট্রিক থেকে এমএসসি পর্যন্ত সব পরীক্ষাতে প্রথম, এবছর আইসিএস পরীক্ষা দিয়েছে। তুমি কি লাকি দিদি?
2: শুধু নামটাই কেমন যেন বুড়োটে, তাই না ছোটদিমণি? অমিরতি।
4: অমিরতি না অমৃতি জিলিপি?
1: তোরা থামবি, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না।
4: দিদি, এই দিদি শোন,

0: কিরে সুধা, তুই নিজেই বললি যে অমৃতনাথ নামটা বুড়োটে বুড়োটে।
1: বললাম বললাম, আর তখন যদি বাসন্তীর মুখটা দেখতিস বিজয়।
0: আচ্ছা সুধা, সত্যি করে বলতো, বাসন্তী কি সত্যি তোর এই চাকর সাজা অভিনয় বুঝতে পারেনি?
1: আমার কি মনে হয় জানিস,
0: কি
1: সন্দেহ ওর একটা হয়েছে,
0: ওই
1: কিন্তু টের পেতে দিচ্ছে না আমার।
0: তাহলে তো বলতে হয় যে সে তোর উপর আরেক কাঠিয়া।
1: তাতেই তো নাটকটা জমেছে বন্ধু। এবার তোকে কি করতে হবে মনে আছে তো?
0: বিলক্ষণ বন্ধু, এবারই তো এ নাটকের আসল ক্লাইম্যাক্স।
1: দেখা যাক দেখা যাক, এবারে কে কাকে টিক্কা দেয়। নিতাই আজ এলো না দিদিমণি, আমাকে পাঠিয়ে দিলে।
2: ও, তুমি তো নিমাই, তা সে এলো না কেন?
1: বলল তার মন ভালো নেই, সে বোধহয় আর কাজ করবে না, কিন্তু আমি করব।
2: নিতাই?
1: আগে আমি নিমাই, নিতাই আমার জমজ ভাই।
2: উফ ভগবান,
1: বর্দিমণি, এ আফটার বিয়েতে কিন্তু আমি ওই একজোড়া ধুতি, একটা দোড়া কাটা জামা আর ওই একজোড়া জুতো নেবো। হ্যাঁ, এ না দিলে কিন্তু চলবে না
2: নিতাই।
1: দেখছেন বর্দিমণি, মা ঠাকুরন ভুল করছে। আগে যাই মা ঠাকুরন, আগে আমি নিমাই, নিতাই আজ আসেনি।
3: দিদি দিদি,
2: বল,
3: এত গম্ভীর হয়ে রয়েছিস কেন রে দিদি? শোন, একটা সুখবর আছে।
2: সুখবর? আবার কি?
3: পাটনা থেকে পাত্রের মামা ফোন করেছে। অমৃতনাথ নামটা সত্যি বুড়োটে, তবে ওটা নাকি পাত্রের ডাকনাম, আসল নাম সুধানাথ।
2: কি মানে কি কি কি নাম বলি হৈমন্তী?
3: সুধানাথ মুখার্জি।
2: সুধানাথ, সুধা, সু,
3: কি বিড়বিড় করছিস দিদি?
2: একবার নিতাই, না না, নিমাইকে ডাকতো হৈমন্তী।
3: আচ্ছা, নিমাই নিমাই, তোমায় দিদি ডাকছে।
1: যাই দিদিমণি, যাই। ডাকছেন বর্দিমণি।
2: শোনো, আগামীকাল মঙ্গলবার খেয়াল আছে তো?
1: আছে আছে।
2: মনে আছে তো তুমি আমায় কি বলেছিলে?
1: কি বলেছিলাম বর্দিমণি?
2: বলেছিলে আগামী মঙ্গলবার তোমার জমজ ভাই, মানে তোমরা দুজন আমার সামনে এসে হাজির হবে একসঙ্গে।
1: বলেছিলুম একই সঙ্গে?
2: কথার যেন কোনো নরমচরণ না হয়, মনে থাকবে?
1: থাকবে দিদিমণি, মনে থাকবে।

0: বাসন্তি তোদের দুই যমজ ভাইকে আগামীকাল একসঙ্গে যেতে বলেছে।
1: হ্যাঁ তাই তো বলল। এখন কি হয় বিষয়?
0: তার মানে বন্ধু, তুমি যাও ডালে ডালে, সে যায় পাতায় পাতায়। বুঝতে পারছিস সুধা, তোর অস্ত্রেই কিন্তু সে তোকে কাত করেছে।
1: এখন কি করি বল না?
0: এটাই তোর খেলার চাল একটা মস্ত ভুল হয়ে গেছে রে। আর বাসন্তী ঠিক এটাই ধরে ফেলেছে।
1: এখন তো ডুব দেওয়া ছাড়া আর কোনো পথ দেখতে পাচ্ছি না।
0: ডুব দিবি?
1: নিতাইয়ের খেলা শেষ, তারা আর ও বাড়িতে যাবে না।
0: এরপর যখন সত্যি যেতে হবে, বুঝতে পারলি না তো?
1: সে তখন দেখা যাবে।
0: বলি, সে সময় এ খেলার দায় সামলাতে পারবে তো সুধানাথ মুখার্জি?
1: সত্যি নাটকটা একটু মেলো হয়ে গেল।
0: তো অবশ্যই,
1: এখন শেষ রক্ষা হলে বলছি।
0: স্বীকার করছিস তাহলে?
1: হ্যাঁ, না স্বীকার করে আর উপায় কি বন্ধু?
0: ডোরবেল বাজছে, কে এলো আবার দেখি তো। আপনি? আপনি বাসন্তী দেবী না?
2: হ্যাঁ, আমায় চেনেন দেখছি। আপনি তো বিজয় বাবু?
0: হ্যাঁ, কিন্তু
2: আমাদের বাড়ির যমজ চাকর নিতাই নিমাই।

0: বাড়িতেই থাকে?
1: হ্যাঁ, ইয়ে ওই
0: ওরা গত তিন দিন আমাদের বাড়িতে কাজে যায়নি, একটু ডেকে দিতে পারবেন?
1: হ্যাঁ, ডেকে দেব। মানে
0: কেন, ওরা কি বাড়িতে নেই?
1: না না, আছে আছে, দুজনেই আছে। কিন্তু
0: কিন্তু কি,
1: কিন্তু কি বলুন, অসুস্থ অসুস্থ।
0: ও অসুস্থ, কে? নিতাই না নিমাই?
1: হ্যাঁ, কে বলুন তো? ওই দুজনেই দুজনেই দুজনেই অসুস্থ।
0: আচ্ছা আচ্ছা, দুজনেই একসঙ্গে?
1: জমস তো ওই দুজনেই একই সঙ্গে অসুস্থ হয়। উহ, কি বিপদে পড়লাম বলুন তো।
0: বিপদ? কার বিপদ? নিতাই না নিমাই?
1: না না, এই আমার বিপদ, আমার
2: বিপদ, আমাদের দুজনেরই বর্ধিমণি।
0: এই যে তুমি নিতাই অথবা নিমাই?
2: আগে আমি
0: থাক, সে পরিচয়ের আর প্রয়োজন নেই।
2: প্রয়োজন নেই? বর্ধিমণি কি বলছেন আগে?
0: এখন যে কথাটা তোমায় বলতে এসেছি সেটাই শোনো।
2: কি কথা বর্ধিমণি?
0: তুমি তো জানো আগামী 24 তারিখে আমার বিয়ে।
2: জানি তো, খুব নাকি ভালো পাত্তর অমিরতি না জিলিপি, কি নাম জানো একটা।
0: সেদিন বিবাহ আসরে আসার জন্য তোমায় নেমন্তন্ন করতে এলাম।
2: আগে আমি মানে বিজয়, শুনছিস তো বিজয়?
0: বাহ, এই তো প্রাণের বন্ধু বিজয়। আপনার বন্ধু আসলে নিতাই নিমাই না অমৃতনাথ নাকি সুধানাথ, আমার জানার আর প্রয়োজন নেই।
2: মানে ব্যাপারটা হচ্ছে, মানে ব্যাপারটা
0: মানে একটাই, আগামী 24 তারিখে যার গলায় বরমাল্য পরাবো আজ তাকেই আমি নিমন্ত্রণ করতে এসেছি।
2: বিজয় তুই হাসছিস কেন? হাসছিস কেন?
1: বলেছিলাম না সুধানাথ, তুমি যাও ডালে ডালে, আর আর বাসন্তী দেবী যান পাতায় পাতায়।
0: তুমি ভালোই জমিয়েছিলে, কিন্তু তোমার গেঞ্জির ওপর লেখা সুখটা আমার ভরসা দিয়েছে।
1: ব্রেভো ব্রেভো বাসন্তী চ্যাটার্জি, তুমি সুধানাথের বুদ্ধির অহংকারকে চূর্ণ করে দিয়েছো, এ কথা কিন্তু মানতেই হবে। কি বন্ধু,
2: আমারই তো পরাজয় সুখে।
3: এতক্ষণ শুনলেন নাটক ডালে ডালে পাতায় পাতায়, মূল কাহিনী সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে বিজয়লাল অভিষেক দেবরায়, বাসন্তী শীর্ষা, হৈমন্তী রূপা, মায়ের চরিত্রে রুনা ও সুধানাথের ভূমিকায় নীলাঞ্জন।

এতক্ষণ শুনলেন নাটক ডালে ডালে পাতায় পাতায়। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী কুমার শানু।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন আধুনিক গান কুমার শানুর কণ্ঠে। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি রূপান্তরমূলক ফলাফল এনে দিয়েছে। এর নজিরবিহীন প্রভাবও পরিলক্ষিত হচ্ছে। এই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত চালু হওয়া 59 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ 3,17,000 কোটি টাকা। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাজারে চিনির যোগান বাড়াতে কৃত্রিমভাবে যোগানের ঘাটতি কমানোর জন্য সরকার একের পর এক ব্যবস্থা নিয়েছে। এর ফলে মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমেছে। খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। চিনির দাম মজুত এবং দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উপর সরকার তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। শিল্পোৎপাদন সূচকের পরিমাপ অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ভারতের শিল্পোৎপাদন বার্ষিক ভিত্তিতে 6.7% বৃদ্ধি পেয়েছে। যদিও জুনের সংশোধিত হারের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম। জুনে আইআইপি বৃদ্ধির হার 7.3% থেকে বাড়িয়ে 8.8% করা হয়। ফলে জুলাইয়ের শুরুতে শিল্পক্ষেত্রে বৃদ্ধির গতিবেগ প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আরজি করে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত 3 সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজ সিবিআই এর পক্ষ থেকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। অভয়ার পরিবার যাদের জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছিল তাদের মধ্যে 16 জনকে চিহ্নিত করে জেরা করা হয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 4 জন ডাক্তার ও ঘটনার দিন রাতে যে ডেলিভারি বয় খাবার দিয়েছিলেন তিনিও রয়েছেন। সিবিআই এর পক্ষ থেকে তদন্ত শেষ করতে আরও 4 সপ্তাহ সময় চাওয়া হলেও ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেয়। 24 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে আজ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন শুরু হলো। আনুষ্ঠানিকভাবে এর সূচনা করেন অশোকনগরের বিধায়ক ডাক্তার সুময় হীরা। উপস্থিত ছিলেন তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশন ওএনজিসির ডিরেক্টর অফ এক্সপ্লোরেশন ওম প্রকাশ সিনহা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। আজ তেল ভর্তি ট্যাঙ্কার হলদিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সরকারি পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। টাস্কফোর্স জানিয়েছে আগামী মাসের 13 তারিখের মধ্যে তাদের ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অথবা 1800-1804747 নম্বরের মাধ্যমে এই পরামর্শ দেওয়া যাবে। আজ রাখি বন্ধন, ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই উৎসব চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্যে দেশ জুড়ে পালিত হয়। এই উপলক্ষে বোনেরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নজরুল মঞ্চে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের ফাইনালে ভারতের ভেলাভান সেন্থিল কুমার হাঙ্গেরির বালাজ ফার্কাসের মুখোমুখি হয়েছেন। গতরাতে সেমিফাইনালে তিনি স্বদেশের বীর ছাটরানিকে 3-2 হারিয়ে দেন। অন্যদিকে স্থানীয় ফেভারিট ও বিশ্ব র্যাঙ্কিং এর 55 নম্বর খেলোয়াড় ফার্কাস মিশরের মুস্তাফা এলসিটির বিপক্ষে 3-0 সেটে সরাসরি জয় পেয়ে ফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত হড়পাবানে বিধ্বস্ত নেপালে 10 টন মানবিক সহায়তা নিয়ে তৃতীয় বিমান কাঠমান্ডুতে পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে 320 জন ভারতীয় নাগরিকের এখনও কোনো সন্ধান মেলেনি। নেপাল ও তিব্বতে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 547, এখনও নিখোঁজ 1,545 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 4 দিনের সফরে উজবেকিস্তান ও কিরগিজস্তান যাচ্ছেন। মিল থেকে বেরোনো চিনির দাম 20% কমায় খুচরো বাজারেও চিনির দাম কমতে শুরু করেছে বলে সরকার জানিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন কীর্তন। শিল্পী মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: কি ওই না রাধা বলে কি ডাকলো, ওই না বাঁশি বাজলো, দেখ না সখী সে কি এলো।
1: আসবে গো আসবে সে।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 29 আগস্ট শনিবার অধিবেশন শুরু হবে যথারীতি 5:55, 6:02 অমৃতবাণী অনুষ্ঠান, 6:07 ভক্তিগীতি, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান, 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন।

গীতি। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। সকাল 8 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। ৮:30 শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন। 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন। ১২:05 রয়েছে লোকগীতির অনুষ্ঠান, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। মনের মতো গান প্রচারিত হবে 12:30। ১:০০ দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ১:০৫ ছায়াগীতি অনুষ্ঠানে পরিবেশিত হবে বাংলা ছায়াছবির গান। ১:৩০ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন। কীর্তন শুনবেন ১:৪০। ২:০০ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। বিভিন্ন বাদ্যযন্ত্রে লঘুসঙ্গীতের সুর শুনবেন ২:১৫। ২:৩০ হিন্দি ছায়াছবির গান পরিবেশিত হবে। ৩:০০ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। ৬:০০ রয়েছে ঘর গৃহস্থীর আসর, কিষাণবাণী ৬:৩০। ৭:০০ ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৭:৩৫ পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। ৮:০৫ রামধনু অনুষ্ঠান, লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ৮:৩০ ৯:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আগামীকাল ৮:১৫ চিরনূতন অনুষ্ঠানে শুনবেন জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান। ৯:৩০ রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, ১০:০০ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। অতুল প্রসাদের গান শুনবেন ১০:১০। ১০:২০ রয়েছে বিশ্ব সংবাদ, রিলে করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে। ১০:৩০ অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধু, শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ৫:৫৫। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় ১০:৩৫ হয়ে ১২ সেকেন্ড। জয় হিন্দ।